0: Destination, Ag Station.
1: Taka FM 90.4.
2: Shara Deshe.
1: Shabak Sathe.
0: Time check. Ekhon Shomoy, Shokal Shatta.
3: Shabak Sathe 90.4.
4: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
5: ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা। আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ, 27শে জিলহজ, 14ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। সিঙ্গাপুর কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় তাঁর সরকার। কক্সবাজারে সুধী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি, বললেন তারেক রহমান। কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। দেশের 10 জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আজ। বাংলাদেশের জাতীয়তাবাদী, দেশের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরিত হবে আজ, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মরক্কোর 1-1 সমতা। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করল কাতার। এবং মিরপুরে আজ শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিঙ্গাপুর কানাডা নয়, তার সরকার বেটার বাংলাদেশ করতে চায়। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতরাতে কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন নগরী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা ও কক্সবাজারে মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তিনি গতকাল কক্সবাজারে দিনব্যাপী সফরের অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পাতলিখান পুনর্খনন কার্যক্রম উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন। পরে প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আরো শুনুন প্রতিবেদনে।

0: আজ থেকে প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাতলি খাল খনন করেছিলেন। শনিবার কক্সবাজার সদরের পিএম খালি ইউনিয়নে প্রধানমন্ত্রী তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই পাতলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তারেক রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এ সময় উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতলি খাল পুনঃখননের ফলে ৪০,০০০ মানুষ এবং ৮,৫০০ কৃষক উপকৃত হবে। তার সরকার আগামী পাঁচ বছরে ২৩,০০০ খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
1: আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশের মানুষের জন্য। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব।
0: এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি। মানুষকে ভালো রাখার জন্য সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিয়েছে। তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত জাতীয় বাজেটের বিরোধিতা করছে।
1: প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনের জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল ডাল তেল নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুই দিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। গণবিরোধী বাজেট মানে না, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়।
0: এদিন প্রধানমন্ত্রী কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।
2: সকলের কাছে অনুরোধ করব, এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবে।
0: এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্কের ভেতরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে প্রধানমন্ত্রী সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। মোহসেন কবির, বাংলাদেশ বেতার।
3: এছাড়া কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় মেহেরনামা বাজারপাড়া এলাকায় ২৪শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে ২০,০০০ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চায় তার সরকার। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে বিভিন্ন কর্মসূচির শেষে গতকাল সন্ধ্যায় চকরিয়ায় এক জনসভায় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী চকরিয়া কক্সবাজার সড়ক ৪ লেন থেকে ৬ লেন করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চাষিরা যেন ন্যায্য মূল্য পান সেজন্য শীঘ্রই লবণের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানান।
4: আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্রে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্তত পক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত।
3: দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় এইসব আইসিইউ স্থাপন করা হচ্ছে। আজ এসব হাসপাতালে আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাকাওয়াত হোসেন। আজ সকালে নারায়ণগঞ্জ জেলার জেনারেল হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাকি নয়টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, সেভাবেই যে কোনো কৃত্রিম বয়ানকে রুখে দেয়া হবে। তিনি গতকাল রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দেশ পুনর্গঠনে স্বাক্ষরিত জুলাই সনদের বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
5: কৃত্রিম বয়ানকে ভেঙে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের বয়ানকে তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ, এবং ফ্যাসিবাদকে হটিয়ে গণতন্ত্র বিজয় লাভ করেছে। আমাদেরকে যদি পৃথিবীতে, আমাদের দেশের বাইরে নতুন কোন জনশক্তির উপরে ভর করে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে জাতীয় স্বার্থ এবং অন্য সকলের স্বার্থকে নিশ্চিত করতে হয়, তাহলে সার্কের 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলে মিলে। সার্কের ঐক্য যারা চায় না, তারা অন্য যে কোনো ঐক্যের কথা বলা মানেই আমরা সন্দেহের চোখে দেখব।
3: এদিকে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে বেগবান করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। নতুন অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের কিছু ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ রয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ও জনগণ উভয়ই উপকৃত হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: 2026-27 অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এসব খাতে সরকারি ব্যয়ের হার তুলনামূলক কম ছিল। নতুন বাজেটে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
9: এবার বাজেটে কতগুলো ভালো ব্যতিক্রমী উদ্যোগ আছে, যাকে আমরা সবাই স্বাগত জানাই, তবে আবার কিছু চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে। আগে প্রথমে যদি আমি ব্যতিক্রমী উদ্যোগগুলোর কথা বলি, আমরা দেখেছি সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে তার স্পেন্ডিং এর উপরে গুরুত্ব দিয়েছে। এই খাতগুলোতে আরো অধিকতর সরকারি বিনিয়োগ বা ব্যয় করা হচ্ছে, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো দিক। অনেকদিন ধরে এই তিনটি সেক্টরে আমাদের যে পাবলিক স্পেন্ডিং, সেটার মাত্রা খুবই কম ছিল, কাজে সরকার এখন চেষ্টা করছে সেই পাবলিক স্পেন্ডিং গুলো বাড়াতে।
8: তার মতে বাজেটের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগকে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান, বেসরকারি খাতে গতি ফিরলে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।
9: বাজেটের আরেকটি ভালো দিক হচ্ছে যে ব্যবসা বাণিজ্য সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এবং কতগুলো সংস্কার করার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা ভালো করে ইমপ্লিমেন্টেশন করলে আমাদের সামনের দিনগুলোতে ব্যবসা বাণিজ্য বাড়াতে সাহায্য করবে এবং সেই সাথে আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারব। এখন কর্মসংস্থান করাটাই বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে আছে।
8: ডক্টর রাজ্জাক জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি, দারিদ্র কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাছাড়া প্রস্তাবিত বাজেটের ইতিবাচক উদ্যোগের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনীতির জন্য সুবাতাস বয়ে আনতে পারে।
9: বাজেটে অনেকগুলো ভালো দিক আছে, সেগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে এই বাজেট থেকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ পেতে সুবিধা পাবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সনাতন যেসব সমস্যা আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো কিন্তু বাজেট বাস্তবায়নের পথে থেকেই যাচ্ছে, সেদিকটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।
8: অর্থনীতিবিদদের মূল্যায়ন, নতুন বাজেটে উন্নয়ন, মানব সম্পদ এবং সামাজিক সুরক্ষাকে সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হবে এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বৈঠক আজ বিকেল তিনটায় আবার বসছে। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করা হবে, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত বাণিজ্য, অর্থনীতি, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি কর্মপরিকল্পনা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বাণিজ্য প্রতিবন্ধকতা, জলবায়ু ঝুঁকি এবং বিশ্ব বাণিজ্য বিনিয়োগের গতি প্রকৃতি পরিবর্তনের মধ্যেও বাংলাদেশের রপ্তানি বাজার ধরে রাখতে হয় এবং সম্প্রসারিত করতে আরও কঠোর প্রতিযোগিতায় নামতে হবে। তিনি গতকাল রাজধানীতে রোডম্যাপ টু ট্রেড গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন বিশ্ব অর্থনীতি নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর সঙ্গে চলমান জ্বালানি সংকট নতুন মাত্রা জটিলতা তৈরি করেছে। বাংলাদেশও এসব বৈশ্বিক পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন নয়।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্দে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং চুক্তির পর হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এর বক্তব্যের সঙ্গে অমিল রয়েছে। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষরিত হবে না, কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তি হতে পারে। দক্ষিণ কোরিয়ার কাছে অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদনের সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গতকাল রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা আরও বৃদ্ধি করবে। খেলার খবর। ফুটবল। ফিবা বিশ্বকাপ ফুটবলে আজ যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ব্রাজিল মরক্কোর মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গতরাতে একটায় অনুষ্ঠিত কাতার সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটিও এক এক গোলে ড্র হয়। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাচাচিউটস এখন হাইতি স্কটল্যান্ডের মোকাবেলা করছে। ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি বেলা ১১টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিকে ইংল্যান্ড আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। বার্মিংহামে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সিঙ্গাপুর কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চায় সরকার, কক্সবাজারে সুধী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। প্রতিবার বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার বাড়েনি বললেন তারেক রহমান। কক্সবাজার কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। দেশের সব জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে আজ। বাংলাদেশি জাতীয়তাবাদী দেশের সাংস্কৃতিক সক্রিয়তার মূল ভিত্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরিত হবে আজ, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফিফা বিশ্বকাপ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিল মরক্কোর 1-1 সমতা। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করল কাতার। এবং মিরপুরে আজ শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমি তো অনেক বেশি ভালো আছি। সকাল সকাল কি বলবো, খেলার নিউজ দেখে একটু মনটা ভালোই আছে বলা যায়। বাই দ্য ওয়ে, আচ্ছা কে কোন দল করছেন? ফিফা তো শুরু হয়ে গেল, চারিদিকে কিন্তু গরম গরম ভাব একদম, তাই না? মানে ঝগড়া যুদ্ধ এই লাগবে লাগবে একটা ভাব। যাই হোক, এমন কোন ঘটনা কি আপনার জীবনে আছে যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বা নিজের পছন্দের দল নিয়ে মারামারি পর্যন্ত করে ফেলেছেন? যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আজকে গল্প করবো, আজকে প্রচুর আড্ডা দিব, কারণ বুঝতেই পারছেন আজকের দিনটা কিন্তু একটা স্পেশাল দিন। আর স্পেশাল দিনে স্পেশাল পোস্ট কিন্তু চলে গেছে ফেসবুক পেজে। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আজকেও চলে এসেছি নতুন একটি সকাল শুরু। আমার মনে হচ্ছে ব্রাজিল ভক্তদের দুঃখে আজ আকাশও কান্না করছে, তাই না? মানে আকাশ কিন্তু আজকে মেঘলা, তাই না? তো একটু পরেই নামবে খুব জোরে একটা বৃষ্টি মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আর আমরা ব্রাজিল ভক্তদের খোঁজ খবরও নিব, একটু কি অবস্থা কেমন চলছে, আর সেই নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করেছি। সেই পোস্ট দেখতে হলে চলে যেতে হবে ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও আমাকে কিন্তু পার্সোনালি SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এবং মজার মজার SMS করতে পারেন, তাই না? এখন যেহেতু একটা খুব ফান মোমেন্ট চলছে ব্রাজিলের একটা ব্যাপার নিয়ে, সো আপনি কিন্তু চাইলেই আপনার প্রতিপক্ষকে একটা খোঁচা মেরে কথা বলতে পারেন, খোঁচা মেরে একটা মেসেজ দিতেই পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো আমি আজকের মর্নিং মাইক শুরু করব, গল্প শুরু করব, আড্ডা শুরু করব। তবে তার আগে একটা ব্রেক নিব, গান শুনব। আর মানে শুরু করার আগে তো একটু মুডটাকে আপ করে দেন হচ্ছে খুব ভাইব নিয়ে, তারপর শুরু করতে হবে, তাই না? ঝগড়া করার আগে তো আগে প্রিপারেশন নিয়ে তারপর শুরু করতে হবে, তাই না? সো সেটাই করব, আমরা গান শুনব এবং ব্রেক নিব, ব্রেক থেকে ফিরব একটু পরে। সো স্টে টিউনড।
5: বাইজা বুজা তামা তামা
6: তা জানতো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি জবে? ওহো লিয়া লিছে রে,
7: দিল দিয়া ফিল করেন 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মাইক। ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আজকেও চলে এসেছি সকাল সকাল আপনাদের সাথে আড্ডা দিতে। আর যেহেতু আজ ভোর 4টাতেই ব্রাজিল এবং মরক্কোর খেলা হয়েছে, সো গরম গরম একটা ভাইব কিন্তু এখন চলছে, তাই না? সো সেই ভাইবটা কাজে লাগিয়েই কিন্তু আমরা মানে আজকে আমরা হচ্ছে আড্ডা দিচ্ছি, গল্প করছি। তো আজকে কিন্তু আরো কিছু খেলা হচ্ছে আছে, যেমন সকাল 7টা বাজে হাইতি বনাম স্কটল্যান্ডের খেলা কিন্তু হয়েছে, এবং রাত 11টা বাজে আজকে জার্মানি এবং জার্মানি বনাম কুরাসাও এর খেলা কিন্তু আছে। জার্মানি এবং কুরাসাও গ্রুপ ই এর সদস্য এবং হাইতি বনাম স্কটল্যান্ড গ্রুপ সি এর সদস্য। আজ যে ব্রাজিলের যে খেলাটা হয়েছিল ব্রাজিল এবং মরক্কো, সেখানে রেজাল্ট কিন্তু ড্র হয়েছে, মানে প্রথম ম্যাচে ড্র হয়েছে, সেটা নিয়ে কিন্তু ব্রাজিল ভক্তদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এবার সেটা নিয়েই কিন্তু আজকের ফেসবুক পোস্টটা আমি আপলোড করেছি। সেই পোস্টটি জানতে এবং কমেন্ট করতে চলে যান ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। আর আমাকে চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আজকে যেহেতু ব্রাজিলের গল্প করছিলাম, ব্রাজিল টিম নিয়ে গল্প করব, কারণ যেহেতু একদম ব্যাপারটাই নতুন নতুন, এবং আপনারা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিলের ফ্যানই বেশি হন, তাই না? সো এই নিয়ে আমি ব্রাজিলের আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে একটি অত্যন্ত আবেগঘন মামলার অবসান ঘটেছে। নিজের 11 বছর মেয়েকে ধর্ষণের শিকার হতে দেখে তার সঙ্গীকে হত্যা করেছিলেন তারই মা। এই ব্যাপারটি নিয়ে আপনার কি মতামত? যে আমাদের দেশে কিন্তু এরকম একটা ঘটনা প্রায় আমাদের দেখতে পাচ্ছি, কিন্তু এই যে ব্রাজিলের যেই মা তার নিজের মেয়ের যেই রেপিস্টের যেই মানে প্রতিবাদ করেছেন বা তাকে নিজেদের শাস্তি দিয়েছেন, এই ব্যাপারে আপনাদের কি মতামত? এবং এইরকম সাহসী মা কি আমাদের দরকার আছে কিনা সেটাও কিন্তু জানাবেন, কমেন্ট করে জানাতে থাকুন এবং মজার মজার SMS কমেন্ট করতে থাকুন। আরও গল্প করবো, আড্ডা দিব। সো এখন একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরছি, একটু পরে গান শুনবো সানাম রে, সানাম রে শুনতে শুনতে এবং আরও কিছু গান শুনবো, ব্রেক নিব এবং একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: Ag Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও চলে এসেছি, গল্প করছিলাম ব্রাজিল নিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে বাংলাদেশের কোন কোন সেলিব্রিটিরা ব্রাজিল সাপোর্ট করেন? ইতিমধ্যে কিছু কিছু সেলিব্রিটিদের প্রকাশ্যে এসেছে তারা কোন দল সাপোর্ট করে। তার মধ্যে কিন্তু অপু বিশ্বাস, বুবলি এবং পড়শির নাম উঠে এসেছে। তারা কিন্তু ওপেনলি নিজেদের ছবি আপলোড করে এবং ব্রাজিলের জার্সি পরে ছবি আপলোড করে জানিয়ে দিয়েছেন ভক্তদেরকে তারা যে ব্রাজিল সাপোর্ট করেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, যে সেলিব্রিটিদের কাকে আপনারা ফলো করেন বা আপনাদের পছন্দের সেলিব্রিটি কোন দল সাপোর্ট করে, সেটা নিয়ে আপনাদের মধ্যে কোনো মতবাদ আছে কিনা সেটা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। যাই হোক, আমরা আরও একটি গল্পে চলে যাব, মানে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দেব। রবার্তো কার্লোসের যে গোল নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা, 1997 সালের 3 জুন ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি টুর্নামেন্টের ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার রবার্তো কার্লোসে এমন এক ফ্রি কিক নেন যা পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর গোল হিসেবে পরিচিত হয়ে যায়। প্রায় 35 মিটার দূর থেকে নেওয়া সেই শট প্রথমে দেখে মনে হয়েছিল গোলপোস্টের অনেক বাইরে চলে যাচ্ছে। বলটি ফ্রান্সের ডিফেন্ডারদের দেয়াল পেরিয়ে অনেকটা বাইরে দিয়ে এগিয়ে যায়। কিন্তু কয়েক মুহূর্ত পর ঘটে অবিশ্বাস্য ঘটনা। প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া বল হঠাৎ বাঁক নিতে শুরু করে এবং অসম্ভব মনে হওয়া কোণ থেকে ফিরে এসে গোলপোস্টে ঢুকে যায়। গোলরক্ষক ফাবিয়ান বার্থেজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন। অনেকে একে অলৌকিক গোল বললেও এর পিছনে ছিল পদার্থবিজ্ঞানের অসাধারণ এক প্রয়োগ। রবার্তো কার্লোস বলটিকে প্রচণ্ড শক্তি ও ঘূর্ণনের সঙ্গে আঘাত করেছিলেন। এর ফলে তৈরি হয় ম্যাগনাস প্রভাব নামে পরিচিত একটি ঘটনা। যখন কোনো ঘূর্ণায়মান বল বাতাসের মধ্য দিয়ে যায়, তখন বলের দুই পাশে বাতাসের চাপের পার্থক্য তৈরি হয়। এই চাপের পার্থক্যের কারণ নিয়েই বল সোজা পথে না গিয়ে বাঁক নিতে শুরু করে। পরবর্তীতে ফরাসি পদার্থবিদদের একটি দল এই শট নিয়ে গবেষণা করে। তারা ব্যাখ্যা করেন, বলের অত্যন্ত বেশি গতি ও ঘূর্ণন এমন একটি গতিপথ তৈরি করেছিল যেখানে বলটি বাতাসের বাধা ও অন্যান্য প্রভাবের মধ্যেও নাটকীয়ভাবে বাঁক নিতে সক্ষম হয়। তাদের গবেষণা নিউ জার্নাল অব ফিজিক্সে প্রকাশিত হয়, যা দর্শকদের কাছে জাদুর মতো মনে হয়েছিল। সেটি আসলে ছিল নিখুঁত শক্তি, কোণ, ঘূর্ণন এবং পদার্থবিজ্ঞানের এক বিরল সমন্বয়। সো আই হোপ আপনাদের এই ইনফরমেশনটি অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো লেগেছে। আরও এরকম মজার মজার ইনফরমেশন জানতে আপনারা কিন্তু ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন এবং মর্নিং মাইকের সাথে থাকুন। অনেক মজার মজার গল্প জানতে পারবেন এবং আপনাদের পাঠানো গল্পগুলো পড়ব। একটু পর থেকে মেসেজ পড়া শুরু করব, কমেন্ট পড়া শুরু করব। সো বেশি বেশি করে মেসেজ কমেন্ট করতে থাকুন। আর আমি এখন একটা ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
2: ঢাকা এফএম 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আজকের যেহেতু একদম গরম গরম ব্রাজিলের ম্যাচ হয়েছে ভোর 4টায় এবং ড্র করে তারা জিতে গেছে বা হেরে গেছে, আসলে ড্র মানে তো দুটোই তাই না? সো আমরা ধরে নিচ্ছি তারা জিতে গেছে এবং হেরে গেছে। তো আপনাদের এই বিষয়ে মতামত কি সেই নিয়ে কিন্তু ফেসবুকে পোস্ট করেছি, সেই পোস্ট দেখে আসবেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। বেশি বেশি মজার মজার SMS কমেন্ট করতে হবে, তাহলে কমেন্টগুলো SMS গুলো পড়া হবে। ওকে, আমি কিন্তু বারবার করে বলছি। যাই হোক, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। তো চলুন এখন এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটা এপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই ইনফরমেশনটি আপনারা কি বলে ইনফরমেশনটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো চলুন আমরা চলে যাই ফেসবুকের কমেন্টে। অনেককেই কিন্তু আমার সেই পোস্টে কমেন্ট করেছে, দেখা যাক সেই পোস্টে কে কেমন কমেন্ট করেছেন। জুবের আহমেদ কমেন্ট করেছেন, আচ্ছা বুঝছি তুমি তাদের সঙ্গে। কাদের সঙ্গে? আমি আমি বাবা কারোর সঙ্গে নয়, আমি আমার নিজের সঙ্গে। ওকে, ঠিক আছে। সিয়াম হাসান, ধানমন্ডি ভূতের গলি থেকে। সিয়াম আপু কেমন আছেন, সকালে নাস্তা করেছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আমি সকালের নাস্তা টাস্তা করে একদম ফুল কমপ্লিট সব কিছু, চা টা খেয়ে একদম রেডি। সো আপনাদের কি খবর, আপনারা কি নাস্তা করেছেন এবং নাস্তা খেয়ে করে একদম রেডি রেডি হয়ে কি আমাকে শুনতে বসে পড়েছেন, নাকি কি করছেন আমাকে কিন্তু জানাতে হবে সেটা কমেন্ট করে SMS করে। আব্দুল্লাহ আল মঈন লিখেছেন, 3 নম্বরটা হবে আপু। 3 নম্বরটা কি ছিল? 3 নম্বরটা ছিল ওস্তাদের মায়ের শেষ রাতে আমরা ফাইনালে আসল খেলা দেখাবো। ওকে ফাইন, ফাইনাল পর্যন্ত যেতে পারলে দেখা যাক, যদি আসল খেলা দেখায় সেই পর্যন্ত ওয়েট করি, আবার সে পর্যন্ত ওয়েট করতে করতে বুড়ো না হয়ে যেত কোন ফাইনাল সেটা কিন্তু বলিনি, ঠিক আছে? সো বুঝতেই পারছেন। যাই হোক, ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, তাহিদুল ইসলাম কমেন্ট করেছেন, মামুন কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, অ্যান্ড ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আশা করি আপনাদের ভালো লাগছে আজকের মর্নিং ম্যাক। এবং হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যায়, তাসনুবা ফ্রম রংপুর থেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ তাসনুবা, আমি কেমন আছি জানতে চেয়েছেন। এবং ওকে ঠিক আছে, আমি পিঙ্কি আপুকে এটা বলে দেবো, ওকে, যে পিঙ্কি আপু তাসনুবা অনেক রাগ করেছে আপনার উপর, আপনি কেন কথা বলেননি ওর সাথে, ঠিক আছে? আরও বেশি বেশি করে কথা বলতে বলে দেবো, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা SMS করছেন এবং SMS করতে চাচ্ছেন, কমেন্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু তাড়াতাড়ি করে ফেলেন এবং আপনাদের কমেন্ট SMS কিন্তু পড়ে ফেলবো আমি এখনই, ওকে? তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চাকে প্যাকুজ।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও কিন্তু আমি আছি এবং আপনাদের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং আপনাদের পাঠানো এসএমএস কমেন্টগুলো পড়ছি। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করতে পারছেন আজকের আড্ডা। সো আমরা কিন্তু আরও মজার মজার ইন্টারেস্টিং স্টোরি, ইনফরমেশন, গল্প, আড্ডা শেয়ার করব। তার আগে এখন যে ইনফরমেশনটা শেয়ার করব, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমরা এখন আবারও গল্পে ফিরে যাই। বাই দ্য ওয়ে, ব্রাজিলের নিয়ে গল্প করছিলাম, কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশের ইতিহাসে ফিফার সাথে একটা অন্যরকমের ঘটনা কিন্তু ঘটে গেছে। সেই ঘটনাটা কি? আমাদের বাংলাদেশকে কিন্তু অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা নিয়ে আজকে গল্পটা শেয়ার করবো। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলছে না, কিন্তু 2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব। সঞ্জয়ের জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে, পরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হন, ডিজে ও সঙ্গীত প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত হন। 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক প্রজেক্টে তার গান সরসর অন্তর্ভুক্ত হয়। প্রজেক্টে তার গানটিতে তার সঙ্গে ছিলেন নরা ফাতিহি এবং ভেগে ড্রিম। সবচেয়ে গর্বের বিষয় হল তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করেন এবং বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন। তার পরা বিশেষ জ্যাকেটে বাংলাদেশের পতাকার লাল বৃত্ত, জাতীয় ফুল শাপলা এবং রয়্যাল বেঙ্গল টাইগারের নকশা ছিল, যা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও সঞ্জয়ের এই অর্জন দেখিয়েছে যে প্রতিভা থাকলে একজন বাংলাদেশীও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারেন। তাই অনেকেই এটিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিত্বের একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। আপনার কি মতামত এই বিষয়ে? চাইলে কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaafm। তো চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, আর আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন, কমেন্ট করতে থাকুন। ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড। শুনছেন ঢাকা এফএম 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: Hey, bolo.
1: Hey, tumar bajare liste to jhamela ache.
2: Acha, nete call dao to.
1: Aha, ekhane ki holo?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
0: উফ, শান্তি নাই রে।
4: আছে।
0: কই?
4: ঢাকা FM টিউন করেন।
0: তারপর
4: পাবেন
0: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

Morning, Mike. Welcome back to Morning Mike. তানহা আপনার শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও কিন্তু আছি 11টা পর্যন্ত। সকালবেলা কিন্তু আকাশটা প্রচন্ড মেঘলা করে ফেলেছিল, এখন যদিও ততটা মেঘলা নয়। তো কি মনে হয় আপনাদের, আজকে কি বৃষ্টি হবে? বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খাওয়ার একটা ধুম পড়ে যায়। সো সেই সেই সেই সময়টাতে কি করা হবে বা কি করবেন, আজকে খিচুড়ি খাবেন কিনা, বাসায় কি আজকে খিচুড়ি রান্না করার কথা বলবেন কিনা? আমি কিন্তু ভাবছি আজকে বাসায় যেয়ে খিচুড়ি রান্না করবো। সো দেখা যাক, বৃষ্টি হলে অবশ্যই রান্না করবো, বৃষ্টি না হলে রান্না করবো না, বলে দিচ্ছি আগেই। যাই হোক, আপনাদের মতামত এবং আপনাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আমাকে কিন্তু SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিবেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, তো ফেসবুকে অলরেডি একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, মজার মজার কমেন্ট করবেন এবং বেশি বেশি SMS করবেন যাতে আপনাদের SMS কমেন্টগুলো পড়া হয় বা পড়তে পারি লাইভে। এখন আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন, আপনাদের পাঠানো SMS গুলো একটু পড়ে নেই এই ফাঁকে। দেখি আপনারা অনেকেই কিন্তু SMS করেছেন, সো আজকে একটু আগে থেকে SMS গুলো পড়া শুরু করেছি। আমাকে SMS করেছেন, আপু ব্রাজিল কি আর খেলতে পারবে? বাই দ্য ওয়ে আপি, আমি আর্জেন্টিনার ফ্যান। লাস্টে 435 থেকে SMS করেছেন, নাম লিখেননি। ব্রাজিল খেলতে পারবে, কারণ এখনো তো মাত্র গ্রুপ সেকশনগুলোর খেলা হচ্ছে। সো আরও কয়েকটা ম্যাচ হবে, দেন সেখান থেকে ডিসিশন হবে যে কে কে হচ্ছে পরের লেভেলে আপ মানে যেতে পারবে। সো সেখান থেকে আজকে তো মাত্র কি বলে স্টার্টিং ম্যাচ বলা যায়। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে SMS করার জন্য। দেন আমাদেরকে SMS করেছেন, প্লিজ প্লে ফেক লাভ সং বাই BTS প্লিজ, লাস্টে 789। ওকে, জয়েন হয়ে থাকুন এবং টিউন থাকুন, যদি প্লে লিস্ট থাকে তাহলে অবশ্যই প্লে হয়ে যাবে। ওকে, কেমন আছো তানহা আপু? যুক্ত হয়ে গেলাম, সাথে আছি পুরো সময় রংপুর থেকে সানিম। সানিম, আমি কিন্তু এখন আপনার মেসেজ পড়তে পারি। আপনি একবার কমপ্লেন করেছিলেন যে আপনার মেসেজ কেন আমি পড়তে পারি না, সিফাত ভাইয়া পড়তে পারে। সো আমি কিন্তু এখন আপনার মেসেজ লেখার স্টাইলে পড়ে ফেলতে পারি। সো এটার জন্য কি আমি একটা থ্যাংকস পাওয়ার যোগ্য? হয় তাহলে আবারও SMS করে জানিয়ে দেন। ওকে, তারপর আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আছো আপু? আমি রংপুর থেকে হাফসা। হাফসা, ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক বেশি ভালো আছি, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। এবং SMS করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আরও বেশি বেশি মজা মজা SMS করতে থাকুন। আরও একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

জনপ্রিয় এবং খুবই ভালো একজন সঙ্গীত শিল্পী। তো তার গানটি আমরা শুনবো, তবে তার মাঝখানে আমি একটা ব্রেক নিয়ে, মানে আমি একটু গল্প করতে চলে আসলাম, মনে হচ্ছিল যে আপনারা আমাকে মিস করছেন, আর আপনাদের সাথে একটা খুব গরম গরম নিউজ কিন্তু শেয়ার করে দিতে চাচ্ছি, তার জন্যই আর কি ব্রেকটা নিয়ে চলে আসলাম। 13 জুন 2026 লাগান ছবির 25 বছর পূর্তি অনুষ্ঠানে সালমান খান কিন্তু নতুন একটা লুকে উপস্থিত হয়েছিলেন, সেটি অনুষ্ঠানের অন্যতম বড় কিন্তু আকর্ষণ হয়েছিল। তার নতুন লুকে দেখা গেছে খুব ছোট, মানে বাজ কাট বা মিলিটারি কাট যেটাকে বলে, যা তার আগের লুকের তুলনায় বেশ ভিন্ন। অনেক ভক্ত লক্ষ্য করেছেন যে তিনি আগের চেয়ে অনেক ওজন কমিয়েছেন এবং তাকে কিন্তু আরো অনেক বেশি ফিট দেখাচ্ছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি একটি আসন্ন সিনেমার জন্য শারীরিক পরিবর্তন এনেছেন। সামাজিক মাধ্যমে অনেকে এই লুককে আরো পুরনো জনপ্রিয় তার জনপ্রিয় চরিত্র রাধে তেরে নাম এর স্মৃতি জাগানো লুকের সঙ্গে তুলনা করছেন। নতুন লুকটি কোন নির্দিষ্ট সিনেমার জন্য কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ভক্তদের মধ্যে ধারণা হয়েছে যে এটি তার আসন্ন প্রজেক্টের প্রস্তুতির অংশ হতে পারে। সংক্ষেপে বলতে গেলে সালমান খানের নতুন লুকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই যে মিলিটারি কাট এবং সে রাধে ফ্লেভার ম্যাচ করার যে ব্যাপারটা। আপনাদের এই ছবিটি যদি দেখে থাকেন সালমান খানের লুকের, তো কেমন লেগেছে সালমান খানের এই লুকটি, চাইলে কিন্তু SMS এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এছাড়াও ফেসবুকের কমেন্ট, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো সালমান খান কিন্তু আমাদের 90s কিডের এবং এখনো বর্তমানেও অনেক জনপ্রিয় একটা হার্ট থ্রব বলা যায়, এবং যারা সালমান খানের ছোটবেলা থেকে সিনেমা এবং গানগুলো দেখেছেন তারা কিন্তু সালমান খানকে একেবারে কখনোই পছন্দ করেননি বা তার গান শুনেননি, তার সিনেমা দেখেননি, এমন মানুষ হয়তো একটাও খুঁজে পাওয়া যাবে না। এবং আমরা কিন্তু যারা সালমান খানের সিনেমা গান শুনে বড় হয়েছি, আমরা এখনো সেই সালমান খানকেই কিন্তু খুঁজে বেড়াই। সো দেখা যাক সালমান খানের এই নতুন লুকের কি রহস্য আমরা জানবো, তবে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে কেন এটা হতে পারে বা কেন হয়েছে। তো এর মধ্যে আমরা আবারও গানটা শুনে আসি, গানটি শুনছিলাম পিলু, গানটি শুনে আবার একটু পরে ব্রেক নিয়ে আবার ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও কিন্তু আছি, সুন্দর একটি গান শুনছিলাম ইমরান হাশমির এবং প্রাচী দেশাইয়ের খুবই জনপ্রিয় একটি গান, সেই গানটি কিন্তু আবারও শুনবো। গানটি গেয়েছিলেন মোহিত চৌহান, প্রচণ্ড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is it?
2: Tuesday to Wednesday from 5 p.m.

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি 11টা পর্যন্ত, এবং বেশিক্ষণ সময় কিন্তু হাতে নেই। বেশি বেশি করে এসএমএস কমেন্ট করতে থাকুন, আপনাদের এসএমএস এখন পড়ব। আর আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন আপনাদের এসএমএস এ চলে যাই। সালিহুর রহমান লিখেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, আপনি কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন। আই সাপোর্ট ব্রাজিল টিম, স্বপ্নিল ফ্রম রংপুর। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য স্বপ্নিল। হাই আপু, আমি সিলেট থেকে, কিন্তু নাম লিখেননি, সিলেট থেকে তো বুঝলাম, 957 নামটি লিখে পাঠাবেন, এবং থ্যাংক ইউ এসএমএস করার জন্য। আপু ভালো আছো? আম্মু একটু অসুস্থ, তাই আমি রান্নাটা করি কিন্তু করতে পারি না, তো ভাবলাম চেষ্টা করি, সবজি কাটতে হাত কাটলাম, সবজি দিলাম তেলে, হাতে আসলো হাত লাল হয়ে আছে, কিন্তু রান্না শেষ করেছি, বাবা বললো ভালো হয়েছে, তাই হাত ব্যথা হওয়া কিছু না। জিনিয়া জিনিয়া, অনেক ধন্যবাদ এসএমএস করার জন্য, আর মায়ের জন্য কষ্ট করে মানে রান্না করছেন, মা অসুস্থ, তাই আপনার জন্য আসলে অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল, আর কষ্ট করে রান্না করেছেন। এই যে একটু একটু করে শিখে যাবেন রান্নাটা, রান্না শেখা কিন্তু কোনো রকমের খারাপ কিছু না, যা বা হচ্ছে এটা কোনো খুব একটা রকেট সায়েন্স না, ঠিক আছে? খুব ইজি, সবাই রান্না করতে পারে, সবাই রান্না শিখতে পারে, এটা খুব নর্মাল। একটু হাত পুড়ে যায়, একটু হাত কেটে যায়, একটু কষ্ট হয় প্রথম প্রথম, বাট যে কোনো কিছুই নতুন নতুন শিখতে গেলে কিন্তু কষ্ট পায়, ব্যথা ব্যথা পেতে হয়। যেমন সাইকেল চালানো শিখতে গেলে কিন্তু সাইকেল থেকে অনেকবার পড়ে যেতে হয়, তাই না? যাই হোক, ধন্যবাদ অনেক অনেক এসএমএস করার জন্য, এবং মায়ের জন্য কষ্ট করে রান্না করছেন এই জন্য। কখন আমি বললাম তোমাকে, মাত্র দুইটা ম্যাচ করেছি, ধন্যবাদ মেসেজ পড়ানো। তানহাপুর রংপুর থেকে সানিম, সানিম ধন্যবাদ এসএমএস করার জন্য আবারও। আপনি মনে হয় একদিন আমাকে বলেছিলেন, আমার ঠিক মনে পড়ছে না, আপনার কথাই আমার মনে হচ্ছে, তার জন্য ভাবলাম। যাই হোক, ধন্যবাদ আপু। আমি মুহিত রংপুর থেকে, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে শুনতে, সত্যি। একটা গান শোনাও মিনার রহমানের, কারণে অকারণে প্লিজ, তুমি কেমন আছো? মুহিত অনেক অনেক ধন্যবাদ এসএমএস করার জন্য, আর ঢাকা এফএম 90.4 টিউনড করে থাকুন। আমি তো একটু পরে চলে যাব, সো আপনার পছন্দের গান অবশ্যই প্লে হয়ে যাবে যদি প্লেলিস্টে থাকে, সো টিউন করে থাকতে হবে। ওকে আপু, ইশক গানটা প্লে করুন প্লিজ। ওকে, প্লে হয়ে যাবে, মাত্রই বললাম যে টিউন করে থাকতে হবে। ওকে, হাই আপু কেমন আছেন? আমি আর্জেন্টিনা, তুমি কোন দল? আমি কোন দল এটা গেস করতে হবে। ওকে, 572 লাস্টে নাম্বার থেকে মেসেজ করেছেন কিন্তু নাম লিখেননি, আপনি আর্জেন্টিনা তো বুঝলাম, বাট নাম তো আছে, তাই না? হাই আপু কেমন আছেন? আমি আর্জেন্টিনা, তুমি? ও আচ্ছা, সরি, আমি একই মেসেজ দুইবার পড়েছি, নাকি দুইবার মেসেজ করা হয়েছে? ও না, একই মেসেজ দুইবার পড়েছি, আই এম সো সরি। হাই ভাই, হাই হাই আপু, হাই তানহা আপু, আমি জাফরিন রংপুর থেকে শুনছি। জানো আমার না খুব মুড সুইং হয়, কিছু ভালো লাগে না, কি করব বলো তো? ভালো লাগে না এখন, একটু পরে ভালো লাগবে, কারণ যেহেতু মুড সুইং হয় বললেন, তো মুড সুইং হয়ে আবার একটু পরে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। আর আমাকে বেশি বেশি শুনতে থাকুন, আমার সাথে গল্প করতে থাকুন, আড্ডা দিতে থাকুন, দেখবেন ঠিকই ভালো লাগবে। তারপর এসএমএস করেছেন, আপু নাস্তা খেয়েছে সকালে? রংপুর থেকে হাফসা, হাফসা আমি নাস্তা করেছি একদম ফুল কমপ্লিট। আপনারা নাস্তা করেছেন কিনা বা আপনি নাস্তা করেছেন কিনা জানাবেন কমেন্ট করে, এসএমএস করে। এখন আবার একটা ব্রেক নিব, কিছু মানুষ মরে যায় গানটি শুনবো, সাইফ জোহানের গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছিলেন ঢাকা FM 90.4, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। অনেক গল্প করেছি, অনেক আটা দিয়েছি, সেই রকম চিল মজমাস্তি কিন্তু করেছি আজকে। এবং যেহেতু ব্রাজিল নিয়ে একটা পোস্ট করেছি এবং ব্রাজিলের খেলা আজকে ভোরবেলায় হয়েছে, সো অনেক গল্প এবং ইনফরমেশন কিন্তু শেয়ার করেছি ব্রাজিল নিয়ে। এছাড়াও আরো অন্যান্য অনেক মজার আড্ডা কিন্তু দিয়েছি। সো যারা যারা একদম সকাল থেকে ছিলেন সবাইকে জানা অনেক অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা আসলে কি বলবো, আমার আসলে তারা আমাকে ভালোবাসেন না, আমি বুঝতে পারছি। যদি ভালোবেসে থাকেন আর আমাকে মিস করে থাকেন এবং আমাকে শুনতে চান, তাহলে কিন্তু ঠিক আটটায় জয়েন হয়ে যেতে হবে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকি আমি ঢাকা FM 90.4 এ। এছাড়াও মাঝে মাঝে কিন্তু বৃহস্পতিবার দিনও থাকি মর্নিং মাইক নিয়ে। এছাড়াও বৃহস্পতিবার দিন ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাত 11টায় তো আমি থাকি প্রায়। সো আমাকে কিন্তু অলওয়েজ আপনারা পাচ্ছেন এবং ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজেও কিন্তু নানা রকমের পোস্ট এবং ভিডিও কিন্তু শেয়ার হয় আমার। সো সেখানেও কিন্তু চাইলে আপনারা আমাকে দেখতে পারেন এবং আমার এন্টারটেনমেন্টগুলো এনজয় করতে পারেন। আর এছাড়াও রেডিও আম্বার 102.4 FM এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি তানহা থাকি। সো সেখানেও চাইলে আপনারা আড্ডা দিতে পারেন বা আমার সাথে গল্প শেয়ার করতে পারেন, স্মৃতির কথা বলি, সেখানে পুরোনো দিনের গল্প করি, সেখানেও কিন্তু আমাকে শুনতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আশা করি আজকের প্রোগ্রাম আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অনেক বেশি এনজয় করেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আগামীকাল ঠিক এই সময়ে কথা হবে এবং আশা করি আপনারাও চলে আসবেন ঠিক সময় মতো। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: রাতি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Vaccination Act Station.
1: আছেন তো ফিলে, মগর কথাজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
1: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Dhaka FM 90.4.
1: Time check. এখন সময় দুপুর একটা।
2: সবার সাথে 90.4.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আমার আইটি ইন্টারনেট কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক।

আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমবার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: চক্রবক্কর
1: চক্রবক্কর
0: চক্রবক্কর বাতচিত।
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাই যাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত আজ রয়ে গেছি গা চক্কর বক্কর বাতচিত দিয়া। গত সপ্তাহে ব্যাপারে নাকি এই সপ্তাহে চি বহুত বহুত কথাবার্তা রয়ে গেছে গা। খেলাধুলা চলতেছে, কোন খেলা তুই কোন খেলার কথা কমু, এটা আছি পুরো টেনশনের মধ্যে। আপনি কোন খেলা দেখতেছেন ওটা পাঠায় দেন, দিলের ভিতরে কি চলতেছে ওটিপি পাঠায় দেন, নাম্বার ওই একটাই 01841904904। এবং চাইলে ফেসবুকেও কিন্তু আমার পোস্টের নিচে আপনি কমেন্ট আকারে লিখবার পারেন। একটা পোস্ট করা হয়েছে ওই জায়গার মধ্যে facebook.com/ilovedhakafm, এই ঠিকানায় কিন্তু আপনি আমগো পেজটা পেয়ে যাবেন গা। তো কেমন আছেন সপ্তে, কথা হয় না কবের তে, বহুত দিন হয়ে গেছে গা আপনার লগে এই যে এই শো এর মাধ্যমে কথা হয় না। তো আজকে কিন্তু হাজির হয়ে গেছিলাম গেছি, আর অনেকে ধারণা করছিল যে ভাইয়া তুমি কি শেষ করে দিলা শোটা, শোটা কি আর ওইব না আমি কৌমা, একদিনও কি আমি এটা মানে গ্যাপ দন যাবো না, এটা কোনো কথা। যাক গা, যারা যারা জয়েন করছেন সপ্তাহে স্বাগত জানাই দেশে। আমগো অমৃত বোসায় পড়ছে, শুভদুপুর শুভদুপুর অমৃত বোস, আপনি কোন দল সাপোর্ট করেন জানায়েন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জাহাঙ্গীর নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, চলে এলাম চক্কর বক্কর বাতচিতে। সিফাত ভাইয়ের আড্ডায় একটু বসার জায়গা দেন, থাকবো পুরো সময়। আরে ফুটবলের মৌসুম চলতেছে বন্ধু, এখন বহনের জায়গা আছে, আমি নিজেই তো খারাই রয়েছি মিয়া, মনে করেন কখন থেকে আমি, ও আচ্ছা না আমি বইয়ে রয়েছি আর কি, মানে আমি ফিল করতেছি যে আমি খারাই রয়েছি আর কি। তো জাহাঙ্গীর আপনার স্বাগত জানিয়ে যাচ্ছি, আপনার রঙিন তাই ইদানিং পাওয়া যেতেছে না, কি আপনি ব্যস্ততা বেশি নাকি ফাঁকিবাজি করতেছেন আমি জানি না। আর এদিকে আছে আমার আরেকজন বন্ধু, আরেকজন বন্ধু এই জায়গার মধ্যে, আরে বন্ধুর তো অভাব নেই, খালি বন্ধু আর বন্ধু। তো এদিকে আবার এস এম এস ও আছে অনেক বন্ধুরা, আমরা একক কথাবার্তা কিছু পড়ি। ওকে হুশিয়ার হুশিয়ার হুশিয়ার রানী আসতেছে তার হাতি নিয়া, ও মা গো। আচ্ছা সিফাত ভাইয়ের চক্কর বক্করে রাজাকে খুঁজে পাওয়ার খুশিতে রানী রাজমহলে আগামীকাল বিশাল ভোজনের আয়োজন করেছে। সিফাত ভাই সহ সবাই আমন্ত্রিত, রানী ফ্রম হাতিবান্ধা। টট টট, এরকম একটা ব্যাপার থাকতে হবে না ইয়ের মধ্যে, একটা মনে করেন যে ভূমিজলের মতো একটা বাজাইতে হবো, নাহলে কেমনে ফিল কেমনে। আর আপনার হাতিরা ঠিক মতো খাওয়াই লয়ে না, আখাউ একটা হাতিরে লয়ে আন রাজপ্রবাসীদের মনে করেন সব চেয়ার সুদ্ধা খাইলে একটু চাপায় রেখেন আর কি আপনি। আচ্ছা তার হাতি নিয়া, ও মা গো। আচ্ছা সিফাত ভাইয়ের চক্কর বক্করে রাজাকে খুঁজে পাওয়ার খুশিতে রানী রাজমহলে আগামীকাল বিশাল ভোজনের আয়োজন করেছে। সিফাত ভাই সহ সবাই আমন্ত্রিত, রানী ফ্রম হাতিবান্ধা। টট টট, এরকম একটা ব্যাপার থাকতে হবো না ইয়ের মধ্যে, একটা মনে করেন যে ভূমিজলের মতো একটা বাজাইতে হবো, নাহলে কেমনে ফিল কেমনে। আর আপনার হাতিরা ঠিক মতো খাওয়াই লয়ে না, আখাউ একটা হাতিরে লয়ে আন রাজপ্রবাসীদের মনে করেন সব চেয়ার সুদ্ধা খাইলে একটু চাপায় রেখেন আর কি আপনি। আচ্ছা এই জায়গায় আছে অঙ্গবন্ধু দুষ্টু মিষ্টি।

আচ্ছা আর কি লিখছে, একটা কথা বলি, তুমি যেমন দেখতে সুন্দর দুষ্ট যা সরম দেওয়া লাগছে পয়লাই। আচ্ছা তেমনি তোমার ভয়েস খুব মিষ্টি, আল্লাহ যেন তোমার ভয়েস আরো বেশি সুন্দর করে দেয় ইনশাল্লাহ। সারমিন ফ্রম রংপুর, থাকবো পুরোটা সময়। সারমিন আপনার অনেক অনেক শুকরিয়া বন্ধু, দোয়া করবেন বেশি করে। আসলে আমরা যেমন আমি আমার আপনার যাই ভালো লাগে, বা আমার রূপ ভালো লাগে, আমার গুণ ভালো লাগে, এটা আসলে কোনো কিছুতেই দাবিদার আমি না, এটা সৃষ্টিকর্তা আল্লাহ পাক, এবং এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লিকেবল। তো আমি শুকরিয়া জানাই আরে যে এতটুকু গুণ দিচ্ছে যে না আমার কিছু বন্ধুর কাছে আমি পছন্দের মানুষ। আচ্ছা ভাইয়া ভালো আছো, বাসার সবাই ভালো আছে? গত রবিবার আপু বাসার ছিল তাই শোনা হয়নি জিনিয়া। তা আপু বাসার থেকে হ্যাঁ কি কানে থাকে হুনার নাকি লিখে আজীব ব্যাপার কথা কইলেন একটা জিনিয়া। জিনিয়া আপনার কত মিস করছে আপনি জানেন? কয় আপু বলে বাইতেছে, তা আপু থাকো, আপু কি কানের ভিতরে ঘুমিয়েছিল যে হুনন যাবো না? এটা যাই হোক, জেনে আমরা চাই আপুর রয়ে আপনি জয়েন করেন, সমস্যা নেই। সালিউর রহমান, শুভ দুপুর, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই গরমে মনটা ভালো তো? আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন আগে বলি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। জান্নাতুল হীরা আছে, হাই সিফাত ভাইয়া আপনি কেমন আছেন? আপনার কথাগুলো কি মিরাক্কেল কো হার মানাবো? ওরে বাপ রে বাপ, আমি তো বন্ধু আমার মতো করে কথা কয়ে যাই, এটা লোক আপনাকে ভালো লাগার একটা বিষয়, যার কাছে যতটুকু ভালো লাগে হ্যার মন তত বড়। যেটা লোকের কথা খেলাধুলা তো চলতেছে, একদিকে তো ক্রিকেটে আমরা সিরিজ জিতে গেছি অস্ট্রেলিয়ার লোকে, আর এদিকে আবার খেলা চলতেছে হলো গিয়া এই যে ব্রাজিল মরক্কোর খেলা হইলো ভোরের দিকে, আমি দেখলাম, আমি ফার্স্ট হাফ দেখছিলাম, তারপরে আমি দেখবার পারিনি কারণ অফিস ছিল সব মিলে, কিন্তু ফার্স্ট হাফ দেখে আমার যেটা মনে হয়েছিল, আচ্ছা কি মনে হয়েছিল এটা পরে কথা বলতে চাই, একটু গান হইনি সব নিয়ে নে ভাই। অদিত রহমান, সামিন, সামিম অ্যান্ড শ্রেষ্ঠা, হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটা সিফাত আছে আপনার লগে এই চক্কর বক্কর বাতচিত লিয়া। আপনি হুন আছেন ঢাকা এফএম 90.4, কথা কইতে কইতে গলা আবার ধিপ্যাটের দিকে যায়গা। কারণ হইতেছে কি, কইছিলাম আগে যে ওয়ার্ল্ড কাপ এবার এমন এমন সময়ের মধ্যে পড়ছে, এইবার মনে করেন এক একটা চোখের নিচে কালি পড়ে যাবো যদি খেলা দেখবার যায়। রাইতের একটায়, ভোর চারটায়, সাতটায়, আমি চিন্তা করতেছিলাম যে আমি দেশের বাইরে যেই দেখা পড়ার চিন্তা করলাম যে আমার দেশের বন্ধুগুলো কি হইবো, যে বন্ধুরা আমার লেগে বয়ে থাকে, এলেগে আমি গেলাম না, বুঝছেন এই লোক একটা কথা আর কি। তো যজ্ঞা এই জায়গায় থাকি আমরা খেলাধুলা নিয়ে কথাবার্তা কমবো। যেমন ধরেন যে বাংলাদেশের খেলা হইতেছে, 41.4 ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ হইল 216 রান, 3 উইকেট হারায়। এদিকে আমরা তৌহিদ হৃদয় কিন্তু 50 করে ফেলাইছে, কংগ্রেচুলেশন। আশা করি আজকের ম্যাচে আমরা জিতবো। অস্ট্রেলিয়ার আমরা এমনি তো হোয়াইট আরো ওয়াশ করে দিবো, হোয়াইট ওয়াশ। একটা সময় জানালো যে মানুষ কনফিউজ হয়ে যাবে এটা কি, মানে কি কোনো চক পাউডার এলো নাকি মানে আমগো প্লেয়ার রাইলো, আমরা এরকম কাহিনী করবো এরকম চিন্তা ভাবনা করতেছি। আর এদিকে খেলাধুলার কথা যদি আরো কই, গতকালকের ম্যাচগুলো দেখলাম, পয়লা একটা দেখলাম, তারপর চারটার যে ম্যাচটা দেখলাম ওই যে ব্রাজিল মরক্কোর, মরক্কোর মানে খেলা অসাধারণ লাগছে। ব্রাজিল ব্রাজিলের যে চিরচেনা যে খেলাটা ওইটা আমি কালকে পাইনি, যদিও আশা করি সামনের যে ম্যাচগুলো আছে ওগুলোর মধ্যে আশা করি তারা আবার ব্যাক করবো। তবে মরক্কো এবার কিন্তু যথেষ্ট স্ট্রং একটা টিম, গতবার ইহারা কিন্তু ঝলক দেখা গেছে, এবার তো আরও কাঁপাইব। এবং অলরেডি কিন্তু কোরিয়াও কিন্তু দেখা দিয়েছে, ইউএসও কিন্তু অলরেডি দেখা গেছে, প্যারাগুয়ের লোকে 4-1 গোলে জিতা, বাপরে বাপ প্যারাগুয়ে, যে প্যারাগুয়ে আর্জেন্টিনা ব্রাজিল বা বড় বড় দলগুলোরা হারাইছে ওই দলরা কিন্তু ইউএস এবার হারাই দিচ্ছে 4-1 গোলে। মানে বুঝা যাইতেছে খেলাটা অনেক বেশি পরিমাণ আনপ্রেডিক্টেবল হইতেছে, এবং খেলা যখন আনপ্রেডিক্টেবল হইব তখন খেলা জমবো বেশি। আর যদি আপনি বুঝতে যান ধরো এই টিমের লোকে কেউ এই টিমরা হারানো কোনো বিষয় না, তখন খেলাটা আসলে একটু মনে করেন ডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমাকে কথাবার্তা চলতে থাকবো বিকাল 5টা পর্যন্ত চক্কর বক্কর বাতচিতে। আপনি বি আছেন আমগুলো, আমগো ফেসবুকে আমগো অনেক বন্ধুরা আছেন, আমগো ফ্লেভার যুক্ত হয়ে গেছেন, আজহারুল ইসলাম ফ্লেভার আছেন, আব্দুল লতিফ আগে বাংলাদেশ তারপর আর্জেন্টিনা, তো আমরা কখন কইছি আগে আর্জেন্টিনা পরে তারপর বাংলাদেশ, এটা কইছি একবারও আমরা, সবার আগে তো আমগো দেশ তারপর না বাকি সব দেশ। আচ্ছা আফরোজা পলি, আমার প্রথম কথা হচ্ছে আমি এই বছরে কোরবানি ঈদে আপনার নতুন কোনো আচ্ছা মিস করেছি, কারণ হলো আমি ঈদের আগে থেকে ভীষণ অসুস্থ ছিলাম এবং ঠিকমতো ঈদের আনন্দ উপভোগ করতে পারি নাই এবং কোথাও বেড়াতে যেতে পারিনি। আর দ্বিতীয় কথা হলো আমি আপনার শো ভীষণ মিস করেছি এবং এটা আমার আপনার শেষ শো শোনা হবে, কারণ হলো আমার আগামী মাসের 27 তারিখে ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং এক মাসের সাধারণ ছুটি পাবেন আমার পক্ষ থেকে। আমার আবার আমি আপনার শো শুনতে পারবো আগস্ট মাসের শেষ দিকে, যাক ইনশাল্লাহ আপনি আবার ফিরে আইন আমরা দোয়া করি। তৃতীয় কথা হচ্ছে আমি কঠিন 3টা সাবজেক্ট নিয়ে আছি, অনেক সমস্যা এবং এই সাবজেক্ট দেখলে আমার মাথা ব্যথা করে, কোনো সহজ উপায় থাকলে আমাকে প্লিজ দিতে পারেন। উল্লেখ্য যে আমি মোটামুটি সব সাবজেক্ট পড়া হয়েছে কিন্তু ওই 3টা সাবজেক্ট আমার খুবই প্যারা দিচ্ছে, আসলে আমি তো বেশি কথা বলে দিয়েছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং অফ ইয়ারে সম্পূর্ণ পড়বেন প্লিজ, যদি আপনার নতুন শ্রোতা জান্নাতারা, যদি জান্নাতারা যদি আপনি আমার নতুন পুরনো কোনো বিষয় না, আপনি 3টা সাবজেক্টের কথা বারবার কইতে চান, কিন্তু 3টা সাবজেক্ট কি ওইটা তো আপনি কর নাই, ওইটা কইলে হয়তো বা আমি না পারলে আমার অন্যান্য বন্ধুরা যারা আছে হেরা তো একটা সাজেশন দিবার পারতো। তো যদি আপনি চেষ্টা করবেন যে কোন 3টা সাবজেক্ট আপনার লেগে বেশি কঠিন মনে হইতেছে এবং কে লেগে কঠিন মনে হইতেছে এটা একটু পাঠানোর চেষ্টা করবেন, আমাকেও যে বিজ্ঞ বন্ধুরা আছে ওই জায়গার থেকেও আমি হয়তো বা নতুন কিছু শিখবার পারবো। উম্মে রায়হান, হ্যালো সিফাত ভাই, শুভ বৃষ্টিময় দুপুর, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি এখানে বৃষ্টি নাই তো, মানে সূর্য বিনাইকা মাগার বৃষ্টি বিনাইকা, ওই বৃষ্টি মনে আইবো আর কি। আমি একটা ফোরকাস্টে দেখতেছিলাম যে আজকে সন্ধ্যার আগে আর কি একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা ইসমাইল সদাগর আছে, শুভ দুপুর, ওকে। আরো আছে আমগুলোকে, আচ্ছা আমগো উম্মে রায়হান লোকে ব্রাজিলের সাপোর্টার, ওকে, ইসমাইল সৌদাগার আমগুলোকে যুক্ত হয়েছে, আরো আমগুলোকে যারা যারা আছে কথাবার্তাগুলো আমরা পড়বো, এসএমএস এর মাধ্যমে আছে অনেক বন্ধুরা, তো একটু পড়ি আমরা। কবিতা আছে আমগুলোকে, আরো আছে, হাই সিফাত ভাই কেমন আছেন? আমি এস আর মনি কুড়িগ্রাম থেকে স্বাগত জানাই যাচ্ছে বন্ধু। আব্বে সিফাত ভাই যান বুইলাই দেখি গেছেন আমগো, হ্যাঁ আমি রংপুরের তে বাবু কইতাছি, নতুন ফোন কিনা লাইলাম, মিষ্টি খাইবেন নি তাহলে কিনা খান, বাহ সুন্দর। তারপরে নেত্য খাইবার চানকে কি নেল চামি স্বভাবটা বাদ দিবার পারলেন না, ভালো হয়ে জানগা কয়ে দিলাম। এইসব মানুষকে ফোন বেশি দিন টিকে না, মানে একটা ফোন কেনার পরে ভাবটাই মন ধরে যে পৃথিবীর সব ফোনের কোম্পানির মালিক হয়েছেন। বন্ধু আপনি ফোন সামলায় রেখেন, এত অহংকারী ফোন থাকে না কিন্তু জায়গা, একটা ফোন কিনা আমি কথা কনের আগে আপনি সব কথা কয়ে ফেলেন। তো মনে করেন যে চুরাই বা চিন্তাই করে লয়ে যাবো আপনার ফোনের, চিন্তা করবো যে এবার এমনিও ফোন ছাড়াই কথা কয়, তো অল ফোন দরকার নেই কয়ে টান দিয়ে লয়ে যাবো। তো আপনি আগে আমগো মিষ্টি খান লাগবো না, আপনি আগে নিজে মিষ্টি খান, নিজে আগে যে ফোনের যে ভাতটা এটা আগে নিজে লন। আর আপনি কইছেন সিবাদ ভাই যান ভুইলাই দিয়ে গেছেন, কেন আমি ভুইলে গেছিলে আমি দুঃখিত, কিন্তু আপনি যে প্রতি মুহূর্ত প্রতিদিন আমার 3 বেলা খবর নিচ্ছেন এলাকা, আপনার সুক্রিয়া বন্ধু। আপনি দেখবেন এই টাইপের জিনিসগুলো কোন কোন সময়, দেখবেন এসএসসি পরীক্ষার পরে আতখা মনের ভিতরে একটা ব্যাপার হয়, আমিও তো দিচ্ছি পরীক্ষা, আতখা মনের ভিতরে একটা ব্যাপার হয়, হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি গা,
এত বড় কেমন হয়ে গেলাম এখন তো আমি কেউ রোহন মনে এরকম একটা ব্যাপার থাকে আর কি, এটা লোকের প্রথম থাকে। আরেকটা দেখবেন আপনি জন বিয়াসাদি হয়ে গেছে তখন, আরে আমি তো রাজা উমুক, আমার ওয়াইফ হচ্ছে রানী এটা, হ্যাঁ এরকম। তৃতীয় ম্যাটার যেটা, যখন দেখা গেছে যে একটু ইনকাম করা শুরু হয়েছে আর কি, টাকা পয়সা হাতে আইতেছে বা একটু ফোন হয়েছে, এটা অনেক সবাই না অনেকের ক্ষেত্রে হয় আর কি। এই একজনের তো আমি দেখলাম একটু আগেই তো করলাম, নাম করলাম না, তো দেখবেন এমন আটখেরম পাগল হয়ে যায় মনে হয় হ্যাঁ ইলন মাস কেন হ্যাঁ আমার চাকরি করতে, এরকম একটা ব্যাপার আয় পরে এখন মধ্যে, পরে যখন ফুস করে জায়গায় সম্পর্ক ভেঙে যায়, ফোন চুরি হয়ে যায়, টাকা পয়সা বা চাকরি চুক্তি জায়গায়, তখন আবার হ্যাঁ ঠিক আগের ক্যারেক্টারে আবার ফিরায়। ঠিক আছে, তা আমার কথা হলে অন্য যাওয়ার দরকারটা কি, নমনীয় থাকবেন সবসময় নমনীয়। জানবি আছে আমগুলোকে জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, ভাইয়া ফ্রিকোয়েন্সিতে কিচ্ছু শোনা যায় না, অ্যাপে শুনেন সমস্যা কি, ফ্রিকোয়েন্সিতে শোনা যায় না, অনেক সময় বন্ধু নেটওয়ার্কের সমস্যা হয়ে পারে, লেগে আমি কই আমার সব বন্ধ করে যে আপনারা কিন্তু যদি পসিবল হয় অ্যাপটা ডাউনলোড করে নেবেন মোবাইলে। ভাই কি মনে হচ্ছে, গরমে ভালো আছে, এখানে অনেক গরম, ভাই জিনিয়াকে একটু বলো তো কোথায় সে কোথায় পড়তেছে আর উনার বাসা কোথায়, রংপুর থেকে নবাব, নবাব উনি যদি কয়ও তারপরে তো আমি কমু না, কারণ আমি আপনার লেগে কয়ে হ্যাঁ আমার পারমিশন দিচ্ছে হ্যাঁ পার্সোনাল জিনিস শেয়ার করবো আপনার লগে, তো এটা তো আমি কমু না বন্ধু, এটা একটা মানে মনে করেন এই প্রশ্ন কোনো উত্তর নেই। আচ্ছা এই জায়গায় সালিউর রহমান, জ্যৈষ্ঠ মাসে জাম পাকে আরো পাকে আম, দুপুরবেলা সূর্যি মামা ঝরায় সবার ঘাম, ওহো হো হো, আষাঢ় মাসে যখন তখন আসতে পারে বৃষ্টি, বর্ষাকালে প্রকৃতি কি অপরূপ সৃষ্টি, ওকে, ভাদ্র মাসে কি গাল গাছে পাকা কত লাল লাল পিঠা, খাইতে মিঠা লাগে সবার ভালো। আচ্ছা নবান্নতে সবাই আমরা কাটি, নতুন ধান নতুন ধানের গন্ধ সবাই জুড়ায় মন প্রাণ, ওহো হো হো, সুন্দর কবিতা লিখছেন আমাকে সালিহুর দাসকে, পুরো কবি হয়ে গেছে হ্যাঁ, সুন্দর সুন্দর সালিহুর, শুক্রিয়া আপনারে। সিফাত ভাই আজকে মান্ধ সংটা শোনানো লাগবেই, না বন্ধু আমি রিকোয়েস্টে গান শুনবাইবার পারি না। ইস্পিতা ইস্পিতা বন্ধু আমি আসলে রিকোয়েস্টে গান শুনবাই পারি না, যদি প্লে লিস্টে থাকে বন্ধু তাহলে আলবত প্লে হয়ে যাবো। আচ্ছা হ্যাঁ লিখছে ঢাকায় ল্যাঙ্গুয়েজে আপনার কথা বার্তা বেশ কিউট লাগছে, ইস্পিতা বলছে, শুক্রিয়া বন্ধু, দোয়া করবেন। ওকে আরো আছে লোকে আমাকে কেটা, রানী ভাইয়া জানেন আমার একটা ফ্রেন্ডকে বললাম চশমা দিস কেন, ওই বলে দূরে দেখতে পাই না, চশমাটা খুলে নিয়ে বললাম দেখতো আকাশে কি ওটা, ওই বলে সূর্য, তো আমি বললাম এর বাইরে আর এখন কি আকাশে এলিয়ান, একদম রাইট কথা বলছেন, ঠিক আছে এর বাইরে আর কি দেখবো, এর চেয়ে দূরে আর কিছু দেখানোর কিছু আছে। আমি সাংবাদিক জাহাঙ্গীর কবির বড় মির্জাপুর মনোহরদি সিফাত ভাই লৌরানি মাইরা চলে এলাম, ওই শুক্রিয়া বন্ধু স্বাগত জানাইতেছে আপনাদের চক্কর বক্কর বাতচিতে, আশা করি ভালোই আছেন আপনি। আচ্ছা এই জায়গায় লোক আমগো বন্ধু এটা সানিমি হইব, কারণ সানিমি একমাত্র আছে যে কোনোদিন কোনো স্পেস দেয় না। সিফাত ভাই তানাপুকে বিচার দিচ্ছ সে নাকি মেসেজ পড়তে পারে না, তুমি বলছো রংপুরের সানিম, সানিম এস এম এস পড়াই তো আমাকে আসলে মূল দায়িত্ব না, আমগো আরো অন্যান্য আপনি আমি তো এটা আগেও কইছি যে এস এম এস এর লেগে যারা মানে হুদাস হনেন তাহলে মনে করেন যে আপনি আসলে হতাশ হবেন, কারণটা হইতেছে কি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি এবং ওটার ভিতরে যদি আপনার মজার কোনো কথাবার্তা থাকে ওটা যদি ওই শো এর ফরম্যাটের মধ্যে যায় আলবোধ পড়বো, কিন্তু সব শোয়ের ভিতরে হুদা এস এম এস এ যদি পড়তে থাকে মনে করেন তাহলে খালি এস এম এস তাহলে বাদ যায় বা খবর দেন একদিন আপনার ফোনের সব এস এম এস পড়ে দিও বন্ধু। জান্নাতুল হীরা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনি কোন দল, আমিও বন্ধু আর্জেন্টিনা সাপোর্ট করি, হীরারাই আসলে আর্জেন্টিনা সাপোর্ট করে, কারণ হীরা গোল্ড এরা সবসময় সিফাত লাভ ইউ চলো। আচ্ছা ওকে সাদিয়া, সিফাত আচ্ছা সাদিয়া আমি এই জায়গার মধ্যে আছি, আপনার লেগে অনেক অনেক ভালোবাসা রইল সাদিয়া। আচ্ছা আরো আছে লোকিয়া, আচ্ছা আমি পর্তুগাল ফ্যান, তুমি কার ফ্যান, তাহিরা ফ্রম রংপুর, তাহিরা আমি তো কইছি আমি আর্জেন্টিনার ফ্যান, তবে পর্তুগালের রোনালদোর খেলা আমার ভালো লাগে। দুঃখের বিষয় হলো হুনবার লাগি পুরো দুইটা আয়া পড়ছি মাগার কিচ্ছু শোনা যায় না, তমা ফ্রম সিলেট, তমা কিচ্ছু শোনা যায় না, তো কোয়া লাভ কি তবে কোয়া রাখি আমগো যে অ্যাপটা আছে অ্যাপটার ভিতরে লোড দিয়ে আয় পরে তাহলেই পাই যাবেন। হ্যালো সিফাত ভাই রংপুর থেকে যুক্ত হয়ে গেলাম আমি টিয়া, ওকে টিয়া পাখি মানে আর কি টিয়া আপনার স্বাগত জানাই যাচ্ছি, এই দুষ্টু ছেলে গত রবিবার আসতে না কেন তুমি জানো, আমি দুইটা বাজার পাঁচ মিনিট আগে থেকে অপেক্ষা করছিলাম, বাই দেবে আমি ইসানা, ইসানা অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনি অপেক্ষা করছেন, কিন্তু আমি ওই শো এর আগের সপ্তাহে কিন্তু আমি কয়ে দিয়েছিলাম যে গত সপ্তাহে আপনি চক্কর বক্কর নাও পেতে পারেন, কারণ বাজেট অধিবেশন কিন্তু প্রচার হইতেছিল, তো ওই জায়গার ভিতরে তো ওইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো ওই জায়গার ভিতরে আসলে আমার কথা কর কোনো জায়গা ছিল না। আচ্ছা এই জায়গায় চলে গিয়া আমি নুসাইবা ভাইয়া অনেকদিন অ্যাড হতে পারি নাই তাই অনেক মিস
করেছি ভাই, আমার ডেঙ্গু হয়েছিল। ওহো আচ্ছা, হতে পারেনি ভাই, আমাকে আপনার মনে আছে লাংচু আলবত মনে আছে নুসাইবা, আপনার বলমু কেমনে যাকে এমন সুস্থ আছেন আপনি জানেন। সিরাজ ভাই কেমন আছো? মনটা ভালো নাই, 25 June 11th এর ফাইনাল এক্সাম, মনে হয় যে কিছু পড়ি নাই, বাট বই নিয়ে বসলে দেখা যায় সবই পারি। তাসনুবা ফ্রম রংপুর, তাসনুবা এটা লোক আপনার মানে অতিরিক্ত কেয়ার, এটা আপনি ভালো স্টুডেন্ট, ভালো করার ইচ্ছা আছে দেখেই আপনি মনে করেন, আপনার এটা মনে হয়। আপনি আপনার চেষ্টা চালায় যান, ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হইব। অতিরিক্ত টেনশন করবেন না, কারণ আপনি বেশি টেনশন করতে গেলে যেটা পারেন ওটা ভুল হইব, ঠিক আছে? আপনি এটা মাথায় রাখেন, আমি সব পারি, সব পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এইভাবে আগায় যান। ফিয়ামানিল্লা যে গানটা হুন মহন আপনাকে প্লে করতে সেটা সালমালি কুলগানের গান আলাদিন, হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চক্করবক্কর বাতচিতের পয়লা ঘন্টার শেষ দিকে আছি। আপনি শুনতেছেন ঢাকা FM 90.4। আর এই ঢাকা FM 90.4 এ প্রতি রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার এই বন্ধু এই ভাই সিফাত থাকি আপনার লগে এই ঢাকায় আবাসা এই চক্করবক্কর বাতচিত লিয়া দুনিয়ার কথাবার্তা। এই জায়গার মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান বা থেরাপি দেওয়ার চেষ্টা করি, লগে বন্ধুর কাছ থেকে কিছু শিখারও চেষ্টা করি। আজকে শিখতেছি অনেক, কিন্তু কি শিখতেছি এটা এখন আমি বুঝতে পারি নাকি, কারণ আমার বন্ধুরা এখনো নিজেই কনফিউজ যে আমার আসলে কি শিখাইতেছে। যজ্ঞা সপ্তাহে স্বাগত জানাইতেছি ঢাকা FM 90.4 এ। আর এদিকে অনেক বন্ধুরা আছেন, কথাবার্তা লিখতেছেন। বাংলাদেশ খেলার কথা যদি একটু কই, বাংলাদেশ 46.1 ওভারের খেলা শেষে 247 সংগ্রহ করছে 4 উইকেট হারায়া। তো মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোর, আরো তাতে 3-4 ওভার আছে। মোটামুটি আমরা 260-70-80 কাছে যুঝাইতে পারি, একটা চ্যালেঞ্জিং স্কোর কিন্তু আমরা দিবার পারব অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো আশা করতেছি একটা ভালো খেলাই আমরা পাইতে যেতেছি। আর এদিকে আবার খেলাধুলা অন্যান্যগুলোও চলতেছে। আবার আজকে রাইতে অবশ্য খেলা আছে, জার্মানির খেলা আছে। সো দেখা যাক কি হয়। জার্মানির অনেক ফ্যান আমগো বাংলাদেশের ভিতরে, জার্মানির আছে, তারপর স্পেনের আছে, তারপরে আবার। তবে আমার একটা কষ্টের বিষয় কি, ইটালির মতো একটা দল, এত মানে স্ট্রং একটা দল বা ওয়ার্ল্ড কাপ জেতা একটা দল, এরা কি লেগে এবার পারে না? কি চাই গো, জিগাইতে হবে যে কি সমস্যা আপনাকে। যাই হোক, এদিকে যারা আছেন আমার লগে আমগো ফেসবুকে, আর একটু পড়ি আগে, আমগো ফেসবুকে অনেক বন্ধুরা জয়েন করছেন। যারা জয়েন করবার চান নতুনভাবে facebook.com/ILoveDhakaFM, এটা আমগো অ্যাড্রেস। সিয়াম লিখছে লোকে এবার ব্রাজিল 7-0 খাবে। আচ্ছা এটা তো জানি না, এটা একটা মানে ডায়লগ হয়ে গেছে গা, আর্জেন্টিনার ক্ষেত্রে হয়েছে, ব্রাজিলের ক্ষেত্রে হয়েছে। তো এটা ওই এই দুই দেশের মানে সবচেয়ে বেশি সমর্থক আমগো বাংলাদেশে। রামিয়াম উপযুক্ত হয়ে গেছেন, স্বাগত জানাইতেছি। এলেক্স সায়েম আছে ধানমন্ডি ভূতের গলি থেকে। সায়েম ভুলে গেছেন নাকি, অনেকদিন পর আবার যুক্ত হলাম? না ভুলে নেই, কই অনেকদিন পরে, কয়েকদিন আগেও তো আপনারা দেখলাম আপনারা দুজন সায়েম এন্ড সিয়াম আছেন। কেমনে আপনি নিজেই ভুলে গেছেন, মেয়ে আপনি আমার জিগেছেন ভুলে গেছি হইলো। আচ্ছা লিখছে অহনা, শুভ দুপুর ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এই জায়গায় লিখছে আমগো, আচ্ছা আমগো যুথি লিখছে, আমি আপনাকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি এবং পড়বেন কিন্তু প্লিজ, 3টা সাবজেক্ট হলো সমাজকর্ম পরিচিতি, প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রনীতি, রাষ্ট্রচিন্তা এবং ICT। এটাই খুব কঠিন আসলে আমার নামগুলো, যদি আমি খুব বেশি পরিমাণ পড়ি নাই, কিন্তু যতটুকু পড়ে মনে হচ্ছে এগুলো তো ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা এই 3টা সাবজেক্টের প্রশ্নগুলো অনেক ভেজাল, এবং আমার অবশ্য গাইড বই আছে এবং আমি গাইড বই থেকে প্রশ্নের উত্তর পড়ি, কিন্তু এই সব সাবজেক্টগুলো নতুন। আর এদিকে বৃষ্টি ভাবি মাঝে মধ্যে আসা যাওয়া করছে, ইতি আপনার নতুন শ্রোতা জান্নাতারা যুথি। আর যদি নতুন কোনো শ্রোতা আপনার শো শুনতে আসে তাহলে যেন আপনি মিলিয়ে ফেলতে না পারেন, এজন্য আমি নতুন শ্রোতা হয়ে থাকতে চাই না, নতুন শ্রোতা হইলেই বরং আপনার মিলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নতুন শ্রোতা প্রতিদিন আইতে থাকে, পুরান শ্রোতা কিন্তু সবসময় থাকে না, এটা এই জায়গার মধ্যে আপনি এমনি থাকেন। সো যুথি আমি আপনার যেটা কইবার চাই, প্রথমত এই সমাজকর্ম পরিচিতি, তারপরে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা এবং ICT, 3টা সাবজেক্টই না খুব ইন্টারেস্টিং, মানে নামগুলো দেখে বোঝাতেছে খুবই ইন্টারেস্টিং। আপনি তো নোট বই আপনি কইতেছিলেন পড়তেছেন, খুবই ভালো কথা। আপনি একটা কাজ করবেন বন্ধু, যেটা মানে খুব দরকার, ওটা লোকে এই বইগুলো আপনি রিডিং পড়বেন প্রত্যেকটা পেজ, বা যদি খুব বেশি বড় না থাকে যে অধ্যায়টা আছে বা যে সাবজেক্ট মানে চ্যাপ্টারটা আছে ওইটা আপনি একটু রিডিং পড়বেন, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন পুরাটা, যে আসলে কি বুঝাইতে চাইছে এই চ্যাপ্টারটার মধ্যে, ওই চ্যাপ্টারটার ভিতরে যেটা বুঝাইতে চাইছে এটা যদি আপনি সামহাও আপনার মাথার ভিতরে নিয়ে নেন যে এইটা বুঝাইছে, তাহলে এটার ভিতর থেকে যে কোনো প্রশ্নে আপনাকে লেগে আপনার লেগে প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হবো। এবং দ্বিতীয় কথা হলো নোটবুক যে আপনি পড়তেছেন ওই ক্ষেত্রে আপনার লেগে অনেক ইজি হয়ে যাবো, আপনার যে কনফিউশনটা হইতেছে লেগে আপনি পড়তেছেন ঠিকই পড়া মুখস্থ হইতেছে, কিন্তু কোন প্রশ্নের ভিতরে যে কোনটার উত্তর এইটাই মনে করেন আপনি আউলে যেতেছেন গা, যেটা আমারও অনেক সময় হইতো, আমার উত্তর মনে থাকতো কিন্তু প্রশ্ন যে কোনটা এটা আমার মনে থাকতো না, এই একটা ঝামেলা হইতো আর কি। তো যদি এটা এমন কোনো মেজর বিষয় মানে সমস্যা না, মেজর ইস্যু না, আপনি যেটা করবেন ওটা লেগে আপাতত আপনি রিডিং করেন, যতটুকু সময় আছে দুই একটা দিন খালি মনে করেন এই তিনটা বই খালি পড়া বুঝবেন যে কি বোঝানো হয়েছে বইগুলোর ভিতরে, ঠিক আছে? তারপর আপনি আপনার অন্যান্য পড়া শুরু করেন, দেখেন এটাতে কোনো কাম হয় কিনা, যদি না হয় তাহলে তারপর জানান পরবর্তী থেরাপি আবার আরেকটা দিয়ে দিব। ইসমাইল সওদাগর এই জায়গায় ব্রাজিলের মানে পতাকা নিয়ে লাফালাফি করতেছে, খুবই ভালো। ওকে সিবাদ ভাইয়া অ্যাপ ব্যবহার করে শুনছি, ভেরি গুড ইসমাইল সওদাগর। আচ্ছা এই জায়গায় লাইশ্রাম বিধান আছে আমগুলোকে, আরো আছে তালহা ভাই আজকে আমার বার্থডে, আপনার পার্সোনাল উইশটা লাগবে, শিওর কইরা দিব অবশ্যই। আগে বাংলাদেশ তারপর জেনারেল তো আমরা পড়ছিলাম, জন্মদিনের আরো ই পাইছি আমরা, তো আমরা সবগুলো একসাথে উইশ করি, সমস্যা নেই। টিয়া লিখছে ভাইয়া আজ আমার দুজন মামাতো বোনের জন্মদিন, এই যায় বলছে তাদের জন্য তোমার স্পেশাল জন্মদিনের গানটা গাও। ওকে তো আমার এই তিন বন্ধুর লেগে আমি আমার জন্মদিনের উইশটা করে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। খুব স্যাড, শুভকামনা আপনাদের লেগে, অনেক অনেক শুভকামনা। জন্মদিন মানে নতুন একটা বছরে পদার্পণ করছেন, তো আপনাকে সামনের সময়টা অনেক সুন্দর কাটুক দোয়া করি। আমি জায়গায় আছে আমগো বন্ধু সিরাজ ভাই ভালো আছেন, কেরালা থেকে শুনছি আমগো বন্ধু রাকিবুল খান, খুব বৃষ্টি হচ্ছে এখানটায়, বৃষ্টি হইতেছে আমগেন হইব মানে হুনছি আর কি, এরকম অনেক কথাই হুনি আমরা আর কি, তারপর দেই না আর কি, যাই হোক আমরা তারপর আশা করতে তো দোষ নাই। সাইমন সিয়াম আছে আমগুলোকে, বলছি সুখবর সুখবর, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতি রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে সেই ভদ্রলোক নাম সিফাত ভাই, এটা সুখবর, ও শুক্রিয়া বন্ধু। আচ্ছা আচ্ছা শিবু ভাই, ধরো রাস্তা দিয়ে হাঁটার সময় দশটা কুকুর আমার পথ আটকাইলো, তখন আমি কি করব? দশটা কুকুর আপনার পথ আটকাইলো তখন আপনি কি করবেন? আপনি কিছুক্ষণ খাড়ায় থাকবেন, কারণ কুত্তাকে আরো অনেক অন্যান্য অনেক কাম থাকে আর কি, ওরা এদিক ওদিক দিয়ে যাবো, আর খাড়ায় থাকলে আপনি কেলে খাড়াইছে আর লোক তো কথা কয়ে তো আপনি কুল পাবেন না ওই জায়গার মধ্যে, আপনি অন্য কোনো রাস্তা আছে না, এটা একটু কইলে আরো ভালোই তো। আর যদি কঞ্জনা কোনো রাস্তা নেই তাহলে ওদিক দিয়ে আস্তে আস্তে করে আটা শুরু করবো, মানে এমন একটা কুকুর বিড়াল কুকুরের লাগে যেটা হয় আর কি কাহিনী, বেশি শুদ্ধ করতে গেলে যেটা হয় আর কি, আমরা কই কুত্তা এখন যেখানে কুকুর করতে হইতেছে। আর যাই হোক তো এখন যেগুলো কথা, কুত্তায় সবচেয়ে বেশি পরিমাণে অ্যাটাক কখন করে জানেন, যখন দেয় যে আপনার মধ্যে কোনো আসলে চোর চোর একটা ভাব আছে, অথবা আপনি মনে করেন একটু ভয় পাইতেছেন, তখন আপনি যদি নর্মাল গতিতে যান বা নর্মালি ওরে পাত্তাই দিলেন না, আপনি আপনার মতো করে যেতেছেন যে একটা নর্মাল জিনিস, তখন উয়ে কিন্তু খুব একটা রিয়্যাক্ট করে না। তো দশটা গেলে বিশটা কুত্তা থাকলেও মনে করেন আপনি সুন্দরভাবে যদি আপনার যদি মনে করেন ওই ভয়টা যদি কাটায় উঠবার পারেন, সুন্দরভাবে আইটে যাবার পারেন, ওরা আপনার পথ ছেড়ে দিবে। আর যদি ওরা পথ ধরে রাখে অগলে একটা পার্টি পুটি করলেন, সমস্যা কি যে আমরা বললাম চলো তোমরা বিস্কিট খাও আমি চা খাই, পার্টি পুটি করে দুই চারটা এরকম কথাবার্তা করে বাদ গেলেন আর কি, ঠিক আছে? তো ইসানে আমার কথা লেগে যে দশটা কুত্তা হনে আছে, আপনি গেলেন কেলে ওই রাস্তার ভিতরে, এটা আমার একটা প্রশ্ন। আর রাস্তা নাই, যাই হোক। আর আরেকটা কাজ করতে পারেন, ওইটা লোক আছে যদি আরেকটা কুত্তা কোনোভাবে যদি জয়েন করে তাহলে আপনি ওগুলো এক ধরনের একটা মাঠের ভিতরে গেলেন, ফুটবল উটবল খেললেন দশজন করে, মজা হইব জিনিসটা। যাকে অনেক কথা কয়ে ফেলাইলাম, পরবর্তী ঘন্টায় আবার ফিরতেছি, যে বন্ধুরা SMS করছেন ওই SMS গুলি পড়বো। তবে এই মুহূর্তে যে গানটা যাইতেছি, গানটা লোকের ঈশান মজুমদারের গান যাবো যাবো মন, কিন্তু একবারই যাইতেছি না, আইতাছি আবার পরবর্তী ঘন্টায়, থাকে নামগুলো কি ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: চক্করবক্কর বাচ্চিদের নয়া ঘন্টায় আরো একবার স্বাগত জানাতেছি আপনার বন্ধু সিফা। চলতেছে আমি রবিবারের বিশেষ চক্করবক্কর বাচ্চিত, বিকাল পাঁচটা পর্যন্ত আছি, কোনো টেনশন নাই। যত কথাবার্তা আছে, খেলা লইয়া, পরীক্ষা লইয়া, দিলের কথাবার্তা, ভালোবাসার মানুষ লইয়া, সব কথাবার্তা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এনে আমার দিয়া পড়াইতে কোনো টাকা লাগে না, ফ্রিতে পড়িয়াবি, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। যাই হোক, এদিকে আছে আমগো বন্ধু সাকিব, আপনার স্বাগত জানাইতেছি। আসসালামু আলাইকুম। এরকম কি লিখছে রিদম ভাই? ধরো আমি আগে আপনি শুনেন তারপরে লিখেন। এই জায়গা আছে উয়া বদ্দা, কি খবর অনর? কেনে সৈলত, কেনে সৈলতে লাইগদ্দে আয় হালিয়ে আয়ের কি লিখে আইলেন আপনি হুদাদি? আয়া চুপ বাবা, বিশ করে লাইছেন আপনি। আমার নিজ আয়া বলছেন, নিজ স্বাগত জানাইতেছি আপনারে। মানে মানে পয়লাই মানে চিটাইঙ্গা ভাষা এটা কথা হয়েছে তো, হেভি টাফ ভাষা, আমার যদিও ভালো লাগে। উয়া বদ্দা কি হবর অনর, ওমাগো আবার দিয়ে ট্রাই করতে চাই। ওকে সরি, মাই মিস্টেক। নিজেও আশা করি আপনি ভালো আছেন। পয়লা ঘন্টা তো পুরা শেষ করে তারপরে আইলেন, আপনি কোয়া ছিলেন জানেন। আচ্ছা, কইছিলাম এস এম এস পড়বো, আমার বন্ধুকে এস এম এস পড়ে ফেলাই। লিখছে আমার বন্ধু আর্জেন্টিনার। আচ্ছা, আমি আর্জেন্টিনা কারণ ছোটবেলায় একটা গান শুনেছি, ব্রাজিলের ঘরে ঘরে আর্জেন্টিনা কি জুতা মারে দুই টাকার চানাচুর ব্রাজিল। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি শুনছেন তোমার চট্টগ্রাম থেকে? এটা আসলে আমাকে বাংলাদেশের ভিতরে ওই একদল আর একদলের পচানের লেগে অনেক অনেক কথাবার্তা বাইর করে, বাট এগুলো আসলে ওই প্লেয়ারটা কেউই জানে না। নিজেরা নিজেরাই মজা করি, নিজেরা নিজেরা মজা করে ভালো, কিন্তু যে এই মজাটা যখন দেখা গেছে এটা মনে করেন মারামারির দিকে জায়গা, তখন আবার এই জিনিসটা আমার কাছে মানে অহেতুক মনে হয় আর কি, একেবারেই অহেতুক। যাই হোক ভাইয়া, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে মায়াবী ইলমাজ, এখন নিয়মিত যুক্ত থাকা ট্রাই করি। অনেক অনেক শুক্রিয়া বন্ধু। ভাইয়া আমার কথা কি মনে আছে? ইয়াস মনে আছে, আপনার নামটা অনেক ডিফারেন্ট। আমি কইছিলাম যে সিলেটে আরেকজন আমার লেখিকা, পছন্দের লেখিকা আছে জানো, ইলমা বেহরোজ, তো ওটার লগে মিল আছে, ইলমাজ, মায়াবী ইলমাজ। আমার গতবারও আপনার এস এম এস আমি পড়ছি, আমার মনে আছে ইলমাজ। আচ্ছা আচ্ছা, আমাকে বন্ধু সালিহুর ভাই, এই প্রোগ্রামে কেউ যখন আপনাকে গানের রিকোয়েস্ট করে তখন যে আপনি বলেন না বন্ধু না, এই কথাটা যখন বলেন তখন আপনার কথাটা ভূতের কি মতো শোনা যায় না, কারণ আমি মুঞ্জলাক্কা, মানে মুঞ্জলিকা তরে মুঞ্জলাক্কা। ওকে রানী ভাইয়া, আমরা তো সবাই জানি পৃথিবী গোল, তাহলে রাস্তা এমন সমান কেন? কঠিন কঠিন প্রশ্ন করতেছেন কিল্লিকা ইয়ের মধ্যে। আমরা তো জানি ডিম ও মনে করেন গোল, ডিম কি আসলে গোল? আর ডিম তো আশপাশ দিয়ে চ্যাপটা চুপটা থেকে ভিতরে না কুসুম গোল হয়, ব্যাপারটা অনেকটা এরকম মনে করেন। আমরা লম্বা এলাকা কি মনে করেন? আমাকে সব আমাকে চোখ কি লম্বা লম্বা এক একজনের, হ্যাঁ দাঁত লম্বা লম্বা, তারপর মনে করেন যে কি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মনে করেন যে সব কিছু লম্বা লম্বা, এরম হয় না, ওইটা লোক আকৃতি। আমি জানি আপনি পুংটা আমি ঘরটা লেগে দিয়েছেন জানি, ব্যাপার না, হাতি লোয়া ঘুরেন তো বিষয়টা এরকম। সর্বপ্রথম আপনার মাথায় এটা প্রশ্ন, সবাই জানি পৃথিবী গোল, তাহলে রাস্তা এমন সমান কেন? এর কঠিন কঠিন প্রশ্ন করতেছেন কিল্লিকা ইয়ের মধ্যে। আমরা তো জানি ডিম ও মনে করেন গোল, ডিম কি আসলে গোল? আর ডিম তো আশপাশ দিয়ে চ্যাপটা চুপটা থেকে ভিতরে না কুসুম গোল হয়, ব্যাপারটা অনেকটা এরকম মনে করেন। আমরা লম্বা এলাকা কি মনে করেন? আমাকে সব আমাকে চোখ কি লম্বা লম্বা এক একজনের, হ্যাঁ দাঁত লম্বা লম্বা, তারপর মনে করেন যে কি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মনে করেন যে সব কিছু লম্বা লম্বা, এরম হয় না, ওইটা লোক আকৃতি। আমি জানি আপনি পুংটা আমি ঘরটা লেগে দিয়েছেন জানি, ব্যাপার না, হাতি লোয়া ঘুরেন তো বিষয়টা এরকম। সর্বপ্রথম আপনার মাথায় এটা প্রশ্ন হওয়া উচিত ছিল যে পৃথিবী তো গোল, আমি হাতি লোয়া যে ঘুরবো, পিস লেখায় না পড়ে যাবো।

কেমন আছেন? সপ্তাহে কথা হয় না কবে পড়ছে তোমাকে সিলেটি তমা, ওয়েলকাম মি উইথ চক্কর বক্কর বাতচিত আর যে সিফাত, ওয়েলকাম তমা, আমাকে সিলেটি তমা। ওকে তমা, একটু একটু আগে হুন্তা ছিলেন না মনে হয় নাকি? না ওইটা আমাকে, ও না এটা আমাকে তমাই তো ছিল, ও এখন হুনবার পারতেছেন যাক ভালো। ভাই আমি আপনাকে প্রতি রবিবার শুনি ওকে, কিন্তু টাকা লাগে তাই মেসেজ দেই না ওকে। আচ্ছা আপনি নতুন মোবাইল কেনার মেসেজ পড়ার টাইমে পানি খাচ্ছিলাম, আপনার কথা শুনে নাকে পানি উঠে গেছে, রিফাদা জি প্রবচিত নাকে পানি, ওইটা ওইটা ফালাইন না নাকে, কারণ গরমের দিন আছে, অনেক সময় দেখা গেছে যে অনেক সময় পানি পাওয়া যায় না, জাস্ট নাকের ভিতরে একটা ট্যাপ লাগাইলেন, যখনই মনে করেন পানি থাকবো না তো নাকের ভিতরে ওইটা ছেড়ে দিবেন, কল ছেড়ে দিবেন, পানি পড়ে যাবো, জমে যাওয়া পানি। রিফাত শুক্রিয়া আপনার বন্ধু। এই জায়গার মধ্যে আছে আমার বন্ধু দিশা চট্টগ্রাম থেকে, আপনাকে অনেকদিন ধরে শুনি বাট আজকে ফার্স্ট মেসেজ করলাম, তো আজকে ফার্স্ট মেসেজ করার কারণটা কি এটা যদি একটু কইতেন ভালোই তো। অনন্য ওইসি আছে আমগুলোকে, হাই জানি আপনি সবাইকে নিয়ে ভালো আছেন, আমাকে ভুলে গেছেন, আমি এক্সামের পর জয়েন হবো বলেছিলাম আর জয়েন হলাম, ওয়েলকাম বন্ধু ওয়েলকাম, এক্সাম ভালো হয়েছে বা টেস্ট এক্সামের মতো ভালো হবে না মেবি, দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আর মেসেজ দিতে পারবো না তাই একবারে সব লিখে ফেলেছি, অনেক অনেক দোয়া রইল অনন্য ওইসি, আপনার কথা আমার মনে আছে, আপনি এসএমএস না দিতে পারলেও আশা করি শেষ পর্যন্ত আমগুলো লগে থাকবেন। নয় দোষ সিফাত ভাই সবার বস, ও হো হো সানিম শুক্রিয়া তালে হইব, ছোট্ট করে দিলের অনুভূতি জানাই দিচ্ছে, কি মনে করছেন বন্ধুরে? দাদুর ফোন বন্ধ ছিল, রিংটোন কিনতে হবে বলে 500 টাকা মেরে দিয়েছি, আরপিকের সাথে আর্জেন্টিনা জার্সি ফ্রি সিফাত বলছি। এইটা তো আপনি আগেও কয়েকবার লিখছেন, এবার চেঞ্জ করেন একটু, ওয়ার্ল্ড কাপ আয় পড়লো, মে মাস গুইরা জুন মাস আয় পড়লো, 2025 হয়ে গেল, আপনি এখন দাদির কাছ থেকে হেডফোনের কথা কয়ে রিংটোনের কথা কয়ে 500 টাকা নিতেছেন, বুঝতেছি না তো এটা। এটা মানে কার উইকনেস, মানে আপনার মাথার ভিতরে আর কোনো আইডিয়া নাই নাকি? দাদি আসলে দাদির তো ভুলে যাওয়াটা স্বাভাবিক, আর বয়স হয়েছে তো ভুলে যাওয়া, সমস্যা তাহলে আপনারই। ওকে তিন বোন সিলেট থেকে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো তুমি? ফ্রাইডে রাতে আসছি সিলেটের চাঁদপুর থেকে। আচ্ছা তোমাদের অ্যাপ শুনতে কি মোবাইল লাগে ভাইয়া? তো অ্যাপ কই শুনবেন আপনি? আচ্ছা নেট প্রবলেম তোমাকে টেক্সট দেনি বন্ধু, মোবাইল তো লাগবে, মোবাইল ছাড়া আপনি নেট কই লাগাইবেন? মানে আঙ্গুলে তো সিস্টেম নেই অন্য যে উদা আঙ্গুল দিয়ে বিচালানো, মোবাইল তো লাগবেই। সিফাত ভাই আমার বেস্ট ফ্রেন্ড, ব্রাজিলের সাপোর্টার বাট আমি আর্জেন্টিনার ফ্যান, তাও আজকে সকালবেলা ব্রাজিলের ম্যাচের পর ওরে বলি যে দোস্ত আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যা, তোর ব্রাজিলের কোনো আলো দেখছি না, খালি অন্ধকারই দেখতে পাচ্ছি। এ বলে না দরকার নাই, মরার আগ অবধি ব্রাজিল সাপোর্টারই থাকবো, কি ভালোবাসা দেখলে সিফাত ভাই, তাদের এই ভালোবাসার কারণেই ব্রাজিল বারবার বাস দেয় তাদের আর কায়, ইস্পিতা বলেছিলেন চিটং থেকে। ব্রাজিল নিঃসন্দেহে আসলে একটা ভালো টিম, ভালো টিম না হলে তো এরা আসলে মানে ওয়ার্ল্ড কাপ এবং জুলের কাপ জিতবার পারতো না, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, এটা দুই টিমের মধ্যে আছে, তো আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার আমি নিজে এটার ভুক্তভোগী হচ্ছে, যে মনে করেন যে একবার পায়ে পাড়া দেওয়া ঝগড়া করতে হওয়া, আবার অহংকারের কিছু মানে কি বলে অ্যাটিচিউড, ঠিক আছে, তো এটা যেই দলেরই হোক, এটা আমগো দলেরও যারা যারা আছে এরা আসলে বাস খাইব, তো অহংকার আসলে কোনো এটা নিয়েই করা উচিত না, খেলাটা আসলে খেলার জায়গায় রাখা উচিত, তারপর আপনার বন্ধুরা কোয়েন আর কি যে ব্রাজিলেতে আর্জেন্টিনাইতে, জাস্ট কিডিং, যে যার দল সাপোর্ট করবো এটাই স্বাভাবিক, যদি সবাই আর্জেন্টিনা রয়ে যায় আমরা মনে করেন যে একটু ওই যে কথার যে মজার কথাবার্তা দিয়ে এটি কেমন নইব, কোন সব দলই ভালো, সব দলই ভালো খেলুক, আমরা চাই আসলে খেলার এনজয় করতে। সিফাত ভাইয়া এতক্ষণ শোনা গেল না কেন, কি প্রবলেম হয়েছিল লাকি খান? আমি তো শুনছি, আমি যখন কথা বলতেছিলাম কি যে সুন্দর লাগতেছে, আমি নিজে নিজের ভয়েসের প্রেমে পড়ে গেছি, যে এত সুন্দর তুই লাকি খান, যেহেতু আমি এটা ফেস করিনি এই লেগা বুঝা পারতেছি না, তবে অনেক সময় নেটওয়ার্কের কারণে হয়, এটা তরঙ্গের কারণে হয়, তো একটু এদিক ওদিক হইলে আবার ঠিকঠাক হয়ে যায় অনেক সময়। তামিম রংপুর থেকে আছে, 3 নং চেকপোস্ট, অনেকদিন থেকে শুনে আজকে মেসেজ করেছি, তামিম আজকে গেলেগা মেসেজ করলেন, আজকে চেকপোস্টে কাম নাই। বুসরা আফ্রাহিম নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম, ও সুইট মিষ্টি কিউট হ্যান্ডসাম ভাইয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। লাঞ্চ করেছো? না গো, প্রত্যেকবার এই কথাটা কই, এই টাইমে আমি লাঞ্চ করি না গো। আচ্ছা ভাইয়া জয়েন হতে লেট করে ফেলেছি, তারপরে জয়েন হলাম, কারণ তোমাকে তো আর মিস করা যাবে না, শুকরিয়া বন্ধু। ও না না, তিনবার আছে, না না না ভাইয়া, আমি আর দাদা শুনছি তোমাকে থাকবো পুরোটা সময়। বুসরাইন আফ্রাহিম দুইজনের অনেক অনেক শুকরিয়া বন্ধু জয়েন করছেন আমগুলোকে, আশা করতে একদম শেষ পর্যন্ত থাকবেন, কথাবার্তা বহুত চল যাচ্ছে, আরও চলবো, সমস্যা নাই। লিখছে জীবনে মনে হয় আর কামব্যাক হবে না, কোনো এক শুক্রবারে বিয়ে করে আপনাদের সবাইকে চমকে দিব, মায়াবী ইলমাজ। আমগো তো চমক পাবেন পরে, বিয়ে করার পর তো ফার্স্টে আপনি চমক পাবেন, ওইটা হোক। আচ্ছা হ্যালো সিরাজ ভাই, আমি অনন্যা চট্টগ্রাম থেকে আপনাকে শুনছি। ওকে বন্ধু, গত কয়েক মাস কোনো মেসেজ দেওয়া হয়নি, কিন্তু প্রতি রবিবার আপনাকে শুনেছি, অনেক অনেক শুকরিয়া বন্ধু, তবে মেসেজ দিলে আরও খুশি হতাম, আশা করি এখন থেকে আপনি নিয়মিত এসএমএস করবেন ভাইয়া, এখন ক্লিয়ার শোনা।

হাই জানভি ফ্রম সিলেট, ওকে যাক আলহামদুলিল্লাহ আমার বন্ধুকে পাওয়া গেছে, এরা ক্লিয়ার শুনতেছে। সিফা তুমি তোমার, আচ্ছা আমার যদি কলিজা থাকে তাহলে বলে আমার নাম্বার দিন, তাহলে লেখা কলিজা লাগে 01841904904। উনি একটা কবিতা লিখছে, আমি সাদিয়া তোমাকে রাখবো আমার মনে বাঁধিয়া, তুমি মেঘ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি, রাজা আছো ও হো হো কি রাজি থাকবো, টাকা মানে লোমুকি না দেন, টাকা দেন সমস্যা নেই, তারে ভালোবাসার লেগে ভালোবাসার রাজি করার কি আছে, আমি তো ভালোবাসা দেওয়ার লেগে গেছি ভালোবাসা নেওয়ার লেগে গেছি। তো যে গানটা এখন আপনার লেগে প্লে করতেছি ওইটা হলো গিয়া তানজিল মিসবার গান চাঁদ বদনে, সেরকম একটা গান শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 全タカ FM 90.4
1: কোন যাচ্ছেন ঢাকা এফএম 90.4 মানে না মন গানটা শুনতেছিলাম। আসলে মন হলো কি এমন একটা জিনিস যেটা কোনোদিন মানবার চায় না। দেখবেন আজকে যে জিনিস মানছে কালকে ওই জিনিস মানবো না, মানে তেরামি করবো খালি সবসময়, খালি মনটা আছে দেখে নাহলে কবে আমরা আরো বেশি হতাশ হয়ে যেতাম গা। যাই হোক, যেটা লোকের কথা আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 চক্কর বক্কর বাচ্চা দিয়ে আপনার বন্ধু আপনার লগে আছি, বিকাল পাঁচটা পর্যন্ত থাকবো, বিভিন্ন আপডেট কাছে আয় পরে পানি খেয়ে লুই খারান। তো যেটা লোকের কথা কাশি দিতে দিতে জিন্দগি শেষ হয়ে যেতেছে গা খেলাধুলার কথা কইতে কইতে। আমাকে বাংলাদেশ 274 রান করে লাইছে 5 উইকেট হারায়। মনে হয় করেন না, আমি যুদ্ধ করতেছি যে ওই তুই আমার বকা দিচ্ছ খেলে গা, এটা মানে এটা জানি আর কি না হয় আর কি, আমি আমার সবকিছু ঠিকঠাকই আছে। এখন যেটা লোকের কথা ওটা লোকে আছে, আমগো বাংলাদেশের সংগ্রহ 274 রান 5 উইকেট হারায়া। এখন আমগো যে রানটা আছে মোটামুটি সেরকম একটা রানের মধ্যে আমরা আছি। এটা যদি আমরা মনে করেন বোলিংটা ঠিকঠাক মতো করতে পারি তাহলে মনে করেন ফুটবলের লগে লগে ক্রিকেটটাও জমে যাবো। যদিও ফুটবল যখন শুরু হয় তখন দেখবেন কি ক্রিকেটের থেকে মানে অন্যান্য যে কোনো খেলা, খুদা ক্রিকেট না, ক্রিকেট কন, তারপরে টেবিল টেনিস কন, যে কোনো খেলা কন, সবচেয়ে মনে করেন ঘুইরা মানুষের নজর আয় পড়ে লোক ফুটবলের মধ্যে। আর কথা মনে করেন চিল্লাতে চিল্লাইতে গলার অবস্থা হয়ে যায় খারাপ। এখনো যদিও আমার পছন্দের দলের খেলা এখনো শুরু হয়নি, এটা হয়তো বা পাবো আমরা কালকা বা পরশু দিন রাইতে। আর আজকে অবশ্যই যে কইলাম যে খেলা আরও একটা বড় দলের খেলা আছে, জার্মানির খেলা আছে, তো আমরা ওই খেলাটা দেখবার পর আশা করি। আর বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টাইগার্স। আর এদিকে যারা যারা আছেন সপ্তাহের লগে একটু কথাবার্তা কমু হয়েছে, আমগো যে বন্ধুরা লিখছে আমগো খুশি যুক্ত হয়ে গেছে গা, আসসালামু আলাইকুম ভাইয়া, আয়া পড়ছি তোমার খুশি ইসলাম বেদনা, কাশি খুশি উঠে তারপর লাগছেন আপনি। আছো কি তো আছো কেমন তুমি আর বন্ধুরা? চলতেছে বিশ্বকাপ আর আর্জেন্টিনার ব্রাজিল সাপোর্টারের মেজাজ এখন উত্তাপ। ওহো হো, তবে আমি একাই কথা বলতে চাই, আমরা আর্জেন্টিনা তোমরা ব্রাজিল, আমরা ভদ্র তোমরা ফাজিল, ব্রাজিল সাপোর্টাররা কি রাগ করলা? রাগ করতে সামনে যায় কোয়েন দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। আপনি কোন দলের সাপোর্ট করেন তো বুঝি নাকি? আর্জেন্টিনা জানেন তো? জিসান লিচে আয়া পড়ছে, মন আছে নি আমারে, আর কবিতা শুনবেন নি, কবিতা পাঠান। জিসান মনে আছে আপনার কথা আমার? জ্যোতি লিখছে, আমি আপনাকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি আচার্য, আমরা পড়ছিলাম এবং তার পরবর্তীতে কিন্তু অনেকে অনেক কথাবার্তা লিখছে, তো আমরা ওইটার যেমন আমাকে এক বন্ধু আমি মনে দেখতেছিলাম এর কমেন্টটা লিখতেছিল যে এটা একটা মজার সাবজেক্ট, কিন্তু বন্ধুর ওই কমেন্টটা গেল আমি আড়ালেছি নাকি চিন্তা করতেছি। এত এত ভালোবাসা আপনাকে, এর মাঝখান দিয়ে আর কি জায়গা গেছে বড় হয়ে মনে করেন দিল, এই জায়গার মধ্যে কোন কোন SMS লোড দিয়ে গিয়া কই কিয়া খেলতে থাকে বুঝিও না। আচ্ছা, এই জায়গায় লিখছিল আমাকে আখি, আজকে ফার্স্ট কমেন্ট করছে আমাকে বন্ধু, ওকে এটা খুবই ভালো, ফার্স্ট কমেন্ট করছেন, আশা করি এটাই লাস্ট হইব না, আপনি আরো নিয়মিত লিখবেন। আমগো রাকিব হোসেন, রাকিব লিখছে নেইমার জুনিয়র বিহীন ব্রাজিল দল জয় হওয়া অনেক কঠিন, চট্টগ্রাম পটিয়া থেকে সিফাত ভাই। এইটা আসলে হয় সবসময় যখন আমরা দেখা গেছে যে আমগো আর্জেন্টিনা যখন হারে যেত অনেকেই কইতো যে মেসি ছাড়া কেমন, নেইমার মেসি আর তো সারা জীবন খেলবো না, হুদা একটা প্লেয়ারের উপর বেস করে কোনোদিনই কোনো টিম আগাইবার পারে না, কোনোদিনই না। মেসি তো এর আগের বারও খেলছে, জিতবার পারছিল পারে নাই তো। মেসি যখন পুরা টিমটারে লইয়া নিজের মতো করে মানে বানানোর চেষ্টা করলো তখন যাই আমরা 2022 কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ আমরা পাইলাম। তো হুদা নেইমার, হুদা রোনালদো, হুদা মেসি এগুলি কয়ে আসলে লাভ নেই, এগুলো কোনো কজই না বন্ধু। রাকিব, যদি আপনি আসলে খেলা খুব পছন্দ করে থাকেন আশা করি আপনি জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবেন। মনে করেন নেইমার নামছে, তো নেইমার কি করতো? একা গোল করে নিতো, বলই তো পায় নাকি কালকা ওরকম ভাবে। তো এটা আসলে কোনো বিষয় না, বিষয়টা লোকে যে একটা ফুটবল টিমের ভিতরে বা ক্রিকেট টিম যেটাই হোক না খেলে গা ওটার ভিতরে খালি একটা প্লেয়ার অনেক ভালো খেললে হয় না, সব প্লেয়ারই মোটামুটি ভালো খেলতে হয়, ঠিক আছে? তো হুদা নেইমারের উপর ভরসা করে থাকলে ব্রাজিলের মনে করেন যে এইবারও আর কি দুঃস্বপ্ন থাকবো। তবে সব প্লেয়ার যদি, ব্রাজিলের অনেক স্টার প্লেয়ার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এরা যদি ফর্মে আইতে পারে বা ঠিক মতো খেলাটা দিবার পারে তাহলে আলবত একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সিয়াম হাসান আছে, ভাই নেইমারের জন্মদিন কবে বলেন তো, তারপর অনেক বড় একটা হিসাব দিচ্ছেন, এটা করায়ন সম্ভব না। এই যে আমরা আজহারুল ইসলাম ফ্লেভার লিখছিল, সমাজকর্ম সাবজেক্টটা খুবই মজার, রিল্যাক্সে পড়তে হয়। তো বন্ধু জ্যোতি একটু রিল্যাক্স, আমি এটাই কইতেছিলাম একটু রিডিং পড়েন পুরোটা, আগে একটু বোঝার চেষ্টা করেন যে কি বুঝাইতে চাইছে। সায়েম লিখছে, আমি নোটবুক পড়তে পড়তে দাঁত ভেঙে ফেলেছি। আপনি নোটবুক তাহলে পড়েন নি, আপনি খাইবার গেছিলেন, চাবাইবার গেছিলেন, দাঁতটা ভাঙছে আর কি। ওকে, এই জায়গাতে বলতে হবে না বললে কিন্তু খবর আছে। সিবাদ ভাই আপনি কোন দল করেন? শুনেন, এই কমা জিনিসের ভিতরে সাসপেন্স ক্রিয়েট কে লেগে করেন? আমি তো খেলা শুরু হওয়ার আগে থেকে কইতেছি আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এটা হাইড করার তো কোনো কিছু নেই। আবার লগে মনে করেন এটাও কয়ে দিই আমি যে আমি কোনো দলের এন্টি সাপোর্টার না। যেমন ধরেন যে অনেকে আছে যে মনে করে যে আর্জেন্টিনা সাপোর্ট করে মানে ব্রাজিলের বুঝি হেট করে, না ব্রাজিলের আমি হেট করি না, ব্রাজিলের খেলা আমি পছন্দ করি, কিন্তু কেউ যদি পায়ে পারে দেয় ঝগড়া করতে হয় হ্যাঁ পায়ের কবজি আমি আমার এমনি লয়ে আর কি ঘুরি আর কি এরকম বুঝলেন। আপনি খালকে এটা কুমিরেন বা সামনে গিয়ে যদি কুমিরের সামনে গিয়ে কাবাডি কাবাডি করেন তাহলে কুমির তো নিশ্চয়ই আপনার দিকে চাইয়া থাকবো না। আর তখনই আপনি করতে পারবেন যখন আপনি দেখবেন যে না এই পর্যন্ত হেরা কোনোদিন হারে নাই, কোনোদিন হয় নাই। দুনিয়ার মাইন্ডসেগো যতগুলা একদল আরেক দলের যতগুলা বদনাম রটায় তার চেয়ে বেশি বদনাম এই দলের ভিতরে। তো আপনি কিলিকা করেন মানে আপনি নিজের কলঙ্কলে আরেকজনের কলঙ্কিত কইবার যেতেছেন, জিনিসটা হাস্যকর না? যাই হোক, এই জায়গায় আছে আমগো বন্ধু কেঠা, অনেক বন্ধু আছে, কোনটা বলবো, তাসনুবা আছে আমগুলোকে, প্রথমে তাসনুবা দিয়ে শুরু করি। সিরাজ ভাইয়া আমার সবসময় মাথা ব্যথা করে, ডক্টর দেখাইছি বাট কেন কোনো কাজ হচ্ছে না। আচ্ছা পড়াশোনা কমাই দিচ্ছি এখন, তোমার যদি কোনো আইডিয়া থাকে বইলো, কিন্তু তোমাকে আমার ভালো লাগার একটাই কারণ তুমি সব কিছুই লজিক দিয়ে দেখো, আমার একটা খুবই ভালো লাগে। শুক্রিয়া বন্ধু তাসনুবা, আমি তো আমার লজিক মতো চেষ্টা করি, আপনার অনেক অনেক শুক্রিয়া, দোয়া করবেন বেশি করে। আর তাসনুবা আমার যেটা মনে হয় ডাক্তার আপনি আর কি পার্সোনালি আপনি আসলে আর কি করেন, মানে অনেক চিন্তা করেন? যদি আমি ডাক্তার না বন্ধু হিসেবে শেয়ার করতেছি, যদি আপনি অনেক বেশি পরিমাণ চিন্তা করেন, অনেক বেশি পরিমাণ চিন্তিত থাকেন, এটা একটা মাথা ব্যথার কারণ হয় মনে করেন অনেকেই আছে, কিন্তু আমার নিজেরই অনেক কাজিন আছে যারা মনে করেন নাই নাই বিষয় নিয়ে চিন্তা করতে থাকবো। তো চিন্তা করতে করতে ব্রেইনেরও তো একটা শক্তি আছে, উই যখন উইক হয়ে যায় তখন কিন্তু উই আর ঠিক মতো কার্যক্রম চালাইবার পারে না, বুঝছেন? তো এই ক্ষেত্রে প্রথমে আপনি এটা একটু চিন্তা করবেন যে আপনি কি লয়ে চিন্তা করেন সারাদিন, তারপরে চিন্তা করবার পারেন যে ভাই আমার আশেপাশে যেটা হয় বা কইবার পারেন যে ওইটা লিয়ে আমি চিন্তা করি। সব বিষয় নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন যেটা নিয়ে চিন্তা করতে আপনার ভালো লাগবে এবং এটা অবশ্যই পজিটিভ হয়ে তুলবো। আর সেকেন্ডলি ওইটা লাগে আপনি নিয়মিত পানি পান করেন কিনা, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ পানি পান না করলেও কিন্তু মাথা ব্যথা করে, এটাও মাথায় রাখতে হইব। তো আপনি দেখেন এই দুইটার মধ্যে তাসনুবা কোনটা আপনার হয়, ঠিক আছে? এমন হইবার পারে যে আপনি হয়তোবা কিছুই করতেছেন না মাগার পানি টানিও কম খেতেছেন, পানির শূন্যতা আছে, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে পানি খাওয়ার একটা অভ্যাস আপনার গড়ে তুলতে হইব, নিয়মিত 2-3 লিটার পানি আপনার খাইতে হইব, বিশুদ্ধ পানি, ঠিক আছে? ঘুমটা ঠিক রাখতে হইব আপনার, আর ঘুমের সময় কোনোভাবে এটা চিন্তা করেন যাবো না ঘুমায় না কি লেগে, তাহলে ঘুম আরো করবে যে তো তুই চিন্তাই ফালাইছো আমারে, তাহলে আয় তোর লোক একটু কথাবার্তা করি গল্প করি, তখন আর ঘুমায় না। আপনি ই করে রাখবে, আচ্ছা ঘুমায় না ফাইন, ঠিক আছে ঘুমায় না যখন আইবো তখন ই করবো না, আপাতত আমি চোখ বন্ধ করে রাখি, জোরে জোরে নিঃশ্বাস নিই, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ি, খালি নিঃশ্বাসের দিকে ফোকাস করবেন যে কেমন নিঃশ্বাস নিতে আছেন কেমন। আর নিঃশ্বাস নেওয়ার সময় যদি আবার ই করেন পাশের বাড়ির আন্টি আমাকে এটা কেন বললো, তাহলেই তো মনে করেন আবার ঘুম গেছে গা। তো এদিকে খেয়াল রাখতে হবে। তাসনুবা আশা করি আপনি আপনার এই মাথা ব্যথা দ্রুত সুস্থ হয়ে যাবো এবং আপনি আমার কাছে হাসি খুশি ভাবে আয় করবেন যে ভাই আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নাই, ঠিক আছে? নো প্রবলেম তাসনুবা, পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান নেই একমাত্র মৃত্যু ছাড়া। তো সেই ক্ষেত্রে সবসময় মনের ভিতরে আশা রাখবেন, আর ছোটখাটো সমস্যা এগুলো হইতেই থাকবো, মাথা ব্যথা হইতে আছে দ্যাট মিনস আপনার মাথা একটা আছে এবং এটা খুবই ব্রিলিয়েন্ট, এই কারণে আসলে আপনার মগজ বেশি গেছে গা বড় হয়ে, মনে করেন মাথার যে চারা আছে ওখানে কপালের চারা ছিল ওইটা গেছে গা ছোট হয়ে মারামারি লেগে মাথা হয়ে গেছে গা। সিরাজ ভাই কি মনে হচ্ছেন? পুরো এক সপ্তাহ অপেক্ষা করে আজ আপনাকে পেলাম আমি জান্নাত। জান্নাত আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, স্বাগত জানাইতেছি আপনাদের। আর এদিকে আছে আমগো বন্ধু, আমগো নিজু কি লিখছে, কি ব্যাপার তুমি আমার মেসেজ পড়ার মুহূর্তে বিটিভির মতো ঝিরঝির করে লাগে না, কি কইলা শুনি নাই তো, আমি আসতেছি কালকে ইনশাল্লাহ। আচ্ছা আমার একটু ব্যান্ড পার্টি দিয়ে বরণ করে যায় না ইয়ে, মানে অনেকদিন পর আবার জয়েন হলাম, তো ক কেমনটা লাগে? আচ্ছা লিখছিল গে ঠিকভাবে দিয়েছি তা এমন হলো একটা কমেন্ট আর কি শেয়ার করছে আমগুলোকে, রিপ্লাই দিও কথা কই তোমার লগে। ওকে না নিজু, আমি আসলে ওই যে সব কিছু মিলাইছে আপনার এস এম এস আমি দেখতেছি, যে আপনার এস এম এস আমি পড়লাম মাত্র, মজার একটা ই দিচ্ছেন আপনি, এর লগে মেসে থাকি একদিন 1 কেজি গরুর মাংস আর 1 কেজি রুই মাছ একত্রে এক পাতিলে রান্না করে ফেলেছি, খেতে পারিনি ফেলে দিয়েছি। ওকে সব মশলা ঠিকভাবে দিয়েছি তাও এমন হলো কেন, চমৎকার একটা রেসিপি, কারণ এরকম যদি না হইতো তাহলে আবার হেয়ার হসপিটালে থাকতে হইতো, এরকম একটা ব্যাপার আর কি আছে। যাই হোক আপনার টাইম কইছিলাম ওই লোকে আপনি পুরো 1 ঘন্টা শেষ করে তারপর আপনি আইছেন, ঠিক আছে নিজু এতক্ষণ আপনি কুয়েছিলেন এটা জিগেছিলাম আপনাদের। আচ্ছা সাকিব মেসি আপনি ব্রাজিল না বন্ধু, আমি আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা সিফু ভাই গান শুনতে না আপনি শুনতে আসছি, আপনার কণ্ঠ সুইট, দুষ্টহাট শরম করে আমার আচ্ছা হেভি সুইট, আপনার সাথে দুই লাইন গান গাওয়ার ইচ্ছা। আরেকটা কথা রিদম ভাই, তো আপনার কি আপনা আমাকে তার পিএ বানালো না, আপনি আমাকে আপনার পিএ বানায় নেন, বেতন দিতে হবে না, চা খাওয়াইলে হবে আর আপনার সাথে বক বক করতে হবে না। আমরা ভাই গরিব দরিব মানুষ, আমগো আসলে পিয়ে থাকে না। আপনার যদি আমি চা খাওয়ানোর লেগে রাখি, দেখবেন যে আমি চা খাই হুদা পাত্রিটি আপনার দিয়েছি যে খেয়ে নাও। এখন এটা ই করার পরে একদিন আপনি পিয়ে থেকে মনে করেন আমার একদম আমার লোকের ঝগড়া ঝাটি মারামারি লেগে যাবে, আর গরিব পিয়ে কিপটা পিয়ে এরকম করবেন আর কি, বুঝছেন? সো এলিগে আমি আসলে অনেক পরিমাণ চিন্তায় থাকি আর কি। তো আমগো বন্ধু হইল গেছে সিলেটি ফুরি সামান্ত সাহানুর, এবং আরো লিখছিল ভাই আমি ঘুমাই গেছিলাম, হঠাৎ মনে হলো আজ তো শিবু ভাই চক্কর বক্কর শুনতে দৌড়ে চলে এলাম, এখন আমাকে কিছু খাইতে দেন বসতে দেন। আমাকে জায়গায় খুব ভালো বিশুদ্ধ গরম পানি পাওয়া যায়, আপনি বলেন দিতেছি, শুক্রিয়া বন্ধু আপনাদের। আচ্ছা মুই তোমার আড্ডায় নতুন মুখ ফুলের মালা দিয়া বরণ করি নাও, মোহাম্মদ রিয়াজ রংপুর। গান শোনাবেন? গান তো শুনে পারবো না, এটার লোক একটা কথা। আচ্ছা আমাকে নিজু করেছিল ব্যান্ড পার্টি নিয়ে, নিজুর লগে আরো যে যে বন্ধুরা যুক্ত হয়েছেন সব বন্ধুকে লেগে আজকের এই যে ব্যান্ড পার্টি।

তো জেনারেল কথা ব্যান্ড পার্টি তো হয়ে গেল, এখন সপ্তাহ সিজিলে বোন আরো কথাবার্তা আছে ওইব আমগো লিখছাম গো বন্ধু সিফাত ভাইয়া আয়া পড়ছি দিল দিয়া ফিল করতে ওকে চক্কর বক্কর বাচ্চির শ্রোতে আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে। জুয়েল রে অনেকদিন পরে দেখলাম আমগো ইন্টারন্যাশনাল বন্ধুরে। বন্ধু কোয়া ছিলেন আপনি তো দিন খুব ব্যস্ত নাকি না খেলাধুলো লয়ে ব্যস্ত আর কি? কোনটা ভাই রংপুরের লাইন ফট করে গেল গা, ফট করে শব্দ হয়েছে তাহলে তো অনেকক্ষণ পরে হইবে। সবচেয়ে বেশি ধোকাটা আমরা খাইতাম এই জায়গাটার মধ্যে, আপনি যখন কারেন্ট যেত আর কি, যদি কোনোভাবে ব্রুম করে একটা শব্দ হইতো আর কি, তার গেছে রে দুই তিন দিনে আর কারেন্ট বলে আইব না, কান্নাকাটি শুরু করে পাঁচ মিনিটের মধ্যে কারেন্ট করতে। তো শব্দ পাইলে আমগো ভিতরে একটা আলাদা ভাবে একটা ভয়ঙ্কর কিছু ক্রিয়েট হয়। মনে করেন রাস্তাঘাটের ভিতরে আটকা, মনে করেন আমার বাসায় তো মনে করেন এটা একদম পুরা হাদি পারকার দি এরকম টাইপের, যে রাস্তার ভিতরে টায়ার ব্লাস্ট হয়েছে, আমার ঘরের মানুষজন কইতে চায় হ্যাঁ ও মনে কোনো কিছু শূন্য থেকে পড়ছে, অন্য গ্রহের থেকে মনে হয় পড়ছে, এরকম শব্দ তো অনেক কথা না। আমি নিজে আউলে গেছি গা। পর অবস্থা আমি একটা দায়িত্ব দিচ্ছি যে এর এক একজনের লোকের নাসার দক্ষিণের দায়িত্ব আছে আরেকজন নাসার উত্তরের, নাহলে তো এরকম কাহিনী তো কওয়ার কথা না। যাই হোক কারেন্ট চলে গেছিল বরাবর দুইটায়, দেখি বাজাও ব্যান্ড পার্টি বাজায় দিচ্ছি নিজু আপনার লেখা ওকে। আরো অনেক অনেক কথাবার্তা আছে, এস এম এস আছে অনেক বন্ধুরা, তো আমরা একটু এস এম এস কিছু পড়ি তারপর আমরা গানে যাবো, তারপর ফিরা বাকি কথাবার্তা পড়বো। ও মা শেষ কই এত ডিকার কেনা করলো, কাম কাজ নেই আপনার সারাদিন এস এম এস করেন। ওই ভাইয়া জানো আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক তর্ক করছি তোমাকে নিয়ে, তোমার ফ্রেন্ড কে জিতছে এটা লোকের কথা, আপনি পরের লাইনটা করেন কি লেগে, আপনি একটু তর্ক কে লেগে মারামারি করেন। আপনি যদি কইতেন যে ভাই তোমার হলে তর্ক করছি মারামারি করছি কিন্তু জিতছি আমি, এটাই তো আমার খুশি, তর্ক করছেন এটা জানি না কি করবো, জিতছেন না এটা কোন। আচ্ছা সিফাত ভাইয়া আপনি কখনো নদীতে নৌকা ভ্রমণ করেছেন? করছি বন্ধু, আমি তো নৌকায় উঠলে মনে হয় এই যেন কে আমাকে নিয়ে যাবে পানির নিচে লাকি খানে, আমারও এরকম মনে হইতো কে জানে নিয়ে যাইতেছে গা, পরে নিয়ে গিয়ে আবার পরে তীরে ধুয়ে গেছে, আমার বলে কি করবো উদাউদি ফোনে, না আমার পাখা আছে না আমার ওই যে কি করে মাছের মতো কোনো কিছু আছে, পরে ওরাই ধুয়ে গেছে ভাই থাক বাদ দেন আপনার ভুলে লয়ে গেছিলাম সরি ভাই করে পাওপু ধরে পরে গেছে, যার দরকার নেই। তবে যারা সাঁতার জানেন না আসলে পানিতে এই করেন, আমি গেছিলাম যখন এটা তো জাস্ট ফান করলাম, আমি যখন গেছিলাম আমার আশেপাশে আরও অনেক মানুষ আছে এবং আমার এটা সবসময় ভয় থাকে, পানির আমি ভয় পাই কিন্তু আমি পানির আমি অনেক ভালোবাসি, আমার সমুদ্র দেখতে ভালো লাগে আমার নদী দেখতে ভালো লাগে, কিন্তু যখন উপরে যাই তখন আমার কলজার পানি মনে করেন হুগায় জায়গায় যায়, হ্যাঁ রে যদি পয়রা যাই তাহলে তো খবর আছে, কারণ আমার ইয়ের লেগে না মাছগুলো বিরক্ত হইব ওই জায়গার মধ্যে, ভাই তুই তুই করবি এফএম এ তুই চক্কর বক্কর পাচ্ছ তুই পানির নিচে কি করছ, তখন আমার একটা আমার তো কোনো আমি আবার পানির নিচে গিয়ে কথা বলতে পারি না, এটা লোক আমার একটা সমস্যা। ভাইয়া চলে এসেছে দেরি হবার জন্য দুঃখিত, দুই তারিখে পরীক্ষা তাই চাপে আছি, দোয়া করবেন পরীক্ষা যেন ভালো হয়, তানিয়া অনেক অনেক শুভকামনা, চাপে একটু থাকতে হইব, চাপে না থাকলে পরীক্ষা ভালো হয় না, সো একটু চাপ থাকা দরকার, এই চাপ নাই খাদেন পরে আমরা রোজা রিদে এই চাপ বানায় খামো। আচ্ছা জানো ভাইয়া আমার নাম মুমতা, স্কুলে আমার বন্ধুরা বলে পন্তা, আমি এত করে বুঝাই যে আমার নাম তো মুমতা না মুমতা, নয় যে তারা তোরা পন্তা বলিস আমার নাম মুমতা তাও বুঝে না, কি যে করি বুঝে পেতেছি না। না আপনি আমি থেকে জিনিসটা চেঞ্জ করবেন, আপনি গিয়ে করবেন যে ও আচ্ছা তুমি এখনো আমার নাম বলতে শিখো নাই, তুমি স্কুলে কি করো, যখন আবার করবো না না না আবার যখন করবো তখন করবেন যে না না এইবারও হয়নি আরো ট্রাই করতে হইব, হয় নাই হয়নি হয়নি, আবার যখন যতদিন করবো ততদিন করবো না না হয় নাই, তুমি এখনো শিখবার পারলাম না, তুমি কি আর পড়ালেখা করতেছো আমি তো বুঝলাম না, একটা নাম উচ্চারণ করবো পারো না উল্টা পচাই দিবেন, এটা কে প্রিয়া আমি প্রিয়া জয়েন করছে, হুদা প্রিয়াই লিখছে আর কিছু লিখে নেই, যে মানে প্রিয়া আছে আমগুলোকে। আচ্ছা এত ফান করে হাসতে হাসতে শেষ, আমি আর্জেন্টিনার বড় ফ্যান, ব্রাজিলের খেলা হচ্ছিল আমি ঘুমাচ্ছিলাম, আমার চাচাতো ভাই বলছিল যে ব্রাজিল হারতেছে তাই ব্রাজিল গোল না দেওয়া পর্যন্ত খেলা দেখছি, তারপর আবার ঘুমাইছি জিনিয়া। ওকে জিনিয়া না আমি ফার্স্ট হাফ পর্যন্ত দেখছি, প্রথমে 21 মিনিটে মরক্কোর যে গোলটা ছিল এটা দুর্দান্ত ছিল, মানে এত স্পিডে মানে একদম পুরো টানের উপরে গোলটা হয়েছে, পরবর্তীতে ভিনি জুনিয়র জুনিয়র্স কিন্তু আবার এটাকে কাভার করে দেয়, তো আমি আশা করছিলাম যে হাফ টাইম দেখে আমি ঘুমাইছি, ঘুমের দুইটা দেখবো 3-4টা হয়ে গেছে, ও মা 2-1, কারণ এমন হাইপ ক্রিয়েট করছে সপ্তাহ মিল্লা যে আয় হায় রে এবার ফাইনাল, আমি তো পয়লা মনে করছিলাম পয়লা রাউন্ডই বুঝে হ্যাঁ ওয়ার্ল্ড কাপে যাবো গা, ফাইনালি একবার ওয়ার্ল্ড কাপ লুয়েই বাই যাবো, কিন্তু এটা হয়নি এলাকা আসলে না, যেমন আর্জেন্টিনা কিন্তু এখনো যতর মন্ত ওয়ার্ল্ড কাপ না যায় ততর মন্ত চ্যাম্পিয়ন তো আর্জেন্টিনা, কিন্তু তারপরও আমি কিন্তু বা আমি এ পর্যন্ত দিই না যে না এবার জিত মুই, উল্টা মেসি আরো নিজে করছে যে না আমরা আসলে জিতার লেগেই আইছি, জেতার চেষ্টা অবশ্যই করবো, কিন্তু গতবারের ভিতরে যেই আমরা
একদম জিদ নিয়ে ঢুকছিলাম যে জিততে হইব, আমার ওইটা খুব দরকার, এখন তো আমি ওইটা পেয়ে গেছি গা। তারপরও আমরা জেতার চেষ্টা করবো, জিততে না পারলে আমার কোনো কষ্ট নেই। আমার ক্ষেত্রেও সেই সেম ব্যাপারটা, এজ এ সাপোর্টার হিসেবে আমার এটা নিয়ে, যদি ফার্স্ট রাউন্ডে বাদ পড়া যায় এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে আশা করবো যে ভালো খেলবো, আমরা চাই প্রত্যেকটা ম্যাচ এনজয় করতে। মিসকাত, এই বড়দা এফ এম এর পূর্ণরূপ কি? এফ এম এর পূর্ণরূপটা কইছিলাম আপনারে, ফ্রিকোয়েন্সি মডিউলার। আচ্ছা আচ্ছা, লোক টিপু সুলতান ও মির্জা আহাদ মিসকাত মাঝে মাঝে আমি পরীক্ষা লো। আচ্ছা আচ্ছা, তোমরা তোমার যাবো যাবো মন ধরে রাখবো কতক্ষণ, এই গানটা প্লে করবেন ভাইয়া, প্লে না করলে আপনার বিয়ে হবে না চট্টগ্রাম থেকে জুবাইর। ধর মিয়া ফালতু যত সব অফিসার, এই অফিসার চেঞ্জ করেন, এই সব অফিসার হয় শুনেন না কিছু না, একটু আগেই তো যাবো যাবো মন প্লে হইলো, যাবো যাবো মন প্লে করছে, এটা যে না শুনছে এরম আমার এই বন্ধুর এই যারা রিকোয়েস্ট করছে ওরা অগজান বিয়ে না হয়। আরে ভাই আমার ভি কুকুর রে কুত্তা আর বিড়াল রে বিলাই বলে বুঝছো, তমা ফ্রন্ট ঠিকই তো, কুকুর রে তো কুত্তাই করবো, বিড়াল রে বিলাই করবো, এটাই তো স্বাভাবিক। নাহলে তো যদি বেশি শুদ্ধ করি তাহলে ইংলিশই করবো, ড্রাগ এন্ড ক্যাচ এরকম করবো আমরা। ভাইয়া বাটন ফোনে আপনাকে শুনি, একলা মেস জীবনের বাটন ফোনে ঢাকা এফ এম এর অনুষ্ঠান শুনে সময় পার করছে মায়াবী ইলমাজ। মায়াবী ইলমাজ সময় পরিবর্তনশীল, আপনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এখন আসলে পড়াশোনা করতেছেন, আমি দোয়া করি আপনার যে লক্ষ্যটা আছে ওই লক্ষ্যে যেন আপনি খুব দ্রুত পৌঁছায় যান এবং সাকসেসফুলি পৌঁছান ওই যার মধ্যে, এবং তখন আবার ভুলে যান না যে না এফ এম আমি শুনতাম, এফ এম ক্যাটা সিফা তো চিনি না তো ক্যাটা, ও হো হো ও না ভুলে গেছে, ও হা না না ভুলে গেছে, এরম যেন না হয় আর কি। ঠিক আছে, যাই হোক, যত কথাই কই আমার অন্তর চাই আসলে আপনাকেই, তো এই গানটাই প্লে করবো, আধার অপসরীর গান, আধার অপসরী অ্যালবামের গান, ব্যান্ডের নাম ছিল আধার, যদিও ব্যান্ডটা ভেঙে গেছে গা কিন্তু গানগুলা কিন্তু রয়ে গেছে গা, সেরকম সেরকম গান এই অ্যালবামের, তার মধ্যে এইটা হলো সবচেয়ে জনপ্রিয় একটা গান আমার অন্তর। শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা এফএম 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।
5: চক্রবক্কর
6: চক্রবক্কর
7: চক্রবক্কর বাতচিতের একদম এই ঘন্টারও শেষের দিকে আছি, মাগার আরো একটা ঘন্টা আছে। আপনি হুনতাছেন ঢাকা FM 90.4, আর এদিকে সেকেন্ড ইনিংস কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া অলরেডি ব্যাট করতে নেমে গেছে, 1.3 ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 8 রান, এ পর্যন্ত কোনো উইকেট কিন্তু পরে নাই। তো উইকেট ফেলাই দিবাং যেমনি হোক, নাহলে এই ম্যাচ ধরে রাখাটা, কারণ এই এই রান অস্ট্রেলিয়ার পক্ষে নেওয়া কোনো কঠিন ব্যাপার না। তারপর আমাকে বাংলাদেশের বোলাররা যেরকম যে লেভেলের স্পিড আছে এখন, তো ওই ক্ষেত্রে আমার মনে হয় অস্ট্রেলিয়াকে কিছুটা হইলেও তো কঠিন তৈবই। যাই হোক, এই জায়গার মধ্যে যে যে বন্ধুরা আছেন আমাকে ফেসবুকের ফ্যান পেজে, আমি একটু অ্যাড্রেসটা আবারও কইবার চাই, facebook.com/ILoveDhakaFM। যারা হুনতাছেন এরা অবশ্যই একটু ঘুরে যাওয়ার পারেন, এই পেজেই আপনি অনেক রিলস পান আমগো, অনেক অনেক মজার কন্টেন্ট আপনি এই জায়গার মধ্যে কিন্তু পাই যাবেন। তো আলবত নিজে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমগো যে বন্ধু অহনা ইসলাম, আজকে অনেক মানুষ দেখলাম ভোরে উঠেই মরক্কোর জন্য দোয়া করতেছে, কারণ ওনারা মুসলিম দেশ। তাই এখন এটা দেখার অপেক্ষা আছি 17 তারিখে ওই মানুষগুলো আলজেরিয়ার জয়ের জন্য দোয়া করে কিনা। মানে ওইটাই, মানে এই পুরো খেলাই চলতে থাকে আর কি। বিশ্বকাপ চলে মাঠে, কিন্তু এমনি চলে আর কি পথে ঘাটে, যে জায়গায় ঘরে বাইরে সব জায়গার মধ্যে, ঠিক আছে? কারণ এইটাই হলো ওয়ার্ল্ড কাপের একটা মজা। তবে এই মজাটা যেন অতিরিক্ত না হয় আর কি, মানে কারো যেন ক্ষতির কারণ না হয় খারায়। আসলামুল ইসলাম ফাহিম, কিরে ভাই কমেন্ট পড়েন না কেন? অফিসের নিচে নামেন তো, পোলাপান ডাক দিব। ধর মিয়া কমেন্ট করলেন মাত্র, আয়াই মনে করেন গরম ভাত, তাহলে কেমন হইব? হ্যাঁ একটু সময় দিতে হইব না? অহন ইসলাম, বুঝলাম না ভাইয়া আমার কমেন্ট পড়ার সময় ঢাকা FM ঠাড়া কেন পড়লো, কিছুই শুনতে পারলাম না, কি কন আসলে? আচ্ছা যাই হোক, ফাইনালিসে প্রতি শনিবার ঠিক করে রাখি যে রবিবারে আপনাকে শুনবো, কিন্তু সোমবারে গিয়ে আমার খেয়াল হয় আপনার এপিসোড শুনতে মিস করে ফেলেছি। এটা আমার বইমেলার ক্ষেত্রে হয় যে আমি প্রতিবার চিন্তা করি আমি বই লিখবো, তারপর ঠিক ফেব্রুয়ারির আগ মুহূর্তে আমার মনে পড়ে যে বই লেখা দরকার, তারপরে মার্চের পরে যে আমি চিন্তা করি না আবার দেখ পরের বার লিখবো, পরের বার সেম একই কাহিনী হয়। তো আচ্ছা, ইমরান তুহিন সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদ আকি আছে, ভাইয়া কানেকশন প্রবলেম হচ্ছে, শোনা যায় না কিছু। কানেকশন প্রবলেম মানে কি? এর কানেকশন এয়ারফোন টু ফোন এরকম কিছু জানেন তো? নিসাদ তসনিম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে বলছি, আপনার ভয়েস মাশাআল্লাহ অনেক দুষ্টু। শুক্রিয়া বন্ধু নিসাদ তসনিম, সুন্দর নাম। আচ্ছা এই জায়গায় হোয়াটসঅ্যাপে আছে যে বন্ধুরা, আচ্ছা আচ্ছা কালকে থাকবা তুমি অফিস? আমি তো আছি নিজু, ইনশাল্লাহ আপনি আইলে হয়তো বা দেখা হয়ে যাবোগা। আচ্ছা প্রতি শনিবার ঠিক করে রাখি যে রবিবারে আপনাকে শুনবো, আচ্ছা এটা তো আমরা পড়লামই, আমাকে ফাহিম লিখছিল। আর এই জায়গায় লিখছে ভাইয়া দিস ইজ সাকির, সরি বন্ধু সাকির, ও না না সাকির তো, আচ্ছা সাকির, আমি মনে করছি আগে বুঝি ভুল পড়ছি, পরে দেখলাম যে না নতুন। হ্যাঁ আমাকে বন্ধু সাকির কেমন আছেন আমার জিজ্ঞেছেন, আলহামদুলিল্লাহ সাকির ভালো আছে, আপনি কেমন আছেন, কেমন লাগতেছে আমাকে আড্ডা? আচ্ছা এই জায়গায় আমগো বন্ধু, বন্ধুর নাম লিখে নেই কা, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি, নামটা দিলে আরো ভালোই তো। ভাই যাই যাই, কিন্তু আপনাকে সেই 2013 সাল থেকে ভালোবাসি। আহ শুক্রিয়া বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। এবং এ লিখছিল লোকিয়া আমগো, এটা হোক আমগো ফাহিম, ফাহিমে ভালোবাসা চাই, সবসময় দোয়া করবেন ভালোবাসবেন, এই ভালোবাসা বা দোয়া অনেক জরুরি আসলে আমগো সবার লেগেই। সিলেট থেকে পিঙ্কি বলছি, কেমন আছো? পিঙ্কির জ্বালায় বাঁচি না, ঘরের ভিতরে পিঙ্কি বাইরেতে পিঙ্কি, মানে আমগো এই ফ্রেন্ডটা তো তাও পিঙ্কি, কত সুন্দর একটা নাম পিঙ্কি, কিন্তু আমগোহীন একটা আছে ওর নাম পিঙ্কি। আচ্ছা দুইটাই পিঙ্কি, আপনি আসলে বুঝতে পারছেন না জিনিসটা, ওকে সমস্যা নাই, কতদিন পরে আমার উপরে কিল ঘুষিয়ে আইতে পারে। আচ্ছা তিন বোন সিলেট থেকে আছে আমগো বন্ধু, ফ্রাইডে রাত আসছি চাঁদপুর থেকে, এটা শুনে তুমি খুশি হওনি মোবাইল কি মোবাইল বলিনি বলছি, এমবি মানে ডাটা না থাকলে কি তোমাদের অ্যাপ শোনা যায় না? অ্যাপে শোনা শুনতে ডাটা লাগে, তা তো বন্ধু নেট তো লাগবেই। আর খুশি তাল বলতে যে আপনারা যখন মানে অ্যাড হন আমগো আড্ডায় তখন এমনি তো খুশিতে মন ভরে যায়। আচ্ছা রানী লিখছে লোকে, ভাইয়া আপনাকে একটা কথা বলি, রাগ করিয়েন না ভাইয়া, আপনি কি সিফাত ভাইকে চিনেন? সিফাত এক্স্যাক্ট খেয়াল নাই আমার আর কি। আচ্ছা আমার লাইফের রোল মডেল উনি। ও হো হো হো হো হো, ওই যে আচ্ছা ইয়া ওকে, ওনার একটা অটোগ্রাফ নিতাম, আমি ওনার ফ্যান। আমি সিফাত ভাইয়ের বাড়ির অ্যাড্রেসটা দিবেন, একটু ব্যান্ড পার্টি হবে কি? ব্যান্ড পার্টি তো আমরা বাজিয়ে দিচ্ছি, সিফাত ভাইয়ের বাড়িতে তো আমি, আপনি যাওয়ার সময় আমার লয়ে যান, আমিও যাবো। রানী আপনি হোয়াটসঅ্যাপ আইবার পারেন না, খালি টেক্সট করেন, হোয়াটসঅ্যাপ আইবেন। এই যে আমার নিজু আছে হোয়াটসঅ্যাপের মধ্যে, আরও কত কত বন্ধুরা আছে। সিফাত ভাই আপনি এত কম দিন থাকেন কেন উইকে? বিলিভ করেন কষ্টে বুকটা ফেটে যায়। বন্ধু আমি তো আই, একই জিনিস যদি আপনি প্রতিদিন হতে চান তখন আপনি এই সেম ফিল পাবেন না। এনিওয়ে সিফাত ভাই আপনি যতক্ষণ থাকেন আমিও দুনিয়া উল্টে গেলেও আপনার সাথেই থাকি, ট্রাই করি। আপনার এক বিগ আপনার একটা বিগ থ্যাংক ইউ দেন সিফাত ভাই। ইস্পিতা আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, অনেক অনেক শুক্রিয়া যে আপনি পড়াশোনা করেন বা যেটাই করেন না কেন, তারপরেও যে আপনার মনে থাকে এত ব্যস্ত পৃথিবীর মধ্যে এত এত কিছুর মাঝখানে যে আমার কথা মনে রাখে আমার যে যে বন্ধুরা, এটা তো একটা বিশাল পাওয়া আমার লেগে। এগুলো লেগে আমার অনেক অনেক দোয়া। ভাইয়া কেমন আছেন? আমি মালিহা তাহসিন রংপুর থেকে শুনছি, আলহামদুলিল্লাহ ভালো আছি মালিহা। আচ্ছা গাছ দেয় ছায়া, মেঘ দেয় বৃষ্টি, ওকে, তোমার হাসির প্রেমে পড়েছি রোজ সিফাত ভাই তুমি। আচ্ছা তোমার তোমার হাসির প্রেমে পড়েছি রোজ সিফাত ভাই তুমি নাও না খোঁজ সানিম। ও হো হো পড়া সানিম, রোমান্টিক হয়ে গেলেন দি আতকা, সুন্দর সুন্দর হয়েছে কবিতা। আচ্ছা হাই ভাই আমি মিষ্টি, আজ থেকে আমার এসএসসি এক্সাম শেষ, এতদিন এক্সামের কারণে আপনাকে শুনতে পাই নাই ভাইয়া। এটিএম স্যারের শো নিয়ে একটু ডিটেলস বলবেন, ওই শো কি যেদিন করে থাকেন ওই দিন করে নতুন করে করে হয় নাকি ওনার আগের কথাগুলো রেকর্ড করে শোনা? যেটা আপনি দেখবেন বন্ধু উপরে রিপিট লেখা থাকে, যেটা রিপিট টেলিকাস্ট ওটা উপরে রিপিট লেখা থাকে, আর যেটা লাইভ ওটা তো লাইভই থাকে, ঠিক আছে, ওটাতে কোনো রিপিট লেখা থাকে না। তবে আপনি রিপিটগুলোও যদি শুনেন আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, কারণ মূল আরও যে বিষয়গুলো ওগুলো হয়তো বা স্যারের লোকের যোগাযোগ ডাইরেক্ট করলে আপনি হয়তো বা আরও বিস্তারিত জানাতে পারবেন, এবং স্যারের নাম্বার সহ আরও যা যা কিছু আছে সব কিছু আপনি ওই শোগুলো রিপিট শোগুলোর মধ্যেও কিন্তু পাবেন। উনি কিন্তু বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের নাম্বারগুলো কিন্তু দেওয়া দেওয়া থাকে, সো আপনি ওই প্রিভিয়াস এপিসোডগুলো শুনবার পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি বেশ কয়েকদিন ওনার শো শুনেছি, তো কেয়ার করেছি একশোই একাধিক দিন কেন জানি। হ্যাঁ ওইটা হলো রিপিট হয়, কারণটা হলো গিয়া যে রিপিটের ভিতরে আপনি ওই আলোচনাগুলো পাবেন, ওনাগো নাম্বার পাবেন, আপনার আরও প্রশ্ন থাকলে করতে পারেন, এবং মাঝে মাঝে স্যার লাইভও থাকে। আচ্ছা এই জায়গায় আছে কাইফা আহলুকা সিফাত ভাই, আলহামদুলিল্লাহ, ওকে কী খবর আপনার? রংপুর থেকে হাফসা, ওকে হাফসা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আবার একটু গানে যাবো, গানে যাওয়ার পরে আবার ফিরে আইতেছি, আরও আরও কথাবার্তা নিয়ে কোটি কোটি এস এম এস জমা রয়েছে, চেষ্টা করবো ওগুলো পড়ানোর লেগে। যে গানটা শুনবো এটা লোকের ফুটবল রিলেটেড গান, আমার খুবই পছন্দের এবং মোস্ট ফেভারিট একটা গান, একটা লোকের ওয়েভিন ফ্ল্যাগ, আর একটা লোকের যে এটাতে কাপ অফ লাইফ বাই রিকি মার্টিন, আরও আছে ওয়াকা ওয়াকাও আমার খুব ভালো লাগে। তবে রিকি মার্টিনের গানটা একদম পুরনো অনেক আগের, এবং ওই এই গানটা শুনে আমার আরও মনে করেন একদম গায়ের রক্ত গরম হয়ে যেতে গেছে, গোল গোল গোল আলে আলে আলে, সেরকম একটা গান। বন্ধু আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

চক্রবক্কর বাতচিত শুরু হয়ে গেল শেষ ঘন্টা, আর এই শেষ ঘন্টায় কিন্তু আপনার লগে আছি কমুনা। আমি আপনি অনেক এস এম এস করেন, অলরেডি অনেক অনেক এস এম এস কমেন্ট আমরা কিন্তু পাই গেছি গা এর মধ্যে। তারপরে যদি লিখবার চান, খুব জরুরি কোনো কিছু থাকে আলবত লিখবার পারেন, আমি চেষ্টা করবো এর মাঝেই পরনের লেগা। সিফাত আপনার লগে আছি, চক্করবক্কর বাতচিত নিয়ে আপনি হুনতাছেন ঢাকা এফএম 90.4। শেষ ঘন্টা শুরু হয়ে গেছে, মানে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার লগে থাকবো কইছিলাম, আর এই শুরু হয়ে গেল কিন্তু চারটার ঘন্টা, মানে এই ঘন্টাটার ভিতরে কথায় গানে গানে আমরা কিন্তু আপনার লগেই আছি। আচ্ছা, এর মধ্যে যারা যারা আমার লিখছেন অনেক অনেক সুক্রিয়া। খেলার আপডেট একটু দিব, অস্ট্রেলিয়ার দুইটা উইকেট কিন্তু ইতিমধ্যে গেছে গা, 40 রান লইবার যায়, 4.4 ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 40 রান, 2 উইকেট হারায়। জিততে হইলে দরকার আরও 235 রান, 45.2 ওভারের খেলা বাকি আছে এখনো। এখন কারেন্ট রান রেট আছে লোকিয়া 5, যদিও রিকোয়ার্ড হয়েছিল গিয়া 5, মানে কারেন্ট রিকোয়ার্ড হয়েছিল, মানে কারেন্ট রান রেট হলো গিয়া 8 এবং রিকোয়ার্ড হলো গিয়া 5, মানে রান রেটে আগেই আছে কিন্তু এখন যেহেতু উইকেট পড়ছে তো সেই ক্ষেত্রে রান রেটও আশা করি যে এই রানের বন্যা বা রান যেই যেই গতিতে নিতে আছে গতিও কমে যাবে, গতি কমে এলে দেখবেন খেলা আরও জমে গেছে, আমগো ফরাইয়া পড়বো বেশি করে। ওকে, সো এই জায়গায় যারা আছেন আমি একটু পড়িয়াও কথাবার্তা আমগো। অহনা লিখছে, আমি আপনার ইউটিউব চ্যানেলে একজন গর্বিত সাবস্ক্রাইবার ভাই, ও কংগ্রেচুলেশন, সুক্রিয় আপনারে। আচ্ছা, আপনার চ্যানেলের কথা কেনা দেখলাম, আচ্ছা মিলে হয়ে যায়, এটা বিভিন্ন জায়গার মধ্যে আছে, তো এটা আমি তো পরবর্তীতে অনেক পরে আপলোড করছি, সো এটা আপনাকে ভালোবাসা, বাকি গানগুলো শুনবেন দেখবেন বেশি বেশি করে, তাহলে আরও বেশি উপকৃত হবো আমি। আচ্ছা, উম্মে রায়হান লিখছে, গানগুলো শুনতে ভালো লাগছে, সুক্রিয়া বন্ধু আমার। অহনা আরও লিখছিল, ভাইয়া ভাই আপনি চাইলে একটা অদ্ভুত ধরনের বই লিখে ইতিহাস করতে পারেন, এমন একটা বই লিখবেন যেটাতে শুধু 10টা পৃষ্ঠা থাকবে আর সব পৃষ্ঠাতে শুধু 2টা করে শব্দ লিখবেন, সেটা হলো যা দুষ্টু। অসাধারণ আইডিয়া। তবে আমি চিন্তা করছিলাম যে আমি সাদা খাতা দিয়ে দেবো, ঠিক আছে, যে যার মতো করে আর কি মনের মতো করে মাধুরী মিশাই লিখো, কোনো সমস্যা নেই, পরে জাস্ট আমার নামটা থাকবে যে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার প্রতি এরকম। তবে আপনার আইডিয়াটা আমার সেরকম লাগছে, সুক্রিয় আপনার। তবে বইয়ের নাম কি হবে, লজ্জাবতী। ফাহিম লিখছে, ভাই এক সময় রঙিন ঢাকা এপিসোডের লাস্ট আওয়ারে একটা পোল বা এমন একটা প্রশ্ন দিতেন যা সবাই মজার সমাধান দিত, ইয়াস ওই সেগমেন্টের নাম আছে লগিয়া আজগুবি প্রশ্নের গুজুবি উত্তর। আচ্ছা, যেমন কেউ যদি সকালে উঠে পেস্টের বদলে বিউটি ক্রিম দিয়ে দাঁত মাজে তাইলে কে কি ফিল করবে, এসব পোল শুরু করেন আবার। অনেক অনেক সুক্রিয়া আলবত, ইনশাল্লাহ আপনারা লগে থাকেন, আশা করি সামনে আরও নতুন নতুন অনেক কিছু পাইবেন। এই জায়গার মধ্যে আছে আমগো হোয়াটসঅ্যাপের মধ্যে যে বন্ধু রংপুর থেকে আমগো বন্ধু যুক্ত হয়েছে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমগো ফাহিম আরও লিখছিল, 2013 সাল থেকে ভাই আপনাকে ভালোবাসি, আপনি পারুলাপুর, রীতাপুর, জুয়েল ভাই, রাজা মশাই, আহা সোনালিসির সময়, আসলে এটাই হয় বন্ধু, কোনো এক সময় দেখবেন আপনি আমি আমরাও হারিয়ে গেছি গা, এটাই দুনিয়ার নিয়ম আসলে, আমরা পৃথিবীতে থাকি কিছু সময়ের লেগা, তো ওই সময়ের ভিতরে যদি ভালো কাজ বা কোনো মানুষের মনও যদি আমরা জায়গা করে নিতে পারি এটা আমাকে একটা বিশাল পাওয়া, এটা আল্লাহ পাকের রহমত, ঠিক আছে। তো তারপরে এই ভালোবাসার লেগে আপনার অনেক অনেক সুক্রিয়া। রংপুর থেকে আমাকে এক বন্ধু আছে, বন্ধু খালি লিখতে আছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি রংপুর থেকে। আরে ভাই আপনার নামটা না করবেন, ওটা ছাড়া বাকি সব কইতেছেন আপনি, কাহিনী কি। আচ্ছা, এদিকে এস এম এস এ আছেন যারা, আমি কইছিলাম এস এম এস পড়বো 9 ঘন্টা আয়া, তো আমি এস এম এস শুরু করে দিই পড়া, একে এস এম এস আল্লাহ কই গেল, ও আছে, ওকে একটু ওয়েট করেন, পড়তাছি আমি, মানে আমি আবার পড়তে গেলে অনেক পড়ি তো প্রচুর পড়ালেখা করতে হয় আমার, শুনে না আমি পড়ালেখা ভালো করে জানি, আমি অর্ধেক বুঝেন না, আমি ইচ্ছা করি অর্ধেক বুঝাই নি, এটা একটা ট্রিক্স দেখবেন যে অনেকে ইংলিশ করতে যায় জন দেয় যে মানে কথা কইতে হইব ফরেনারের লগে, কিন্তু হ্যাঁ ইংলিশ খুব একটা মানে এমন ভাবে কথা কইব যে কাহিনী কি। আচ্ছা, এদিকে এস এম এস এ আছেন যারা, আমি কইছিলাম এস এম এস পড়বো 9 ঘন্টা আয়া, তো আমি এস এম এস শুরু করে দিই পড়া, একে এস এম এস আল্লাহ কই গেল, ও আছে, ওকে একটু ওয়েট করেন, পড়তাছি আমি, মানে আমি আবার পড়তে গেলে অনেক পড়ি তো প্রচুর পড়ালেখা করতে হয় আমার, শুনে না আমি পড়ালেখা ভালো করে জানি, আমি অর্ধেক বুঝেন না, আমি ইচ্ছা করি অর্ধেক বুঝাই নি, এটা একটা ট্রিক্স দেখবেন যে অনেকে ইংলিশ করতে যায় জন দেয় যে মানে কথা কইতে হইব ফরেনারের লগে, কিন্তু হ্যাঁ ইংলিশ খুব একটা মানে এমন ভাবে কথা কইব যে কথা হ্যাঁ নিজেও বুঝবো না ফরেনও বুঝবো মাঝে মাঝে থাকবে।

সিফাত ভাইয়া, আমি একটা মেয়েকে ওকে হাইড করলাম, নার্সিং থার্ড ইয়ার উঠবো স্টুডেন্ট, আমি একটা ছেলেকে লাভ করি, সেও আমাকে লাভ করে, ওকে, মানে আপনার সম বয়সে, মানে সম বয়সে এক বছরের জুনিয়র আগে, ওকে, বাট আমার ফ্যামিলি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলতেছে, আমার ফ্যামিলি কোনোভাবেই মানতেছে না ওরে, আবার তার ফ্যামিলিও মানতেছে না আমাকে, দুজনেরই ফ্যামিলি আমাদের বিরুদ্ধে, আবার ওই বলছে যে পালিয়ে যেতে, বাট সে এখন স্টুডেন্ট জবলেস, কি করবো বুঝতেছি না, যদি তুমি একটা আইডিয়া দিতে, তোমার হিডেন সিস্টার, ওকে। আচ্ছা বন্ধু, ওইটার লোকে পালায় যাওয়াটা আসলে কোনো সমাধান না, ওইটার লোকে আপনার বিয়েটা তো এমন না যে আপনি গেলেন পালায় গেলেন ঘুরা ফিরা ডিনার করে বাইতে আয় বললেন, বিষয়টা এরকম না, আপনার জীবন বাকিটা জীবন আপনি তো উনার লোকে চিন্তা ভাবনা করছেন, তো আপনার চিন্তা ভাবনাগুলো সুদূর প্রসারিত হইব, এটা লোকে আমার বন্ধু হিসেবে, মানে আমারটাই 100% রাইট বিষয়টা এমন না, বাট বন্ধু হিসেবে আমি আপনারা সাজেস্ট করবো এটাই। আর দ্বিতীয়ত লোকে একটা ওয়েতে আপনি দেখছেন দুই ফ্যামিলি রাজি হয় না, কিন্তু দুইটা ফ্যামিলি কে লেগে রাজি হইতেছে না, এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন, কে লেগে রাজি হইতেছে না, হ্যাঁ এটা একটু ফাইন্ড আউট করেন, এটাতে সুবিধা যেটা হইব, আপনি যখন পুরা শরীরের ভিতরে আপনি ফাইন্ড আউটই করবার না পারবেন যে আসলে আপনার ব্যথাটা কোন জায়গায়, তখন মতো আপনি ট্রিটমেন্ট করবার পারেন না। সো আপনি যখন দেখতেছেন যে আপনারা দুইজন দুজনের পছন্দ করতেছেন, বিয়ে শাদী করবার চেয়েছেন, কিন্তু দুই ফ্যামিলি রাজি হইতেছে না, নিশ্চয়ই একটা কারণ আছে, কারণটা কি, উনারা স্টুডেন্ট মানে দুজনই স্টুডেন্ট এই কারণে, এটার ভিতরে আমার একটা লজিক দিই আপনারে, যেমন ধরেন আপনি খুব একদম প্রতিষ্ঠিত কাউরে একজনের পছন্দ করলেন, বিয়ে করলেন, আর উনার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, এটাই ইউজুয়ালি চিন্তা ভাবনা করে, কিন্তু আপনি একটু অন্যভাবে যদি চিন্তা করেন, এইটার সব কিছু কি একদম ফাইনাল, ফাইনাল তো না, মনে করেন যার আজকে কোটি কোটি টাকা আছে উনি কালকের মধ্যে তো আবার ধ্বংস হয়ে যাবার পরে পারে না, তো তখন আসলে কি বলবো, আপনার ফ্যামিলি বা এরকম যদি কোনো ধরনের কোনো লজিক দেয় আপনি কোয়া পারেন যে আচ্ছা এটার কোনো নিশ্চয়তা আছে কি, যে যার লগে আমারে বা আমাকে বিয়ে শাদীর চিন্তা ভাবনা করতেছো যে উনার এই সব কিছু একদম পারমানেন্টলি থাকবো, থাকবো তো না, কালকেই তো যে কোনো জিনিস চেঞ্জ হয়ে যাবে পারে, পৃথিবীর প্রতিটা জিনিসই আপনার মনে করেন পরিবর্তনশীল, আপনি নর্মাল চিন্তা নেই যে এত মজা করতেছি কথাবার্তা করতেছি, ফাট করে যদি আর মনে করেন ভূমিকম্প হয়, ধরেন টানা হইল ভূমিকম্প, আপনার কাছে মনে হয় এরকম কোনো কিছু থাকবো, সব তো ঘুরা ঘুরা হয়ে যাবো, তো এটার কোনো ভরসা নাই। এর লেগে আমি আপনাকে কইলাম যে ফাইন্ড আউট করেন প্রথমে আপনি আপনার পরিবারেরটা এবং উনার এবং উনার পরিবারেরটা জানার লেগে যে আসলে কী কারণে একসেপ্ট করতেছে না, হ্যাঁ তারপর যখন ওনারা কইব যে এই কারণে এক্সেপ্ট করতে যাবে, তখন আপনারা আপনার জায়গা থেকে আপনারা যথেষ্ট শিক্ষিত, আপনারা আপনার জায়গা থেকে আপনাকে লজিকটা কন যে আমরা আসলে এমনি এমনি এই জিনিসগুলো করবার পারি, হ্যাঁ আর বিয়ে শাদী বলেন বন্ধুত্ব কন ভালোবাসা কন এগুলো আসলে না জোর করে কোনোদিন হয় না, আবার বাবা মাও যে খারাপ ভাবে আমগো এটাও কিন্তু না, তো আপনার এটা একটা নিউট্রাল একটা জায়গার থেকে থাইকা একদম ঠান্ডা মাথায়, আমি জানি এই পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রাখাটা অনেক বেশি পরিমাণ কঠিন, যেহেতু আপনারা প্রেমিক প্রেমিকা, প্রেমে মরা জলে ডুবে না, তো সেই ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় আপনার এখন থেকে ডিসিশন নিতে হইব, খুব ঠান্ডা মাথায় পরিবারের আপনারা এটা নিয়ত করেন যে আমার পরিবারের যে কোনো ভাবে হোক বুঝায় ছাড়ব, আগে এটা নিয়ত করেন, তারপর ওইভাবে আগাইতে থাকেন, তারপর যখন হইব না তখন সেকেন্ড স্টেপে যাবেন বা আব্বুর লোকের কথা কবেন, আম্মুর লোকের কথাবার্তা কবেন, আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন, তবে সেকেন্ড যেটা আপনারা নিয়েছেন যে আপনারা পলায় যায় এই করবেন এটা করবেন সেটা করবেন, ওদিকে আপনি যাবেন না, কারণ ওইটার ভিতরে আমি আপনার সাপোর্ট দিতেছি না, আপনার ওই মনের মানুষটাও সাপোর্ট দিতেছি না, কারণ এটা আসলে এটা কোনো জোক না, আসলে এটা লাইফ, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনি ঠান্ডা মাথাকে চিন্তা করেন যে প্রবলেমটা কই হইতেছে এবং এটার সমাধান কী কী হইতে পারে, তারপর আপনি যা কথা কন, আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম আমরা ভুলটা করি যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যাই হন আমি কথাবার্তা করবো, কী হচ্ছে কেমন হচ্ছে না হ্যান তেন, এটা আগে একটা পরিকল্পনা থাকতে হবে আপনার মাথার ভিতরে, আপনি কী নিয়ে কথা কইতে যেতেছেন এবং এটার সম্ভাব্য সমাধান কী হবে ব্যাপারে, যেটা হয়তো বা আপনার বাবা মা এখনো চিন্তাও করেন নাই, আপনি কথা কওয়ার পরে হয়তো বা এরা বুঝবো, ঠিক আছে, বেস্ট অফ লাক। আচ্ছা আমার আমি দাদুর ফোনে আর কথা বলেছি, কারণ হচ্ছে এখন আগেও বলেছি এখনও বললাম, দেখলাম আমাকে আপনার মনে আছে কি না, মনে আছে আপনি আমার মিতা না, মনে আছে, আচ্ছা কিন্তু এক মাসে আমার 3000 টাকা হয়ে কি 3000 টাকা হয়ে যাওয়ার আমি আর টাকা জমাইনি, আচ্ছা প্রথম থেকে পরে নিলে বুঝবো না, আমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করে টাকা জমাতে শুরু করেছিলাম, কথা ছিল 3 মাস পর দুজনের টাকা একসাথে করে, যার কাছে কম টাকা থাকবে অপরজন নিজে থেকে তত টাকা দুজনের টাকা সমান করবে, আচ্ছা কিন্তু এক মাসে আমার 3000 টাকা হয়ে যাওয়ায় আমি আর টাকা জমাইনি, উল্টো ওই টাকা দিয়ে 1000 টাকা খেয়ে ফেলেছি, ও 5000 টাকা জমিয়ে ফেলেছে, এরপর সব টাকা একসাথে করে একদিন বাইরে খেতে গিয়েছি, মানে ঘুরায় ফিরায় নিয়তা ছিল বদনিয়তিয়া ছিল বদনিয়তি আর কি প্রপার হচ্ছে আর কি, যদি এক কথায় মেসেজ করবার চাই, এলে আমি এগুলোর ভিতরে যাই না কোনোদিন, আচ্ছা যাক ভালো, এটা একটা মজা কিন্তু যে দুই বন্ধু মিলে একটা সুন্দর একটা পরিকল্পনা করছেন এবং ওই অনুযায়ী গেছেন, তবে আপনি আপনার জায়গাটা ঠিক রাখেন নাই, এটাও আবার একটা খারাপ দিক যে আপনি আপনার ওয়াদা রাখেন নাই। সিরাজ ভাইয়া, জাদু করকে কি করকে দেখেছো, সে আর কেউ নেই আমাদের রিদম ভাইয়া, জাদুঘর হয় আপনাকে জাদুঘর করছে হয়

আচ্ছা ওকে, জানো আমি ব্রাজিল থেকে আর্জেন্টিনা হয়েছি, রিদম ভাইয়ার মধুর ভয়েস দিয়ে জাদু করে আমায় আর্জেন্টিনা দলে নিয়েছে। আচ্ছা রিদম ভাইয়া বলেছে, সারমিন তুমি আমাদের দলে আসতে পারো, এরপর থেকে আর্জেন্টিনা হয়ে গেলাম, তুমি কি বলো? আপনি অন, সমস্যা নেই, তবে আমি আমাগো দলের ব্যাপারে যতটুকু কই যে আর্জেন্টিনা লেগে আমরা আসলে এমনি করে কমুন, আপনার যদি খেলা ভালো লেগে থাকে তাহলে আপনি আইন, রিদম বড় রিস্ক নিয়ে ফেলাইছে, যদি দেখা গেছে আপনি আইলেন আওয়ার পরে দেখা গেছে ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা বাদ হয়ে গেল, খাইবো রিদমে মায়ের, আমার কি এর লিগে নিউট্রাল থাকতে হয়। আপনার যদি খেলা দেখে ভালো লাগে আপনি আইবেন, সমস্যা নেই। আরে সিফু দাদা, সময় পাই না এফএম শোনার, কাল বাড়িতে যাব, এখন সব কাজ শেষ করে শুনছি, কেমন আছেন? আফরিন আফরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। কথার আগে মিষ্টি হাসি দেখতে যদি চাও তাহলে তুমি সিফাত ভাইয়ের চক্কর বক্কর বাচ্চিতে যাও, ওহো, আর সহজ সরল জীবন তুমি ঘুরতে যদি চাও তাহলে এটিএম স্যারের কাছে যাও। আহা হা সুন্দর ভাই, আমি বায়োজিৎ রংপুর থেকে দুই বছর পর মেসেজ করলাম, কিন্তু বায়োজিৎ দুই বছর আমার তো মনে হয় রিসেন্ট টাইমে নাকি অন্য আপনার নামে অন্যজন ছিল, আউলা লাইছি খাবার লাইছি। ওকে, আমি তোমাকে অনেক বছর ধরে শুনে আজকে প্রথম মেসেজ করলাম, চট্টগ্রাম। আচ্ছা আপনার নামই চট্টগ্রাম, আমি মনে হয় ওকে। বুসরা ফ্রাইম সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ ভাইয়া, জানো আজ সকালে আমি আর দাদা তুমুল মারামারি করেছি, যদিও দাদা আমাকে মারে নাই, তবে দাদা শুধু আমার হাত ধরে রেখেছে, আচ্ছা আর আমি তাকে একটু মারতে পারিনি, এজন্য আম্মু চুপচাপ দাঁড়িয়ে আমাদের মারামারি দেখছে। তার একটু পর আমাকে এক আমার এক দাদাকে এক কাপ চা খেতে দিয়েছে, দুপুরে আবার এক প্লেট খাবার খেতে দিয়েছে। আচ্ছা খেতে বসে দাদা শুধু আমার খাবার খেয়ে ফেলে, সেখানে বসে একটু একটু ঝগড়া করেছি, তবে জানো আমরা ঝগড়া করলে আম্মু কখনো কিছু বলে না, কেন বলে না তাও জানি না, কারণ জানে যে আসলে ঝগড়ার আপনার বাউন্ডারি কোন পর্যন্ত, আপনারা মারামারি করতে করতে চোখের নিচে দাগ ফেলালেন না খামচি দিয়া, তারপরে চামড়া উঠে এলেন না, গাজিন তো ছিল আমগো, মনে করেন থাবর দিয়ে দৌড়াইছে পিছন দিক দিয়ে চায় দিতে পিঠের চামড়া উয়ে খামচি দিয়ে লেগেছে গে ভাই, ও করে পরে আবার ওইটা আনতে যায় আমার মার খেতে দিত। তো ভালো, আপনাকে যেটা এটা হেলদি একটা ঝগড়া, আমগো ভাই বোনগো মধ্যে এরকম হয়, আমরা আসলে ওরকম মারামারি করি না, যা করার আগে করছি, এটা জাস্ট এক একজনের আঙ্গুলে আঙ্গুলে ডিএনএ থাকার লেগে যে আমরা ভাই বোন। ওকে, অনেক কথাবার্তা কয়ে এলাম, পরবর্তী আবার একটু পরে ফিরতেছি, আরো আরো কথাবার্তা থাকে নাম গুলো, জিগানটা এখন আপনার লেগে প্লে করতেছি মাতোয়ালি অ্যালবাম থেকে সিরিনের কণ্ঠে মাতোয়ালি, হুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চক্করবক্কর বাতচিত।
4: যাইতা চিকা কইছি মানে আর কি, সময় যাইতা চেকা, এটা আমি কইবার লইছিলাম আর কি। আগে উইটাকে চেকা কি ইচ্ছে আপনার? আচ্ছা সিফাত, আপনার লগে আছি চক্কর বক্কর বাতচিত লিয়ে। আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4, এবং যারা অ্যাপে হুনতাছেন একবারে অনেক অনেক শুক্রিয়া। যারা অ্যাপ ডাউনলোড করেন নাই, একবারে কইতেছি অ্যাপটা ডাউনলোড করতে পারেন আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। গেলি ক্লিপ ঢাকা এফএম, তাহলেই দেখবেন যে সুন্দর করে সুরসুর করে অ্যাপ হচ্ছে, ওটা ইনস্টল করে নেবেন, তারপরে পৃথিবীর যে কোনো জায়গায় হুনতে থাকেন, কোনো সমস্যা নেই। অহনা লিখছে, আচ্ছা ভাই আপনি আইডিয়া করে বলতে পারবেন আমি কোন দলের সাপোর্টার? না, আইডিয়া আসলে করবার চাই না, কারণ আইডিয়া করলে ভুল অনেক সম্ভাবনা থাকে, দরকার কি একটা ইমেজ আছে নষ্ট করে লাভ আছে? মানুষ যতই ব্রাজিল আর্জেন্টিনা করুক, নিজ দেশের জয়ের কাছে ওসবের আনন্দ কিছুই না, তাই এখন বাংলাদেশ ক্রিকেটের জয় দেখার অপেক্ষা। আমরা তো জিতেই গেছি, আমরা তো সিরিজ জিতেই গেছি, আজকেটা তো এমনি মনে করেন ম্যাচ, আজকে না জিতলাম কিছু যায় না, আমরা সিরিজ জিতে গেছি গা, আজকেও অজিতের হারাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর তা তো অবশ্যই। ফাতিমা জাহান মদিনা, কাউকে SMS দিলে যদি রিপ্লাই না দেয় তাহলে মন খারাপ করবেন না, কারণ এমনও হতে পারে সে আপনার SMS পেয়ে খুশিতে হার্ট অ্যাটাক করে মারবে। হ্যাঁ, ওইবারই পারে। খুব সুন্দর একটা কথা লিখছেন, ভাইয়া কেন আছেন ম মাঝখানে আয় নাই, দেন একটা ময়ের লেগে পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে গা, একটা লোকের কেমন আছেন আর একটা লোকের ম বাদ দেখেছে কেন আছেন, মানে প্রশ্ন হয়ে গেছে আমি কে লেগেছি। আজকে অনুষ্ঠান দারুণ লাগছে শুনছি নর্থসিটি থেকে, সুপ্রিয়া বন্ধু। এই জায়গার মধ্যে আছে আমগো বন্ধু, আরও SMS এ অনেক বন্ধুরা আমগুলোকে যুক্ত হয়েছেন, অনেক কথাবার্তা শেয়ার করছেন, তো আমি ওই জায়গা থেকে শুরু করি, দেখা যাক শেষ করা পারিনি। গতবার তো মানে এই গতবারের আগের বার আমি শেষ করা পারিনি গা আপনাকে SMS, এত এত SMS আছিল আপনাকে, আজকেও আমি চেষ্টা করছি অনেক বেশি পরনের লেগে, তারপরে দেখা যাক পারি কিনা। মন বলে কোথায় যাবি বল, দুঃখ বলে আমি বাড়ি আমার বাড়ি চলো, দুঃখের বাড়ি যেতে গিয়ে পিয়াসি সুখের দেখা, আর সেই সুখের গায়ে যেন আঘাত নামটি লেখা। ও হো হো, জানবি ফ্রম সিলেট, গভীর কঠিন কথা, এই বয়সে এত কঠিন কথা, এত ভারী ব্রেন লোয়ে পড়ে যান না মাথায়, আট থেকে থাস করে পড়ে মাথায় এরম হয় না অনেক সময়, সুন্দর হয়েছে জানবি। আচ্ছা সিরাজ ভাই সালাম নিবেন, আমি আলামিন সিলেটের শাহপরান থেকে আজ প্রথম আসলাম, আমার বেস্ট ফ্রেন্ড জেসমিনের সাথে শুনছি আপনার কথা। ওকে জেসমিনের অনেক অনেক শুক্রিয়া, এবং বন্ধু আপনার অনেক অনেক শুক্রিয়া যে আপনি বিশ্বাস করে আয়া পড়ছেন আলামিন, কিচ্ছু নাই মনে করেন এমনি কথা হয় আর কি, কি করছি আমি জানি না, আলামিন স্বাগত জানাতেছি আপনাদের। আচ্ছা শুনছি আপনার কথা, খুব মিষ্টি গানগুলো আরও ভালো লাগে, তাই চলে এলাম, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, খুবই ভালো লাগলো আপনি জয়েন করছেন আলামিন, আশা করি এখন থেকে নিয়মিত আমগুলোকে জয়েন করবেন, আপনার বন্ধু জেসমিনের লোকেও, জেসমিনও যেন আমগুলোকে জয়েন করে। এতক্ষণ সব ঠিক ছিল কিন্তু এখন কিছু শুনতে পাচ্ছি না, তানিয়া এইটা আগে না লিখবেন? ও আচ্ছা আগেই তো লিখছেন, আমি পরে পড়ছি। আচ্ছা ওকে ভাইয়া, আমি তোমার শো শুনি কিন্তু SMS দেওয়া হয় না, টাকা থাকে না, ময়মনসিং থেকে ইসিতা, ইসিতা আমরা দোয়া করি আপনি অনেক বড় লোক হন, যাতে মানে SMS দিতে দিতে পাগল বানানোর নাম করে। আচ্ছা ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, ভাইয়া আজ কি বাংলা ওয়াজ হবে? আশা করি ইনশাল্লাহ, আজকে তো আমগো চান্স আছে, আশা করি একদম এমন ওয়াজ করুন যে করলাম না একটু আগে, যে অগদেশের প্লেয়ার অগদেশে যাওয়ার পরে কবি এই কি আরো সাদা হয়ে গেছে এটি। সুবর্ণা আছে চট্টগ্রাম থেকে, আমি আপনার নীরব শ্রোতা, নীরবে শুনি আর হাসি, না একটু আপনার হাসি তো সুন্দর সুবর্ণা, একটু হাসি হুসি শুনায়েন তাহলে তো ইন্সপায়ার। আমি একটা জিনিস খেয়াল করছি, যখন গান গাইতে থাকি আমরা, যে আমরা যখন আড্ডার মধ্যে বই, তখন আপনি দেখবেন বাবা নিজের বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখবেন, যদি সে একাধারে গাইতে থাকে তখন দেখবেন এক রকম ফিল থাকে, আর যদি আশেপাশ থেকে ওহ ইস তীরে ওহো এহে, তখন দেখবেন আরো বেশি গাইতেছে, হ্যাঁ আরো সুন্দর, কারণ ইন্সপিরেশন উৎসাহ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনি যখন এটা খালি আমার একার লেগা করতেছি না, এটা আপনি যখনই আপনার আশেপাশে কাউ লিখতেছেন, কেউ একটা ভালো কাজ করতেছে, ভালো গাইতেছে, ভালো মিউজিক প্লে করতেছে, অথবা ভালো কবিতা লিখতেছে, যেটাই হোক না কে লেগা, ওটা প্রশংসা করেন, অনেকে গিফটামি করে, নানা কইলে যদি হ্যাঁ ফুলে তা হ্যাঁ ফুল লাগালে আপনার দোষ, আপনারটা খাইতেছে হ্যাঁ ফুলুক সমস্যা কি, আপনি আপনারটা কোন। আচ্ছা বন্ধু লোকে জায়গায় কেটে এটা আঁখি নামটা নেওয়ার সাথে সাথে ঝিরঝির করা শুরু করলো। আচ্ছা তারপর নামটা লিখতে ভুলে গেছি, রংপুর থেকে মাহফিয়া ইসলাম মিম। ওকে ভাই থ্যাংক ইউ, এখন শুনতে পাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ মিম, অনেক অনেক স্বাগত আপনারা এবং শুক্রিয়া। জুন মান্থ এক্সামের কই এক্সামিনেশনের জন্য শান্তি পারি না, শুনতে পারি না রেগুলারলি। ওকে মনে আছে নিদ্রা মিরপুর থেকে, আমার নিদ্রা, ইয়াস মনে আছে নিদ্রা মিরপুর, আরেকজন বন্ধু আছেন, ওই বন্ধুটা আমি ইদানিং দেখতেছি না, হয়তো তিনি ব্যস্ত আর কি, যাই হোক নিদ্রার কথা মনে আছে। নিদ্রা ট্রাই করবেন, নিদ্রা থেকে যখনই আপনি জাগ্রত হইবেন তখনই আমাকে এস এম এস করার। জানো ভাইয়া ইন্টারনেট এত খারাপ, যখন আমি তোমাকে এস এম এস করলাম তারপরেই চলে গেল মমতা। আরে জেলা সেগুলো সব কত লোক আমারে গেলে তো আমার পাঠাবো তো কারে পাঠাইবো। আমার বন্ধুরা জামিল লালমনিরহাট রংপুর থেকে, সিওদ ভাই কেমন আছো, প্রায় শো শুনি কিন্তু কোনোদিন এস এম এস দেওয়া হয়নি, তুমি কোন ভার্সিটিতে পড়ো? এস এম এস আমি তো ভার্সিটিতে পড়ি না, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমার ভার্সিটি পড়া শেষ, এখন আমার ভার্সিটিতে পড়ার কিছু নেই, আমি ওদিকে যাইও না, মুখ ফিরাই না, আমি ভাব চাই ঠিক আছে। আচ্ছা বন্ধু রাফুন জানাইছে, আমি শোনা যাইতেছে। ওকে ভাই আবারও ফিরে আসলাম আপনার কাছে, সিয়াম প্রায় এক বছর পর, কনফিউজ হইতেছি গা, সিয়াম আর সায়াম লয়ে বহু দিনের মধ্যে আছি, এই সিয়াম সায়াম গতবার এই যে ভাইয়া আছি আর প্রায় এক বছর পরে, মানে কারা আপনারা? রাহাত আছে আমগুলোকে। আচ্ছা এখন বলো তোমার যে, আচ্ছা রংপুর থেকে সুমাইয়া, কি করে বোঝাই তোমায় দিয়েছ বদলে আমায়, মিশে গেছো এই আমার অন্তরাত্মায়। ওহো সুন্দর গান, অন্তরাত্মা সিনেমার গান সম্ভবত। ভাইয়া জানো এই রবিবারে তোমাকে না পেয়ে কি যে অবস্থা তা ভাষায় প্রকাশ করতে পারবো না, শুয়ে বসে দাঁড়ায় বিছানায় বারান্দায় আঙিনায় কোথাও শান্তি পাই নাই। আচ্ছা এখন বলো তোমার এই তোমার যে কোনো গান কোনো দিন কোন আওয়ারে অ্যান্ড কোন মিনিটে প্লে হবে? বন্ধু এইটা তো আমার পক্ষে অনেক কঠিন, আর যদি আমি কই বেরো যে চাকরি থাকবো না আমার, ঠিক আছে স্বজন প্রীতি হয়ে যাবো না বিষয়টা। তো সবচেয়ে বেটার হয় আপনি ঢাকা ফেমার প্লে লিস্ট শুনতে থাকেন, আমার গানও পাইবেন, আর যদি একান্তই আমার গানই শুনতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওই জায়গায় যাইতে পারেন আপনি, ওই কি বলো কি কয়টাতে ওই যে স্পটিফাই অ্যাপল মিউজিক এগুলো যে কোনো জায়গায় আপনি আমার নাম সার্চ দিলে গান পাই যাবেন গা। আরে ও চিনে না, দু একজন তো চিনে রে বন্ধু। আচ্ছা সালিউল লিখছে ভাই আজ এই বছরে প্রথম কাঁঠাল খেলাম, খুব ভালো লাগলো, কিন্তু কাঁঠাল খাওয়ার পর ঘুম পাচ্ছিল তারপর ক্ষুধা লাগছিল। ভাই কাঁঠালও মুড়ি খেতে আপনার, ওরে অসাধারণ, কাঁঠাল মুড়ি বা আম মুড়ি, ওহো দর সালিউল, মানে আপনি না বুঝছেন খাওয়ানোর কথা কইবেন না আপনার, এই সুতে খাওয়ানোর ব্যাপারটা প্রোহিবিটেড করতে হবে বুঝছে। ও মা গো চামে দিয়ে দেবো, ইংলিশও কয়ে লাইলাম, যাই হোক। আচ্ছা সিবাদ ভাইয়া তুমি আগের মেসেজ পড়ছো কিন্তু শোনা যায়নি, ভালো লাগে না জিনিয়া কাট, মানে কি ভালো লাগে না, মানে আগের মেসেজ করছেন এটা ভালো লাগে না, না আগের মেসেজ পড়ছি এটা ভালো লাগে না, নাকি শোনা যায়নি এটা ভালো লাগে না, কোনটা কনফিউজ হয়ে গেছি একটু জানাই বন্ধু আমার জিনিয়া। আপনার নামের পরে একটা এস লাগালে আপনার পুরো ঘটনা চেঞ্জ হয়ে, জিনিয়াস হয়ে যান আপনি, দেখছেন আপনি খেয়াল করছেন জিনিসটা। আসছে রবিবার চলছে গাড়ি, ওকে সিফাত ভাইয়ার দাওয়াত আমার বাড়ি, ওহো হিমেল হাওয়া গরমের দিন দাওয়াত দিলাম অগ্রিম, আসবে কিন্তু রবিবারের দিন, ইতি ইমন, সুন্দর হচ্ছে কবিতা, কিন্তু আপনি তো আমার কাছে মনে হলো যে আপনি একটু খুব কি কয়টা একদম নিয়ত করে যে রবিবারে দাওয়াত দিচ্ছেন, রবিবারে দাওয়াত দিলে তো হ্যাঁ আইবো না, কারণ রবিবারে তো হ্যাঁ শো থাকে। বন্ধু বুঝি বুঝি আমরা খাই না আটা আর সুজি, মানে আর কি খাই আর কি, এটা মিলান লিয়ে কইলাম। শর্মি আছে, আপনাদের নিউ ফ্রেন্ড কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। ভাইয়া কি ভাইয়া কে পপ বা ব্ল্যাক পিঙ্কের যে কোনো একটা গান শোনাবেন প্লিজ, না প্লিজ আমাদের জিগায় আমাদের রিকোয়েস্ট করবেন না, মায়া এটা চমগো বন্ধু মায়াবী ইলমাস, মায়াবী ইলমাস আমি মনে আগেও করছি যে আমি রিকোয়েস্টে গান আসলে প্লে করতে পারি না, তাই লেগা রিকোয়েস্ট করে লাভ নেই, উল্টা আমার নিজের কাছে কষ্ট লাগে যে আমি গানগুলো প্লে করতে পারব না যদি প্লে লিস্টে না থাকে। আচ্ছা হঠাৎ করে আপনাকে অনেকক্ষণ শুনতে পেলাম না, কি জন্য হলো, কিছু শোনা গেল না, কেন এমন হলো ভাইয়া? আমার সব মেসেজগুলো কি পড়েছেন? পড়ছি মানে আপনি যেটা লিখছেন ওটা তো পড়ছি, লগাবে আমি নিজে নিজের মাধুরী মনের মাধুরী মিশিয়ে আমি লিখছি, মনের মাধুরী মনের জুহি মনের সাবনুর মনের মৌসুমি সব কিছু বিলে আমি লিখছি, মানে কইছিলাম আহা বন্ধু কষ্ট দেওয়া লাগে না, যাই হোক পরে পর মনে আবার আপনার নিখোঁজ গানটা দেন, ওই একই উত্তর আমার। আচ্ছা যাই হোক ফাহিম কুমিল্লা থেকে ভাইয়া আপনার একটা গান প্লে করেন, হ্যাঁ আমার গানের এত ডিমান্ড কর্তৃপক্ষ প্লিজ শুনেন দেন, কি পরিমাণ জনপ্রিয় আমার প্লে লিস্ট যদি থাকে আলবত প্লে হয়ে যাবো, আমি এখন জানি না পরবর্তী প্লে লিস্টে আমার আর কি কি গান আছে, আশা করি আমার গান থাকার থাকতে পারে, যদি থাকে আলবত প্লে হয়ে যাবো। সিরাজ ভাই, আমি মারিয়া রংপুর থেকে অ্যাড হয়ে আপনার সাথে আজকে প্রথম এসএমএস করলাম। ওকে বন্ধু, অনেক অনেক শুকরিয়া মারিয়া। তোমার কিছু না থাকলে তোমাকে কই গেল, আচ্ছা না থাকলে তোমাকে তো পাবো, সিফাত বুঝো না কেন, আমি তোমার প্রেমে পড়েছি। তো প্রেমে পড়েন, প্রেমে পড়া কি খারাপ জিনিস থেকে, প্রেমে তো আমিও প্রতি মুহূর্তে পড়ি, ঘুমের তুইটে আমি সূর্যের প্রেমে পড়ি, তারপর আবার মনে করেন রাইতাইতে চান্দের প্রেমে পড়ি, তারপর আবার ঘুমের প্রেমে পড়ি, ঘুমের তুইটে আবার সজাগর প্রেমে পড়ি, আমি প্রেমের উপরেই আছি আমি। ওকে, অনেক অনেক শুক্রিয়া আমগো বন্ধুরে, আর আরো যারা যারা আছে, এক কথাবার্তাটি আমি পড়বো, তবে আমার মনে হয় যে আমি একটু গানে যাওয়া দরকার, অনেকক্ষণ কথাবার্তা কয়ে আছি, বাকি কথাবার্তা আবার হইতেছে। যাওয়ার আগে একটু খেলার আপডেটটা দিই, আর কোনো উইকেট এখনো পরে নেই, 68 রান হয়ে গেছে, 10.5 ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 68 দুই উইকেট হারায়। এই মুহূর্তে যে গানটা শুনতে চেয়েছিল রোদালার কণ্ঠে রাজকুমার, শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: চক্রবকর বাতচিত
2: বিদায়, কারণ ভালো লাগতেছে না খিদায়, বিদায়ের সময় হয়ে গেছে। আপনি হুঁতো ছিলেন ঢাকা এফএম 90.4, আর আমি বিদায় লইল। আপনি কোনো জায়গায় যান না, থাকেন ঢাকা এফএম 90.4 এর লগে, কারণ সব সব সেরকম সেরকম গানগুলো আপনি জায়গায় পাবেন। রাস্তাঘাটে এই কাওয়াজ কুয়াজ হুননের চেয়ে ঢাকা এফএম হুই না, দিলটারে ফ্রেশ থাকবেন, এটা হলো একটা অন্যরকম একটা মজা পাবেন। খেলার কথা একটু কয়েলি, তারপর বাকি কথা বলতেছি। আরও একটা উইকেটের পতন হয়েছে অস্ট্রেলিয়ার এই মুহূর্তে সংগ্রহ, 13.5 ওভারের খেলা শেষে 78 রান, 3টা উইকেট হারাইছে। জিততে হলে দরকার আরো 197 রান, যেটা কইছিলাম। এখন কিন্তু কারেন্ট রান রেট কমাইছে, 5 পড়ছে রিকোয়ার্ড এবং কারেন্ট দুইটাই এখন সেম। এর মানে আমরা আস্তে আস্তে করে আগাইতেছি, স্ট্রং একটা পজিশনে যাইতেছি। বেস্ট অফ লাক ক্রিকেট টাইগার্স। এবং এদিকে যদি আরো কই, যারা আমার লগে আছে হোয়াটসঅ্যাপে আছে, বন্ধু অনেকদিন পর লাইভ শুনছি, কেমন আছো? মামিনসি থেকে রাব্বি, রাব্বি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এদিকে আছে আপনার বন্ধু সিফাত ভাই, কেমন আছেন? আই হোপ আপনি ভালো আছেন। অনেকদিন পরে লিখলাম আপনাকে গুড আফটারনুন। লিমন, লিমন এতদিন কই আছিলেন বন্ধু? কারণ কি গন্ত ব্যস্ত নি কিছু লিয়া, কিছু লিয়া ব্যস্ত থাকলে আম করে কইবেন, মানে আমরা যাই না বুঝাচ্ছি এমন কিছুই না আর কি, এমন না বিষয়টা, যেন আপনি ব্যস্ত থাকলে আমরা আবার আপনার কাজ করে আমু, বিষয়টা এরকম হয় না, এমনি যাই না দেখলাম। আর এদিকে এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন আমার লগে, আমি যাইতে তালবোর চেষ্টা করবো এস এম এস গুলি যতটুকু পাওয়া সম্ভব, এটা পয়রা শেষ করে দেওয়ার লেগা, কারণ ঋণ নিয়ে আমি থাকবার পারি না, বুঝছেন? আচ্ছা আমগো উমে উম্মে রায়হান বিদায় নিচ্ছে, ওকে ভালো থাকবেন আপনি। আমগো মাদিনা আমগো কাছে দোয়া চাইছে, সামনে আর এইচএসসি এক্সাম, অনেক অনেক দোয়া রইল, এবং আপনি সহজে যে বন্ধুরা আমার পরীক্ষা দিতে আছে সপ্তাহের লেগে অনেক অনেক দোয়া। অহনা লিখছিল আজ রবিবার নাটকটা দেখেছেন ভাইয়া, নাটকটা আমার খুব প্রিয়, আমার মোস্ট ফেভারিট নাটক হুমায়ুন আহমেদের আজ রবিবার, তিতলি ভাইয়া কঙ্কা ভাই, এটা কার না মনে নেই, ওই সময় সবারই মন থাকবো এই নাটকটা, এটা একটা মানে মাস্টার পিস। ওকে এদিকে লোকে আমগো আরো যারা যারা আছে এস এম এস এ যাই। হাই ভাইয়া আমি তাসিন রংপুর থেকে আজ ফার্স্ট এস এম এস দিলাম, ওকে তুমি কোন দল সাপোর্ট করো? আচ্ছা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু অন্যান্য দলরাও পছন্দ করি। আচ্ছা আচ্ছা সিয়াদ ভাই কিছু করেন, কিছুই শোনা যাচ্ছে না, লাকি খান এই জিদ্দে আমি জামুই খান, আমি কথাই কম না। লাকি খান আপনার সুপ্রিয়া, আমি জানি না এই মুহূর্তে আপনি শুনতেছেন কিনা। রাকিব লিখছে জমির হাট পার্বতীপুর দিনাজপুর, সিয়াদ ভাই একজন পিতা মাতা ছেলে মেয়েকে ছোট থেকে লালন পালন করে, কিন্তু বড় হয়ে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কি আজব দুনিয়া। এটা আসলে অনেক জায়গায় আমরা দিই, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, এবং আসলে এটা ওই সন্তানের অযোগ্যতা অদক্ষতা, কারণ যেই মানুষগুলা এই বয়সেও তার এত বড় করলো, তার এত মানে নিজের প্রতিষ্ঠিত করার পরে বাপ্পারে রাখার মতো ক্ষমতা যার নাই, সে আসলে অক্ষমিত করা যায়, তাই না? তো আমরা এটা কোনোদিনই চাই না, স্বপ্নেও চাই না, আমরা চাই যে আমাদের ঘরে যে আমগো বাবা মা আছে, এবারে সবসময় যতটুকু আমার সাধ্য সামর্থ্য যতটুকু আছে, নিজে যতটুকু খাবো বাবা মার লেগে আর কি বেস্ট একটা সময় বাইর করার চেষ্টা করবো। এটার সবচেয়ে সহজ উপায়টা লোক, আপনি খালি নিজের ছোটবেলার কথাটা চিন্তা করবেন, তাহলে আপনি এগুলোর আনসার পেয়ে যাবেন যে ছোটবেলায় আপনার আব্বু আম্মু আপনার কিভাবে লালন পালন করছে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন একের প্রতি মায়াটা আরো বেশি পরিমাণ আপনি উপলব্ধি করতে পারবেন। আর এই মাইন্সের কান কথা বিশ্বাস করেন না, মাইসের কান কথায় আর কি বিশ্বাস করবেন না। অনেকে দেখা গেছে যে অনেক বেশি বড় হয়ে যায়, বেশি শিক্ষিত হয়ে যায়, বেশি নিজের পাণ্ডিত্য জাহির করবার যায়, হ্যাঁ করে দেয়া দেয় বৃদ্ধাশ্রমে। উনারা তো বৃদ্ধাশ্রমে থাকার লেগে আপনার মানুষ করেনি, ঠিক আছে? সো আবার এইটাও কোনোদিন করবেন না যে তুমি, আমি আমি আমার আশেপাশে অনেকেরই দেখছি এটা, এর মধ্যে যে না ফাইন আমগো আন্ডারে থাকতে হইব, পোলাপানের আন্ডারে থাকতে হইব, না বাবা মারা কোনোদিন কারো আন্ডারে থাকে না, পোলাপান যত বড়ই হোক না কেন লেখা সবসময় বাবা মার আন্ডারে। আমি ব্যক্তিগতভাবে এটা এভাবে বিশ্বাস করি। এবার মনে করেন আমার 1,000 কোটি টাকা হোক, আমার আরো কিছু হোক, আরো যা কিছু তাই হোক, তারপর আমি এইভাবে এই ছায়াতলে থাকতে বেশি পছন্দ করি, এই পরিচয়টা দিতে বেশি পছন্দ করি। যাই হোক, যারা এটা করেন আশা করি নিজের মুড চেঞ্জ করবেন, মাইন্ড চেঞ্জ করবেন, কার লগে কি করতেছেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আপনার আশেপাশে যদি দেখেন যে না কেউ বাবা মার লগে বেয়াদবি করতেছে বা খুব নেগেটিভলি আচরণ করতেছে, আপনারা নিজেকে জায়গা থেকে মানে নিজের দায়িত্বের জায়গা থেকে এরা বোঝানোর চেষ্টা করবেন, মারামারির কথা কম না, বোঝানোর চেষ্টা করবেন। অবশ্যই প্রতিটা মানুষই বুঝে, বুঝদার নিজের নিজের মতো করে ব্রিলিয়েন্ট, কিন্তু হয়তোবা মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, এটা যদি আমরা একটু সুন্দরভাবে বুঝাই করি হয়তোবা এটা সমাধান হয়ে পারে, হুদে হতে পয়লে এই হায়ের দোষারোপ করবার যান না। হায় রাগি আর যে আপনি জুতা পরেছেন চট্টগ্রাম থেকে, তোমার রাগি কেটা, আমি যেই পরিমাণ নরম সরম বিশ্বাস করেন, তুলার লগে আমি হইলে তুলায় কয় ভাই সরেন না, আমি সুস্থ লাগে এরকম লাগে কয়, আপনি আমার করেন রাগি বকবকর শুরু হলো তাই ব্যথায় আমার যাইতে হলো তাই ব্যথায় ঔষধ ভালোবাসা তুমি আসবে এই তো আশা আশীর্বাদ ভাই তুমি কই গেলে আমি তো হলাম একলা ভাই বিদায় নবাব ওকে নবাব ভালো থাকবেন আচ্ছা রানী আছে আমাদের ভাইয়া জানেন আপনাকে শুনছি আর আইসিটি ম্যাথ করছি কারণ এক্সাম সামনে পড়তেও তো হবে তবু আপনার শো মিস করবো না হাজার হোক আমার বিগ বসের শো আগের টেক্সটটা পড়েন প্লিজ আগে লিখছিলেন ভাইয়া গো হোয়াটসঅ্যাপে কেমনে যাবো আমার স্মার্টফোন নাই গরিবস আমি তবে আপনি যদি বাটন ফোনে হোয়াটসঅ্যাপ খুলে দেন তাহলে যেতে পারবেন বাটন ফোনে তারপর তো পারবেন না পারবো আমি আমি খুব পারবো একটা কাগজে লিখে স্কচ টেপ দিয়ে লাগাই দিলাম হোয়াটসঅ্যাপ কিন্তু ওদের যোগাযোগ হইব না তবে রানী আপনার লেগে অনেক অনেক দোয়া রইল আপনার পরীক্ষা মানে ভালো হোক বা আপনি যেমন পড়তেছেন সাকসেস হন এবং একটা অ্যান্ড্রয়েড ফোন কিনা আমগুলোকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যান ঠিক আছে বন্ধু আচ্ছা এই জায়গার মধ্যে লিখছে আমাকে বন্ধু আমি 2023 সাল থেকে শুনি এই মিলি তিনবার আচ্ছা এস এম এস দিলাম আমার নাম সিদ্রাতুল মুনতাহা পরি বাহ সুন্দর নাম বুসরা আফ্রাহিম সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে থ্যাংক ইউ গো ও ভাইয়া এখন বিদায় নিলেও আছি শেষ সময় পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফিজ ওকে বুসরা আফ্রাহিম ভালো থাকবেন আপনারা নাম কেন চট্টগ্রাম হবে আফরুজা জাহান আফরুজ আমি থাকি চট্টগ্রাম ও আচ্ছা এখন না দেন যে আমার বন্ধুর নামটা এত সুন্দর আগে দেন নাই কি লেগে আপনি সরম পান নাম দিতে হ্যাঁ এত সুন্দর একটা নাম ছুপায় রাখছেন আপনি আচ্ছা আকাশে থাকে চাঁদ মাঠে থাকে ঘাস তোমার হাসির ধারা ধারা আজ রংপুর কি তোমার হাসির ধারা আজ রংপুর থেকে সানিম তার থেকে মানে মিলানের চেষ্টা করছেন না আমি ব্যর্থ চেষ্টা করতেছি মিলানের আমি আসলে বুঝতেছি না সানিম আপনার অনেক অনেক শুক্রিয়া ওকে হালিমা রংপুর থেকে ও ভাইয়া তোমার আজকের শো মিস করতে করতে করিনি লাস্টে জয়েন করলাম হেভি লাগছে শুক্রিয়া হালিমা যাক আমি তো ওই হালিমার আজকে দেখি না কি লিখে আড়াই গেল নি যাক ফাইনালি আপনার পাওয়া গেল আচ্ছা আমার নামটা ভুল পড়ছো আমার নাম মাসফিয়া মাফাইয়া না ওকে ঠিক আছে মাসফিয়া ওইবার পারে বন্ধু অনেক স্পিডে পড়তে থাকি তো অনেক সময় ভুল হয়ে যায় মাসফিয়া সুন্দর নাম আচ্ছা আরও আছে আমগুলোকে সিরাজ ভাই আমার পছন্দের অনুষ্ঠান চক্করবক্কর বাতচিত আর আমার পছন্দের গেম ফ্রি ফায়ার গেমও খেলছি আর আপনার অনুষ্ঠান শুনছি আমি সুবর্ণ রায় ওকে সুবর্ণ যদি আমি বিদায় লোক তারপর আপনি গেমে মনোযোগ দিতে পারেন তবে গেমে আপনি পুরোপুরি মানে নেশাগ্রস্ত হয়ে যায় না ঠিক আছে এটা খারাপ আর কি ভাইয়ারে আমি এখনো পড়ার জন্য তোমাদের সাথে আড্ডা দিতে পারছি না কিছুদিন ধরে কি রাগ করলা না রাগ করে নেই রংপুরের আদর্শপাড়া থেকে এটা হচ্ছে আমগো সুমাইয়া সুমিন সুন্দর নাম আচ্ছা পড়েন বেশি বেশি করে পড়েন ওইটা বেশি ইম্পর্টেন্ট সাপোর্ট করি ব্রাজিল কারণ নই আমি ফাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে যারা লেজ কাটা বাদর তারা আমি সিয়াম রংপুর থেকে কেমন আছেন সিফাত ভাই আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছে বর্তমান চ্যাম্পিয়ন জানি কারা বন্ধু ইয়ার আজকে বর্তমানে এখনো তো কাপ দেয়নি কিন্তু আপনি 2022 চ্যাম্পিয়ন কারা তাহলে উত্তর পাই যাবেন ওকে সিফু দাদা দুষ্টামি শেষ মামুনি দৌড়ানি দিব না কেউ বিচার নিয়ে আসবো না আম জাম কাঁঠাল চুরি করতে যারা গাছ থেকে পয়রা হাত ঠ্যাং ভাঙবো না খুব মিস করব এই সময়গুলো আব্বু বলছে জাতীয় বিজ্ঞান জাদুঘর নিয়ে যাবে তাও আমার মন খারাপ সবসময় বনদি জেলখানা ধুত্তারিকা ভালো লাগে না আফরিন আফরিন জীবন পরিবর্তনশীল জীবনে অনেক পরিবর্তন হইব সবগুলো হাসিখুশিভাবে মাইনে নেবেন আর জীবনের যেই সুন্দর জায়গাগুলো সময়গুলো আছে ওইগুলোর স্মৃতিতে রাখবেন মাঝে মাঝে সংরক্ষণ করে রাখবেন মাঝে মাঝে ওগুলো যেমন আমগো ছোটবেলায় একটা এক সময় গেছে যত সময় যেতেছে তত কিন্তু নতুন নতুন দায়িত্ব হইতেছে নতুন নতুন সমস্যায় আমরা পড়তেছি ওটা সমাধান করার চেষ্টা করতেছি কিন্তু অতীত ভুলে যায়নি স্মৃতি ভুলে যায়নি সিফাত তুমি কুলি আমি ফুলি তোমার জন্য আমার মনের দরজায় রেখেছি খুলি ও হো হো সিফাত তোমার মায়ের কসম তোমার নাম্বার দিয়ে ফোন দাও ওই আচ্ছা কি নেই এটা লোক আমার বন্ধুর নামটা জানি কি বন্ধুর নামটা হচ্ছে ওই যে আমার কলিজা মলি জালে কত কথা কইলো যে বুঝছি আপনার ও সাদিয়া আচ্ছা সাদিয়া যাক ভালো সাদিয়া আপনি আপাতত বিস্কিট খান সাদিয়া যেহেতু বিদায় লোম একটু কথাবার্তা শেষ করে নেই সিফাত ভাই সরি কিছুক্ষণ থাকতে পারি নাই চিটংয়ে আজকে প্রচুর লোডশেডিং হচ্ছে আর মোবাইলে চার্জও কম ছিল বিদায় অফ হয়ে গিয়েছিল তাই প্রচুর হতাশ সিফাত ভাই কিছুক্ষণ যে থাকতে পারলাম না ইস্পিতা নো প্রবলেম ইস্পিতা নেক্সট যে আড্ডা থাকবো ওইটার ভিতরে জয়েন করে ফেলাবেন আমগো রানী কি লিখছে এটা লোক আবার অন্য রানী যাত্রাবাজী থেকে তোমার কেমন মেয়ে পছন্দ এরকম কথা হইলো মেয়ে মেয়ে পছন্দ হইব মেয়ে মেয়ের মতো হইতে হইব হটকালি করবেন আচ্ছা না আপাতত দরকার নেই আচ্ছা শোনা যাচ্ছিল না তাই আমি কখনো ভাবি নাই জিনিয়াস শুধু সযুক্ত করলে জিনিয়াস তুমিও জিনিয়াস না না আপনি তো আসলে জিনিয়াস আমার তো আপনার নাম পড়ে লগে লগে মাথায় এসেছে আরে এ তো জিনিয়াস খালি একটা সয়ের লেগে ব্যবহার করতেছে না ভাইয়া আমাদের আগের মেসেজ পড়েছেন তা নিয়ে সবগুলো পড়ছি বন্ধু খুব রাগ হচ্ছে আমি আপনার গানটা পুরোটা শুনতে পারলাম না কদিন পর আপনার গান শুনলাম তানিয়া আহারে তানিয়া যাক যদি পসিবল হয় ইউটিউব থেকে শুনে ফেলাইবেন। আজকের মতো আর বেশি কথা কমু না, বিদায় লোমো। একটা সুন্দর গান প্লে করে দিতেছি, বিয়ানি হার্ডি সান্দুর বাল্লা, এই গানটা শুনতে শুনতে বিদায় লোমো। তো আগামী মঙ্গল বুধবার ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আমি জয়েন করে ফেলাম বিকাল পাঁচটায়। আর চক্কর বক্কর বাতচিত আপনি পাবেন প্রতি রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। খেলাধুলা দেখেন, সুন্দর সুন্দর খেলা হইতেছে, কোন দল সাপোর্ট করতেছেন, কোন খেলা ভালো লাগলো না লাগলো, এই খেলা নিয়ে আমরা অনেক অনেক কন্টেন্ট ঢাকা এফএম 90.4 এর পেজে পাই যাবেন, এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? আজকের বেশি কথা কইতেছি না বন্ধু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটারে। আজকের লিগে সিফাত কইতেছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা ফ্রম 94.4 এক নেশন এক স্টেশনে শুরু হয়ে গেল সিটি লাইফ রিতার সাথে এবং সিটি লাইফ চলবে ঠিক রাত আটটা পর্যন্ত। কেমন আছেন সবাই, কি চলছে আপনার শহরে এবং আপনার আশেপাশে কি চলছে, আপনার মনের ভেতরে কি চলছে, আপনার মনের ভেতরে আপনার সাজানো যে শহরটা আছে সে শহরে কি চলছে। প্লিজ ইফ ইউ উইশ ইউ ক্যান শেয়ার উইথ মি, ইফ ইউ ডোন্ট দেন ইউ ক্যান শেয়ার উইথ মি থ্রু হোয়াটসঅ্যাপ ওয়ার ইট উইল বি ভেরি পার্সোনাল, ওকে? ইউ অ্যান্ড মি উইল বি ডিসকাস উইথ ইট। ওয়েল, so let's enjoy this track and along this song I'm welcoming you all on Dhaka FM 90.4.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: টাকা FM 90.4
3: সারা দেশে
4: সবাক।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: Nation, X Station.

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: Didi Life.
1: Well, চলছে সিটি লাইফ ঢাকা FM 90.4 এ রিতা আছি আপনার সাথে। আমার কলিগরা প্রায় বলে why I'm keep myself alone, but আমরা কেউ alone বা lonely না। Life is very beautiful যখন আপনি নিজেকে বুঝতে শিখবেন এবং যখন আপনার চারপাশটা আপনি বুঝতে শিখবেন। নীরব নিভৃতে সবাইকে দেখবেন, কে কি করছে, কে কি শুনছে, কে কি ভাবছে, তখন দেখবেন মনে হবে কি এত কাওয়াজের মধ্যে আপনি কখনোই একলা নন। সামটাইমস আমার কলিগদের কিছু ডিজায়ার থাকে যেটা কিনা ফুলফিল করাটা ভেরি ডিফিকাল্ট, বাট আই ট্রাইড। ওকে, এরকম আপনার বন্ধুদের কিছু ডিজায়ার থাকে আপনাকে নিয়ে বা আপনাকে নিয়ে কোনো প্ল্যান থাকে তাদের, ইউ ক্যান টেল মি, উই উইল সর্ট আউট। ওকে ওকে, টিল দেন এনজয় দিস ট্র্যাক অ্যান্ড ইউ আর লিসেনিং 90.4 এক নেশন এক স্টেশন। রিতা আছি আপনার সাথে সিটি লাইফ নিয়ে। ওয়েল, এনজয় দিস ট্র্যাক। ওকে ওকে।

ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: You're listening to Snarka FM 90.4.
1: City Life. City Life. চলছে ঢাকা এফএম 90.4 এ সিটি লাইফ রিতার সাথে, এবং যারা যারা আমাকে কমেন্ট করেছেন অর হোয়াটসঅ্যাপ করেছেন, হোয়াটসঅ্যাপ গুলো পড়ে দেওয়ার চেষ্টা করি, বিকজ দিজ আর বিট পার্সোনাল। কারণ অনেকে চিন্তা করেন কমেন্টে গিয়ে বলবো সবাই আমার কথাটা বুঝে ফেলবে, জেনে ফেলবে, তার সাথে হোয়াটসঅ্যাপে বলি, ধীরে ধীরে বললেও জোরে জোরে সবাই শুনে ফেলবে রেডিওর মাধ্যমে। ওকে, সিস্টেমটা একটু ডিফারেন্ট, বাট ইটস গুড। ওয়েল, তাহিরা আমাকে লিখেছেন তার বিয়ে ঠিক হয়ে গেছে, ওয়াও, ইয়েপি, কংগ্রাচুলেশনস, বি হ্যাপি। ওকে ওকে, দেন কবে ঠিক হয়েছে সেটা কিন্তু তিনি বলেননি, এটা একটা ভেরি ক্লেভার, ওকে, ভেরি ক্লেভার থিং। আমরা দাওয়াত খেতে যাবো না, আমরা বিশ্বাস করে যে আমাদের খাবারটা এখানে চলে আসবে, তাহিরা। ওকে, জনি SMS করেছে, কমেন্ট হোয়াটসঅ্যাপ করেছেন, নো SMS নো কমেন্ট, হোয়াটসঅ্যাপ করেছেন। জনি জিজ্ঞেস করেছেন যে আপু কেমন আছেন, আমি লালমনিরহাট থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ জনি। আপনার নামটা কিন্তু ভেরি মানে টাচি, কেন বলেন তো, 80s এর আগে থেকে, 70s পরে থেকে, মিডল 80s অর আর্লি 80s এর দিক থেকে কিন্তু জনি নামে একটা ব্র্যান্ড ছিল। ওকে, ইটস এ ক্লোদিং ব্র্যান্ড, তো ওইটা খুব মনে পড়ে যায়, এবং এটা কিন্তু খুব পপুলার ছিল ওই সময়টা, 80s এবং 90s এর দিকে। দেন হোয়াট হ্যাপেন আই ডোন্ট নো। তারপরে দেখতে পাচ্ছি রুহুল হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি বলেছেন আপনার তো কথাই বলে যাবেন, গান কে শোনাবে, গান রেডিওই শোনাবে, আমি কথাই বলবো। বাট এখন আর কথা বলছি না, গানে যাচ্ছি। আর বলে দিই যারা এখন আমাকে হোয়াটসঅ্যাপ করেননি, 01841904904 হোয়াটসঅ্যাপ নাম্বার, অ্যান্ড facebook.com/ILOVEDHAKAFM হচ্ছে ফেসবুকের ঠিকানা।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।
6: স্যার আসবো?
7: আসুন।
6: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
7: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
6: জি স্যার।
7: সেটা কেন হলো না?
6: না স্যার, মানে স্যার,
7: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
6: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
7: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
6: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
7: তাহলে কি এভাবেই চলবে?
8: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

CTG Live. চলছে সিটি লাইভ ঢাকা FM 90.4 এ, রিতা আছে আপনার সাথে। এবং মাঝে মাঝে এমন কিছু গান চারপাশে দেখবেন বেজে ওঠে, তখন মনে হয় কি আপনি প্রথম যখন এই গানটা শুনেছিলেন, দেয়ার ওয়াজ এ মেমোরি যেটা কিনা আপনার ব্রেনের ভাজে ভাজে হারিয়ে গেছে, গানটা শোনার সাথে সাথে ট্রিগার করেছে এবং ট্রিগার করার পর আপনার সেই ঘটনাটা মনে করেছে। ইদার ইট কুড বি হ্যাপি মেমোরি অর কুড বি স্যাড মেমোরি, ওকে ইয়েস অর নো, হোয়াটএভার। তো এই মেমোরিগুলো যখন চলে আসে তখন কিন্তু তখন মনে হয় কি গানটা আমি আরেকবার শুনি, আরেকবার শুনি, আরেকবার শুনি। এরকম একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, আমার মা একটা গান শুনছে টিভিতে, তো হুট করে আমি ঘুমের মধ্যে গানটা শুনেছি, শোনার পরে মনে হলো গানটা আমি আরেকবার শুনি, আরেকবার শুনতে গিয়ে যেটা হলো আমি আবার ঘুমিয়ে পড়েছি, পড়ার আমার মনেই নেই। মাঝে মাঝে মেমোরি আপনার সাথে ট্রিক করে কিন্তু, যে আপনি চাবেন গানটা শুনতে কিন্তু সামহাও আপনার ওই মেমোরিটাকে অন্য যে কারেন্ট মেমোরি আছে না, ওরা করবে কি ধাক্কা দিয়ে সরিয়ে দেবো, যে হয় না যে ল্যাং মেরে এগিয়ে যাওয়া মেমোরিগুলো তেমন করে, আমার এটা ধারণা। আই ডোন্ট নো হোয়াট উইল মেডিকেল সায়েন্স সে। ওয়েল, এনজয় দ্য ট্র্যাক অ্যান্ড ইউ আর লিসেনিং 90.4, রিতা আছি আপনার সাথে। এবং গানে যাওয়ার আগে বলতে চাই 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

City Life. শুনছেন ঢাকা এফএম 91.4 চলছে সিটি লাইফ, এবং সিটি লাইফে রীতা আছে আপনার সাথে। এরকম অনেক মাঝে মাঝে দেখবেন চলার পথে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে কলিগরা এমন থাকবে যে কলিগ উইথ বেনিফিটস, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, মানে এই বেনিফিট আবার নেগেটিভ সাইডে নিয়েন না। সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো কাজ করলেন, কেন তাদেরকে ট্রিট দেওয়া হলো না? ধরেন আপনি কিছু কিনলেন, কেন তাদেরকে ট্রিট দেওয়া হলো না? তখন তাদের ভেতরে যে মানে যে বদদোয়ার যে একটা ভান্ডার থাকে না, ওটা খুলে দেয়। তো তখন আমার কাছে মনে হয় শকুনের দোয়ায় যদি গরুটা মরেই যেত, পৃথিবীতে কাশি গরু থাকতো রে পাগলা। সে যাকগি, আপনার বন্ধুরা কি বলে, আপনার কলিগরা কি বলে আমাকে প্লিজ জানাতে পারেন। আর এগুলো নিয়ে কিন্তু ছোট ছোট পলিটিক্স চলে থাকে, এগুলো চলতে থাকবে, এগুলো ব্যাপার না। দিজ আর হেলদি থিং। ওকে, ওয়েল, গানে যাচ্ছি আবারও, এবং আপনি শুনছেন 90.4 সিটি লাইফ রীতার সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: City Life.
1: City Life নিয়ে রিতা আছে আপনার সাথে এবং ঢাকা FM 90.4 এ চলছে City Life. মাঝে মাঝে এরকম হয় না চলার পথে যে অনেক পরিচিত মানে পুরনো মুখ দেখা হয়ে যায় এবং পুরনো মুখ যখন দেখা হয়ে যায় তার সাথে তাকে যখন থেকে আপনি চিনতেন সেই সময়টার এই সময়টার মধ্যে অনেক ফারাক. আমার এরকম একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল দ্যাট টাইম ব্যাক দিন আমার মা তখন হসপিটালে ভর্তি ছিল, আমি জাস্ট মেডিসিন কিনতে বের হয়েছি শাহবাগ, তো একটা স্ন্যাক্সের দোকান. আমার সেই ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, স্কুল লাইফের ফ্রেন্ড. তোকে দেখে যখন আমি ডাক দিলাম, ও তড়িঘড়ি করে খাবার যে অর্ডার দিয়েছিল সে অর্ডারটা ফেলে দিয়ে চলে গেল. তো আমি অবাক হয়ে ভাবলাম যেটা কেন হলো. হতে পারে যে আচমকা তার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, হতে পারে যে সে আসলে সার্টেন পার্সন ছাড়া আর কারোর সাথে কথা বলে না, এটা হতেই পারে. কিন্তু এইরকম হুট করে ব্যাপারটা না, একটু আচমকা ধাক্কার মতো ছিল, বাট আমি এটা হজম করেছি কারণ সবকিছু জানি আমার হজম শক্তি মাশাল্লাহ বেশ ভালো আলহামদুলিল্লাহ. যাকগে, আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে মন খারাপ করবেন না, পজিটিভলি নেবেন যে ফ্রেন্ডটা হয়তো চাইছে না তার ভেতরের কথাগুলো বের হয়ে যাক বা কিছু একটা, তাকে তার মতো সেফ থাকতে দিন, আপনি আপনার মতো হ্যাপি থাকুন, হজম করে নিন. ওকে, এই ব্যাপারগুলো লাইফে যত সামনে এগোবেন মানে যত বড় হবেন তত ঘুরতে থাকবেন এবং তত হজম শক্তি বাড়ানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে. ওকে, facebook.com/ilovedhagafm এই পেজে আপনি আমাকে কমেন্ট করতে পারেন এবং লিখতে পারেন 01841904904 এই নাম্বারটাতে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে. গানে যাচ্ছি এবং চলছে সিটি লাইভ ঢাকা FM 90.4 এ রিতার সাথে.

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
0: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।
4: সিটি লাইফ, সিটি লাইফ।
5: Welcome back to Dhaka FM 90.4 Act Nation X Station. এতক্ষণ চলছিল সিটি লাইফ, রিতার সাথে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। Always keep in mind that you have to love yourself and stay safe. আপনার আশেপাশে যারা আছে, যদি তারা টক্সিক হয় তাদের কাছ থেকে দূরত্ব মেনটেন করবেন, ঠিক আছে? আর যদি মনে হয় তারা টক্সিক না, আপনাকে তারা এতটুকু প্রশান্তি দেয় যখন আপনি তাদের সাথে কথা বলেন, জাস্ট তাদের সাথে দূরত্ব মানে অত বজায় রাখার দরকার নেই। Stay close with them, okay? Okay. Ask him what to buy.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড
4: বিফ্যান্ড।
3: প্রতি শনিবার রাত 10:00 শুনুন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সবাইকে ছুঁসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11:00 জার্মানি কুরাসাওয়ার এবং রাত 2:00 নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 1 উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ জাতীয় সংসদে 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে পুনরায় শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে বলেন, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুবাই সিটি পুলিশ ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে এবং সেখানে আটক রেখেছে। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদকে আগামী 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর আওতায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জাতীয় সংসদকে জানান, সারাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, একটি পাইলট প্রকল্পের অধীনে ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, আগামী অর্থ বছরে দেশব্যাপী একটি সমীক্ষা সম্পন্ন হওয়ার পর সরকার সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে। যোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদকে জানান, রূপপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরের আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। এদিকে আজ সংসদে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হয়। সংসদের বৈঠক আগামীকাল বেলা 3:00 আবার বসবে। দেশের 10টি জেলা সদর হাসপাতালে নতুন স্থাপিত নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময় দেশের বাকি 9টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত ছিল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসার আলো পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের স্বাস্থ্য খাত। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুতি প্রকল্পের আওতায় দেশের দশটি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ চালু করেছে সরকার। আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল সহ এসব ইউনিটের কার্যক্রম রবিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো। এ সময় মন্ত্রী বলেন, নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলা শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই উন্নত মানের চিকিৎসা সেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য 1500 শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এছাড়া সারা দেশে 1000 শয্যার 20টি হাসপাতাল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বেশি বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ সত্তার বিকাশ ঘটানোর পাশাপাশি গণতন্ত্রকে উত্তম শাসন ব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
4: তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি জিয়াউর রহমানকে অনন্য করে রেখে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে।
1: আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যমকে সবসময় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
5: শহীদ জিয়াউর রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন, যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 1975 সালে সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র বাতিলের কালো আইনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম যে অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল সেখান থেকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, কেবলমাত্র নিজের সততা, মূল্যবোধ, চেতনা ও দেশপ্রেমের ওপর ভর করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীর সংকটকালীন সময়ে এগিয়ে এসেছিলেন। আগামী মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের 4.5 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে শিগগিরই মিড ডে মিল দেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ডক্টর আনম হেসানুল হক মিলন বলেন, শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষা খাতের সব ধরনের সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করছে সরকার। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাবি হাজ্জাজ বলেন, দুর্নীতি রোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থানীয় প্রশাসনের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গণমানুষের কাছে নিয়ে যেতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছরের 25শে মে থেকে আগামী বছরের 25শে মে পর্যন্ত নানা আয়োজনে নজরুল বর্ষ এবং আগামী 18 থেকে 20শে জুন দেশের সকল জেলা ও 74টি উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। তিনি বলেন, নজরুল বর্ষ শুধু কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় কবির সাহিত্যকর্ম ও সঙ্গীত নিয়ে গবেষণা কাজের উদ্যোগ নেবে সরকার। নিতাই রায় চৌধুরী বলেন, দেশে গত 17 বছরে কাজী নজরুল ইসলামের কোন অবদান তুলে ধরা হয়নি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প সংক্রান্ত এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তর অনুষ্ঠিত এই সভায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রী সেবা, পরিচালন কাঠামো ও সামগ্রিক কার্যকারিতা নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। মধ্যে সড়ক পরিবহন সেতু এবং রেলপথ নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন সহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য দেখেন ও মুগ্ধ হন। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব কথা জানান। পণ্য পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব এসব উদ্ভাবনী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে উৎসাহিত করেন। ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, তরুণদেরকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং এর উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী বিনিয়োগ বৃদ্ধি করার পাশাপাশি বিজ্ঞান মনস্ক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাবিবুর রশিদ সহ 30 আসামির সাজার 809 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A আজ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এই রায়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, শাস্তি নির্ধারণের যুক্তিসহ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসা মামলার আপিল গ্রহণ করা হয়।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি আজ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পন্ন হলে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক উপাদান পাবে বলে তিনি দাবি করেন। তেহরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানালেও আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে। পাকিস্তান গতকাল জানায়, চুক্তিটি চব্বিশ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েল আবার বিমান হামলা শুরু করেছে। লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা মাজদাল জৌন শহরের দক্ষিণ পশ্চিম উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের উপর রকেট হামলা চালিয়েছে। ফ্রান্সের এভিয়ান লেবেতে গ্রুপ অব সেভেন জি সেভেন শীর্ষ সম্মেলনের আগে আজ জেনেভায় জি সেভেন বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীর সমাবেশ করার সম্ভাবনা থাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেনেভার কেন্দ্রস্থলে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতারা এই সম্মেলনে যোগ দেবেন, যেখানে অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য অশান্তির উদ্বেগ রয়েছে। এই শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক উত্তেজনা সহ প্রধান বৈশ্বিক বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ জার্মানি কুরাসাওয়ের মোকাবেলা করবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। রাত ২টায় জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া ফিলাডেলফিয়ায় আগামীকাল ভোর ৫টায় আইভরি কোস্ট ইকুয়েডরের এবং মেক্সিকোতে সকাল ৮টায় সুইডেন তিউনিশিয়ার বিপক্ষে খেলবে। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় শীর্ষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে এক উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেল সফররত অস্ট্রেলিয়া। ফলে ২-১ সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৪৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ৪৮ রান দিয়ে ৬টি উইকেট দখল করেন। ক্রিকেটের আরও খবর, ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে বাংলাদেশ নারী দল ১৯ ওভার ১ বলে ৪ উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: বার্মিংহামের এসবাস্টনের মাটিতে বাংলাদেশের নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মঞ্চটা ছিল আবেগের, চাপটা ছিল পাহাড় সম। টস জিতে ডাচ অধিনায়কের ব্যাটিং এর সিদ্ধান্তকে শুরুতেই বেশ যৌক্তিক মনে হচ্ছিল। বাবেজ ডি লিডের ব্যাটে ভর করে যখন রানের চাকা ঘুরছিল, ঠিক তখনই বাংলাদেশের স্পিন ও পেসের যুগলবন্দী যেন ডাচদের ইনিংসের লাগাম টেনে ধরে। রাবেয়া খানের ঘূর্ণি বলের মায়াজাল আর মারুফা ফারিহাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের রানের গতি থমকে যায়। যদিও শেষ উইকেটের লড়াইয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রানের একটি চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নেদারল্যান্ডস। ১৪০ রানের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল এক হিমালয় জয় করার সমান। কিন্তু বাংলার বাঘিনীরা এদিন মাঠে নেমেছিল ইতিহাস বদলাতে। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে শুরুতেই চাবুকের মতো কিছু স্ট্রোক প্লে সেই চাপ উড়িয়ে দেয়। এরপর ২২ গজে যেন এক শান্ত চতুর শিল্পীর মতো হাজির হন শারমিন আক্তার। ৩২ বলে ৩৭ রানের এক দায়িত্বশীল, নিখুঁত ও নান্দনিক ইনিংস খেলে জয়ের পথটা সুগম করেন তিনি। ম্যাচ যখন শেষ ওভারে চরম রোমাঞ্চে রূপ নিল, ৬ বলে দরকার মাত্র ৩ রান, গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। ডাচ পেসার আইরিস জুইলিং বল হাতে ছুটলেন আর স্ট্রাইক প্রান্তে থাকা স্বর্ণ আক্তার যেন এক নিমেষে হয়ে উঠলেন প্রমেথিয়াস। ১৯.১ ওভারে জুইলিং এর বলকে সজোরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে এসবাস্টনের গ্যালারিতে তুললেন উল্লাসের সুনামি। দলের পক্ষে জুয়াইরিয়া ফেরদৌস ৫০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এছাড়াও ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন আক্তার। বল হাতে মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, ঋতুমণি ১টা করে উইকেট নিয়েছেন। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
6: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সাবেক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে 10টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ কার্যক্রম চালু, উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচু মানের গবেষণার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির মধ্যে লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলা। যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত 11টায় জার্মানি কুরাসাওয়ের এবং রাত 2টায় নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। এবং মিরপুরে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক উইকেটে পরাজয় সত্ত্বেও 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। খবর শেষ হল।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানো দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালাল ভাবে। আরেকটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে একজন করে মানুষ একটা পরিবারের সদস্য, সেজন্য উন্নত দেশে, একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক, সেজন্য যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে এই কাজ করছি। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পারছি কিছু এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্ট্রোতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই IELTS দরকার হয়, আজকে আমি বলবো IELTS ছাড়া তো যাওয়া, IELTS সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে, একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু IELTS ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে, একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ। যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার HSC পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে ভিডিওগুলো দেখছি, আমি কি HSC পরে IELTS ঢুকবো? IELTS ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
2: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমে শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, HSC পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা FM, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা FM স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি ATMC এবং ATMC এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা FM
1: গুলশানে,
2: এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো। যদি আমি 1000 মাইল দূরে থাকতাম, তাও প্রায় একই রকম অবস্থা হতো। ওখানেও ইন্টারনেট থাকলে, আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি, অনেক দূরে, যখন এই অবস্থা, তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি? সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না। যে কোনো জায়গার থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে, তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে। এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে পড়ব অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না। এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন? এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে এখন, পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে, একটা অফারও দিয়ে দিচ্ছি এই সঙ্গে সঙ্গে, তুমি যে প্রশ্নটা করেছো তাকে বলবো, তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না, তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ, শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএম থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোনানো, এটিএম থেকে যদি কেউ একবার করে মনে মনোমত করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএম যে হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটা হবে, সে আইএলটিএস করেছে এটিএম থেকে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা, স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে। সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে, বা আমাদের এটিএম যে হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স। এটা হবে, সে আইএলটিএস করেছে এটিএম থেকে, কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পায়নি,

0: দুই তিন দিন আগে দেখালাম 7.5 প্যালেট ছিল, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএম থেকে তো 9.9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএম থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করব, তার জন্য আরো দুইবার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটা বলে রাখি, আজকে যে অফারটা বলতে যাচ্ছিলাম, যেটা আমি বলেছিলাম একদিন, এটিএম থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএম থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9 এর মধ্যে 7 পাবে এটিএম থেকে করে, ততজনকে এটিএম এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএম এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200 লোক নিবে একটা কল সেন্টার পর্যায়ক্রমে। প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো। তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ, আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5 তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল্লাহ লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সবকিছু করা যায়। অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠের ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতই যথেষ্ট। এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এজন্য মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এইটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই। এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে, এটা অনেকে বলতে বলে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93। বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনার এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে যার নাম এটিএম। ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম, তারপর লিখুন স্যার SIR, এটিএম লিখে স্যার লিখুন, এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
0: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছো, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারি ভাবে মৌখিক ভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া। তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়।

0: সেজন্য কি করতে হবে? আমি তাদেরকে বলবো, জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে। আমি যেমন দেখাচ্ছি এখন, যেমন এটিএমস এর মাধ্যমেই এ চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট। হ্যাঁ, বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট ভিজা, বৈধ ভিজা। ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে, দাখিল আলিম, তাদেরটাও গ্রহণযোগ্য। বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে। এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে। কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে, নৌকায় করে, ট্রলারে করে, তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে, অনেকে মারা যায়, তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা। তার মামা একদিন বলল, স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে আইএলটিএস করতে রাজি না, সে আইএলটিএস করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক। তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, আইএলটিএস একটা পয়েন্ট হলেই হচ্ছে। আপনি জানেন এখন 5.5 হলে, 5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে আইএলটিএস, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস। এখন সেই ছেলেটা করবে না আইএলটিএস, সে অনলাইনেও করবে না, অফলাইনেও করবে না। তার মামা বলল, স্যার আমি অনেক চেষ্টা করেছি, এটিএম যা সততার চাদর পড়ানো, কিন্তু সে আসবে না। কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে। অর্থাৎ একটা আইএলটিএস করল না, এটিএম সে আসলো না, এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না। এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে 1 কোর্স 10 বার করানোর সুযোগ দিচ্ছি। তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি, ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো 1 টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিট গুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার 5 কাঠা জমি আছে বা আপনার 100% জমি আছে বাড়ি ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। সত্যি একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10% কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকু আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয়, কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে, এবং অন্যান্য ওভারটাইম সবকিছু দিয়ে দেখা যায় 2-3 লাখ টাকা তার ইনকাম আছে, এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে, এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্র তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে তো আমাদের বৈধভাবে পাঠাচ্ছি। সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে এবং আপনি আরো অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে। তার কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, আড়াই মাস আগের গল্প একটা। উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাব না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইলস করুন। তো এটিএমস থেকে আইলস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইলস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইলস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি। আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, তিন মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতায়। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজবেন্ড। দেখেন এই চারটা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল্লাহ সেটেল হবে, একসাথেই তাদের পেয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু করতে পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বছর কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক। উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল। আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10-12 বার, 10-12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে।
1: আচ্ছা,
0: আমাকে এসে বলল স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী, সে বলল তোমাকে আমি দুবাই পাঠিয়ে দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করাইছে। মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বলল যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বলল যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয়, মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার 10-12 বার মেডিকেল দিয়েছে, 10-12 বার মেডিকেল দিয়েছে। সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে, সে আমার কাছে এসে বললো স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো, সে তখন বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10-12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন, মানে যাকে দিয়ে করছে সেই দেখেন। যেটা ছোট্ট একটা মানে ঈশের গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে। সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে। তো শহরে সেই ফ্রেন্ডের ওখানে যেতে যাচ্ছে, যেতে যাওয়ার একটা রিক্সা দেখছে, একটা রিক্সাই ছিল, সে রিক্সায় উঠছে। উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। সে টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে। বন্ধুর বাড়িতে যেয়ে কথাটা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তো চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে। তো বলে কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সেই মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এতে দেখি তার হাত কাটা, হাতের ডোরা কাটা। তারপর একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা, কাকে বিশ্বাস করবো, যার কাছে যাই সেই দেখি যে এটা। এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতেই হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত দেখ, তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নাই, যেখানে যাকে সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম। এরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানেই আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএম সে আসে অনেক দূরে, বলে স্যার আমি বাড়ির পাশে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরে আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য। একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না। গরিব হয়ে জন্মগ্রহণ করেছ এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না। ইফ ইউ আর বর্ন পুওর, দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, That's not at all issue. That's not a land issue. But don't die poor. গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা জীবন, একটা জীবনকে কাজে লাগাতে হবে, ইনশাল্লাহ হালাল ভাবে বড় হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, যদি দারিদ্রতার কোনো আকার থাকতো আমি তাকে হত্যা করতাম, কারণ দারিদ্রতা গরিবী হাল মানুষকে শিরক আর কুফুরের দিকে নিয়ে যায়। সে দুনিয়াতেও দেখা যায় গরিব থাকে, অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকাম করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81 93। আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন, SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও করে দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি?

0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তাহলে তুমি জানো? তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানি, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট ব্র্যাগিং অ্যাবাউট হিজ সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বললো স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না। সে একটা কথা বলছে, এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তা তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে, বাক্য নিয়ে, সেটা সে লিখেছে, বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে, সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি ডাজন্ট মেক সেন্স দ্যাট ইউ আর গোয়িং রং ইফ ইউ হ্যাভ টু গো রং সামওয়্যার গ্রামাটিক্যালি, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি আমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি না, এই যে সাবলীলতা এটা রেখেই সে ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যেমন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার বললাম যে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা?
1: জি না,
0: হয় তো না। তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়নি, টেনশন হয় নাই, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজই না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করেন, তারপর আইএলটিএস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুকু করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এইটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান, কখনো কারো অনুগ্রহ নেবেন না। নেভার গেট ইট হায়ার্ড ইন ইয়ার লাইফ, আই এম সেইং আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট ইট হায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স, or from anyone after retirement. After retirement er pore apnar retirement er pore kokhono apnar sontan apnar chele meye ba onno karo kache expect korben na. Protasha, expectations always hide. If you expect too much from someone, from some people, you'll really get hurt. Mone rakhben manusher jibon ta emon je ekta shomoy mone hobe je apni apnar jonnoi, কেউ কারো না। সিফাত, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
0: আমাদের জীবনে আপন শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে।
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ,
1: দা
0: অমনিসিয়েন্ট,
1: যিনি সৃষ্টি করেছেন আমাদের।
0: হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, দা মোস্ট বেনিফিসেন্ট। হ্যাঁ, এবং এবং এই যে দ্য গ্রেট, মানে আমরা যে মহান আল্লাহ বলি, দ্য গ্রেটেস্ট, এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছেই ফিরে যেতে হবে, আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেকটা একটা আমরা নাটক,
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ

0: সন্তান অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি, কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাইনা তুর যাওয়ান, তাই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনাকে নিরাশ করবেন না। আমাদেরকে এতটুকু সময় হয় না, অলসতা কাজ যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তালা আমাদের বিধান দিয়েছেন, এটাকে পড়তে পারি না, এর জন্য কিন্তু আলাদা টাকা লাগে, পয়সা লাগে, এর জন্য আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে, কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তালা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তালা বলছেন। এবং তারপর আল্লাহ তালা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে, আল্লাহ বলছেন কি তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তালা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ যা মানুষ যা চাইবে তাই পাবে, অর্থাৎ যদি আমি ছোট করে বলি আল্লাহ তালা বলছেন কি মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে। ঠিক একই রিলেশন দেখেন কোথায় দিচ্ছেন, আবার সূরা রাদের মধ্যে আল্লাহ তালা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না আমি তার ই করি না, আমি তার উন্নয়ন করি না, তা নিজেরা নিজের চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করব। অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেককে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও তোমার এখন থেকে শখ একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয় দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষে দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষে দুই আয়াতটা, রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি সে মারা যায়নি তাই। এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না, এক একটা নামাজও কাজ করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হ্যাঁ ইউসুফ ইসলামা মিত্র, হ্যাঁ আলাইকুম মাদরা। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্ততি দেন, তারকে আল্লাহ যাই মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। তাই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচক নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে, আপনার যোগ্য। আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ, এরপরে আর কি চাই। আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গা পরশু করবেন না কেন, পরশু কাল পরশু তারপরের দিন তারপরের দিন তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না, এখন নিয়ত করেন আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছি 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো, আইটিএস করে স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুবই দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো, তুমি তো অক্ষর চেনো, যদি তুমি অক্ষর চেনো মেনে চলো তোমার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি কেন, একটা কোর্স 10 বার করা যায়, আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করবো না, ভালো বলবো, প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে। তারা হয়তো পারছে না বলে দরবার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবে না। সো অপরচুনিটি ইজ নট, বাট ইউ হ্যাভ টু গেট আপ অ্যান্ড অ্যানসার দ্য ডোর। তোমার সুযোগ আসছে, তুমি সুযোগ দিচ্ছ না, বসে আছো, আর কতকাল তোমার জন্য এটা করবে? দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ্মা সবকিছু তোমাকে বলবে না। আজকে আমি যেটা বলছি এটা দেখো তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না, বলার দিন শেষ। মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোন লোক প্রাপ্ত নাই, নো ওয়ান উইল বি লেফট আউট। হ্যাঁ, কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তার কেউ যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কষ্ট করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ের কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন। কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাচ্চা আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা বলো, এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝরে, অনেকে ছিল সামনে, বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর, হ্যাঁ আমাকে কেউ বলে না। আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারাগি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে। তো তুমি তো তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। বলে স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে। এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে, সবকিছু বলে তার এক মাসের বেতন দিলেই তো বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস, এক মাস ও ইনকাম করছে মাত্র 17,000-18,000 টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1,00,000-এর উপরে, এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে, দুবাই যেতে, বা আবুধাবি যেতে, বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আপনি দেখেন 1,00,000-এর উপরে তার বেতনটা সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন 20 দিন কখনো এক মাস লাগে, এই চলে আসছে। আমার সাথে দুইটা আছে, ইতিমধ্যে দেখাচ্ছে আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি করছি না, সুযোগ বলছেন আমি আপনাকে চিনতাম না। আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক সিনেমা ডান্স গান অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএমকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না। সুযোগ আছে, আপনি আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদাকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগে, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়, এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদের অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এগুলো যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বললো, স্যার আমি আজকে 40 অর্ধ বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বলে আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না আপনার লেভেল 1 2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়েই ক্লাস 9 10 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিং এর মতো করে নেন, বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন এটা কিন্তু, মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই আমি বললাম যে এইটার শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন এখান থেকে, ভদ্রমহিলা জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজনের যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে, আপনি আরো অবাক হবেন অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে, হ্যাঁ যাদের সুযোগ আছে পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসা সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা, এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাচ্ছে। তোমাকে বলে স্যার আইএলটিএস আমি ছাড়া যেতে পারবো, অবশ্যই যাওয়া যাচ্ছে। ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া বেছে হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে, প্রায় তিন ভাগের এক ভাগ, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে। ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরাজ্য চলছে, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে দিতে। কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার তিন ভাগের এক ভাগ, কখনো কখনো অর্ধেকের কম, এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না। এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ে কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, আইএলটিএস, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি। এটিএম যা সততার চাদর মনে, আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি। আমাকে কে কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালায়িত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা, যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় তদ্দূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না অসম্ভব এটা আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম স্যার আসা উচিত। আরেকটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যার সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপহার নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন, এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সবকিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনার প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি
1: স্যার? আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আর আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মন হলো যার সময় নাই, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাচ হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল, কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না। বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন। লেভেল যে কিছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আর একটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আর একটা কথা বলে রাখছি, যেহেতু এখন আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে আইএলটিএস সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তাই সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিটও আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমার ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন পেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস এন্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফ পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয়, এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারবেন এটিএম একটা অ্যাপোস্ট্রফ পেজ এটিএমস যা সততা চাদর মোড়ানো। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো। আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93। যেখানে থাকুন যেখানে থাকুন, ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাজাকাল্লাহ খায়ের, ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদিও আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে, সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোনো এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা বলছি না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বলছি বিদায়। ঢাকা এফএম 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো,
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: Country's first full HD FM station, Dhaka FM 90.4।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

কানেকশন, সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: খুশি ক্যান্টিন
1: টাইম চেক এখন সময় রাত ১২টা
2: সবার সাথে ৯০.৪

0: אילון.
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
0: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গ্যারান্টি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: X Nation, X Station.
1: Time check. এখন সময় রাত 2টা. 94.0.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।